0: শিক্ষা কইমা হামজা পুং টংমাও ন খা কইমাবো দঙ্গ হামজক মুং করি খা কইমানি বকরি মুংসা সুক পান্না মুসংমানি দঙ্গ আরও ন খা কইমানি দঙ্গ ফিয়াবা আং মান্না মুসংমা সুক মানিয়া আনাসুক সাক নাঙিয়া আনাসুক সাক তারিয়া আপ্রো ন খা কইমা আসায় আরও হামজাক পুং সাপুলজাক পুনি বাকিনি দঙ্গ কল খাদি 2326253932 নই থাম ও নাম্বার নরকবে দং তাপস্তর নি কিছু নরনি তাকুক তিনি টপিং খা খা কইমা উঙ্গে খাবা অভিমান হ্যালো
1: ফুংকাহাম তাপস বাবু
0: ফুংকাহাম হ্যালো
1: হ্যালো হ্যালো খনদি
0: লামসগো লামসগো লামসগো
1: ফুংকাহাম
0: বুড়া রাগো সিঙ্গা কে খা কইমা বতে বাংলা রং ফু
1: আও এবা খা খা কইমানি
0: হে
1: দুইটা তো খা কইমানি
0: হে
1: কাইসা কাই কই কই জলি সুগি খা কইমানি তে কাইসা কা হামজাং মানি মানে ইগু হনুব না হামজাং মানি বিছি কি খা কইমানি
0: হুম
1: যে বরং ন বিছি হামজা গ
0: হুম
1: বকুন কিছু যদি ক হামজা গিনু মানে আবার খা ছিটতেই নো বন কিছু গাঁকাই বাসে খা কইও যেমন চিনি চড়াই রক যেমন চড়াই রক চিনি সুপ রক বা কোন বেশি বেশি কেছেন যদি হামজা গাঁকাই কোনো কোনো কিছু হয় না চেঙ্গারা খা কই নাইগে না নিঙ্গাকে বাউন খা কই ঠিক আবো হাই বিহি বিশি রক বই প্রায় নুগলাই টংটা ক বাইকে আবার খরচা খরচা প্রায় নয় দশ বছর এগারো বছর খা কইলাই নাই বউ বনো নাই আনো বউ বনো আই না পাই আনো আমি ইংলাই টংটাক কাইসা উদাহরণ যেমন নম দি যে কোনো কারণেই বরফ কিসা খা কক লাইখা বা মন মালাই নং লাইখা তা মালাইখা গাই বনো ও বউ বিশে হামজাং মানে বিশে তুমি ফুটকে জল জাগি নাই আকই নেই বব বন নগব থাকাটা বুমা বুফা নগ থাকা ওই ইয়ং বসাইব কয়েকদিন পরে ওই বস থামলে ব ফাইটিং তা ব থাং মানে
0: ওই পি খাতরই খাতরই খাতরই ম আবার আনো বমাস মানা ফাইনি তাইনি হামজাক মানে বতং সময় তাইনি থাকা
1: মানে জলি
0: আর হামজা জলি মানে
1: হামজা কাবা কিন্তু আর বিশে হামজা মানে বিশিং তৈ ন ও চেঙ্গারা থেন্তে থেন্তে নে কুবইং থাম হাই কুবইং নি থাম তা ক
0: আবন আবন
1: ইয়া বাই নে চেঙ্গারা থেন্তে থেন্তে ন কুবইং নি থাকো কাই আবর জাতে ইং ইয়াতে মানে যারা আমতে ইং ই টংলাই রং নাং ও চিনি আছে নি বিশিং তৈ কবক নাই মসুং তা আবো আসলে আপনা সামনে নি ছমই থাঙ্গু বসাবতে পরিনানি বসাবতে তরনানি বসাবতে নি ভবিষ্যৎ সংশোধন খাইমা কা ফাইকাটা বসাবো কদমা কদমা খাতাবো তাই অসময় রব তাবো ইগু লড়াইনিয়া মানে খা কই টংলাইনানি সময়া অবসা বতি রংনি হামনানি জানানি সময় এবং কয়েক বছর পরে এখানে রোগ হামজক সাজং মালিং নাই আপর ওঙাকাই কাইসে উদাহরণ সুং সুনে আব বুতুই উদাহরণ ই করা নিন মানে ফাতং বুতুই হাই জাং নাই গাবন নাচি গিনে অন্তত আগে ছিগ আপর দেখ মান খা বসা বতি তর বাই থাই বসা বতি বুকা ওকা জিনিস লগন নানি কই গেতা
0: এখন
1: মানে হামজাংলাই খা কক লাইনানি তো কুবই থাকা নাইনানি এতে কাইসাকে কুকুবই ন খা কই লাই সুমানে আবো হাঙ্কাই আবো কে বুক তুই খা কক লাই আবো হাঙ্কাই তাবুক দমে এই করের

0: শত্রু বিভীষণ মহাই আবকাশ কুকুবিন জল সুবিন জমানা তন্মা মাইয়া কোনো জেরনা তমা মইয়া নি সে কপলাই না মুসুঙ আংমান সে খলাইও আংমান সে খলাই তো ব বখানকাই কুনুয়া ই হাইনি বাক্সা গো হা কই নাই অন্য উবরক মুই থাংমানি নুকা আবংকাই নি
1: হা কই মা
0: পলিটিক্যাল লগ ব নুকা পি লখাই ও গা আবু বসাইয়া তা
1: ও খা কই ফুরো
0: বরক নন কত কুসুব নীতি সানাই মানে সিজায়ন সিজারি তুম নাই বই খসায়ন নন খসাই তুম নাই আর বরং নবসং মান্যতার না না নবন বনি প্রতি বইসে কত রঙে থানানি আমি ওয়ান সুবিনে নদি খা কইনে নতে কাইসা লাইন রং খাঙে বা তে কাইসা তন্না রংখাই নবনি বন উঙ্কল তঙে বন সুরি খাঙ্কাই আবো মানে চিনি মানব সভ্যত বিশে অপরাধ করাইতা আবো আবু নহন মানে সারথিং দি স্বার্থ পট্টাং দিফু নিংসা অসংসার সারথি সি মানে দুইনো তুইনা নিছি চেষ্টা খাই দিফু নং আর স্বার্থ পত্নী নি সাইচুং ন তক নং সাইচুং ন কত খেবা ফুনুবি নাই আ অভিমান্যতা তুপ দি তা আঁকাই
1: ছাকি হামবাই নো ইয়া এটা বুই হামবাই বলে কি হামবাই
0: হামবাই
1: হামবাই হামবাই
0: আচ্ছা আবকে জারা মানে উবর খামসি কুতুম রাখনাই কোন বড় হাসে আব খা কই মানে বিসিং পিন ওই ছয় উলো খাই ডেরে খান চাক
1: হামবাই
0: আবন খা কই লাগি কি না হামজ মানে বিসিং তুই হ্যাঁ তো মানে তা উবলাই মানে ওয়ালাই দি হেতো তা সুগলাই দি মানে না কক খাতা ওয়ালাই নে বুকু মাই বুকু চিনি ওয়ালাই তা টাংলাই দি তাই আগবা গাই নমু থাবরা ফুসা থা তুই খান খান খাই উলকা উলকা হামলাইদাই পাই হামলাইদাই পাই লাইবাই আকো ভাই গাই নুমলে ভাগে থাপরা রে দিসলা নি হামলাই পাই কে হলো আং বরে রে জা খাতা নুম বাউ নুম নাই না কত নুম ইয়া কি শনম কই জেতা এ উল মা তো মা হামলাই নি ব্লে বাসা কা কই লাইবাই ফানার মা তো মা হামলাই না গে আ বাগে ন আং কবং নাই থাকিং জে কক জে চি অসংসার সারথিং নি মানে রতা লংনাই ইন্দি সরকারি কর্মচারী বা হাই জায়গা নুই দামি অভিমান যারা নিজের বেশি অভিমান খাইনাই নিজের খতর সময় আংসার কেব মানা করে নিয়েছিল বমাং মানু অমতি মাং দেওয়া শুনে রি বরং ক্ষতি নুকুকটা বলো বসাই সাই মানুষ না হয়তো বুঝাই নিয়ে না বই তো নুগুন বই আমি নুহনাইটা বরক নো বছর বরক তাম খাই খাই কিন্তু ব নিজে নিজে ন খুব মানে অভিমান নাই বেবান সব কিছু হারিকা শেষ পর্যন্ত ব হাই হাই ইংটা কোনো করে উলো নাইখালে কেঙ্কাই সাগর কুথুং মাং তাক গাবলি বাকি না তুঙ যে স্বার্থ পর্দাং দি মানে সাকই খন হামজাং বিশ হামজাং মাতং দি কইনি খেলা তাকে না হাম্পি দি আবার।

0: নাই। বোতাই বস হালাম মানে ককে হাই শাক ন হামজাক তৈন বই নব হামজাক দি নি আড়ি রং নব হামজা গিয়া তা তং দি আশেক জরা চেন খা লাইখা ক কাহাম তিনি ক কাহাম কথার বাইবেল সেচা কথম কাহাম নি কক রক
1: ফাদিতাবু লাইবুমা কিসে ফিলি নাই রেন ভারত হাকতনি লাইবুমা ফিলি নাই খেঙ্কে নুকজাগো তিনি হাই সালন 1658 খ্রিস্ট বিশিব মুঘল সম্রাট শাহজাহান নিবসলা আওরঙ্গজেব আগ্রা দুর্গন দখল খায়ো তে আবো এ বাক্সা বাক্সা ববিনি বুফানো খাওই পায়ো রমুইত নিব 1915 খ্রিস্ট বিশি তিনি হাই সালানো লোকমান্য বাল গঙ্গাধর তিলক বার্মানি মান্দালয় আলং এবার জেল চপজাক তঙ্গনি জোরাব মারাঠি ককবাই সেজাক বিনি মুঙ্গনাং বিচাপ গীতা রহস্য অবন কারিও 1936 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারত হাকতনি রেডিও বেতার সংস্থা ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস বিমুং সাইজাগৈ অল ইন্ডিয়া রেডিও হিনি ফারজাগো অব নখা বিশি চুকুচি 90 ইয়ার্স কাখা চিনি অল ইন্ডিয়া রেডিও তাবুকটা আকাশবাণী হিনজাগো অল ইন্ডিয়া রেডিওনি লাইভ উমাব স্টেট ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং কর্পোরেশন সার্ভিস নি সিমি পুমুং সাইজাগৈ অল ইন্ডিয়া রেডিও মানে অসাল চিনি বাকি অলাই বোমা বেলাই মুদুখলাইজাক নাই সাল টংথকমানি সাল আসুক বিশি কলকমা হামজামানি বিশিংতে ভারতনি বড়রকন বেবাক ককমুং ককথুমরক রিউতনি মানখা অল ইন্ডিয়া রেডিও মানে তিনি নখা বিশি চুকুচি 90 ইয়ার্স কাখা 1948 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতনি বিখুং থাংলাইসুনি লাইবুমাও কাইসা লাইবুমা রুকজাক জরা এবা সাল এয়ার ইন্ডিয়া বিনি পুইলা হাইঙ্গ আন্তর্জাতিক বিমান মালাবার প্রিন্সেস বোম্বে নিসিমি লন্ডন লামরিও অবাব তিনি সাল তিনি হাই সালন 1948 খ্রিস্ট বিশি 1997 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ফ্রান্স নি অপেন মিক্সড ডাবলস ভারত নি মহেশ ভূপতি ডাবলস গ্রান্ড স্লাম কেপলাইঙ্গো চিংতুমুং হায়ুনি লাইভ মো নাহা নাই হেঙ্গাই তিনি হাই সালন 632 খ্রিস্ট বিশি ও তিনি হাই সালন থুরুক এখবা ইসলাম রকনি ফাইথাক নবী হজরত মোহাম্মদ শাহ অব তাবুক সৌদি আরবক লায়ো মেদিনা মদিনা শরীফ আরব হানয়াকারি থাঙ্গো থই যাব 1924 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ব্রিটিশনি হাসুক কাসানাই রক জর্জ মেলরি তে এন্ড্রু আরভিন মাউন্ট এভারেস্ট কাসাওই প্লাইংনানি হিনি থাংটানি বড় খরকনি নকমাওই থাঙ্গো 1949 খ্রিস্ট বিশি তিনি হাই সালন জর্জ অরওয়েল জর্জ অরওয়েল বেলাই মুঙ্গনাং সৈকরং ব্রিটিশনি খরকসা সৈকরং জর্জ অরওয়েল বিনি কালজয়ী রাজনৈতিক ডিস্টোপিয়ান উপন্যাস নি সিনি জাগো 1984 ও উপন্যাস কথমায়ুং কারিও 1987 খ্রিস্ট বিশি তিনি হাই সালন নিউজিল্যান্ড কেরং স্নামানি বিশিংটি খাই হায়ুনি বিশিং পুই লাহা কতর বরকন পারমাণবিক অস্ত্র তে শক্তি মুক্ত দেশ হিনে বরক সাকলায়ো 1924 খ্রিস্ট বিশি

তিনিহাই সালন বেলাই বিশিক কলকমা 122 বছর উল সাল বাই হানি বিশিং পৃথিবী বিশিং হাকতনি বিশিং অকচার শুক্রগ্রহ লাই থাং বেনাস ট্রানজিট হিনজাগাব লাই থাংমানি দৃশ্য নুকজাগো হিনে সাজাগো জং তুমুং থিমানি আসেমানি ফাসিং নাহার কাহিংকে কাই তিনি হাই সারন মঙ্গনাং ভারতনি টকে মোসানা করং বলিউডনি ডিম্পল কাপাডিয়া আসায়ো আবো 1957 খ্রিস্ট বিশি তিনি হাই সালন 1975 খ্রিস্ট বিশিও হাইন হয় তে খরকচা লুকুবাই হামজকনাই মঙ্গনাং মোসানা করং টকেনি মোসানা করং শিল্পা শেট্টি বব আসায়ো মারকিজিং দাকুবুকু তিনি হাই সাল অব ওয়ার্ল্ড উসেন ডে দৈজলাংন ভাইকে মথাঙ্গি তনি নাই অ সাল হিনিব পালাই জাগি দু 8 তারিখ জুন তিনি হাই সাল অব হায়ুং ব্রেইন টিউমার সাল হিনিব পালাই জাগ দু ও কিরিমা সিনচাই বেয়ন বাই রূপ ভাইকে চুং চালাই দংনাই অবরং সিরিনা বাগিন অ সাল পালাই জাগি দু মারা কিছু তাকু বুকু ক্যালেন্ডার ন ফিলে নাই খাইকাই কাহাম খাই আও তিনি সাল ও হায়ুং দৈজলাং সাল ওয়ার্ল্ড ওসেন ডে হিনি যে পালাই যাকমানি অব বেলাইখি নাঙ্কুকমানি তাম হিনবা যেন অবনো সিনা নাঙ্গ যতন যেন সাইমানো যেন হিনিমানো হাকুঙ্গ টং টংটুতই হাওয়া টংটুতই ও দৈজলাং সাল তৈকতর সাল মহাসাগর সাল ন তাউন বাকি পালাইনে হিনে যেন সাইমানো চিন চিন হায়ং চিন পৃথিবী অ জায়গাও 70% ন দুই বাই কবল যাক অবচিনি বাকি বসুক কাহাম অবচং চঙি মাইয়া চিন গখ্রাং গ্রহ হিনে হিনজাগো বিনি অরব দুইনি সিমি 50% চিনি বাকি নাংমানি অক্সিজেন ফাইও হিনে সাজাগো আবো কবি কক আবো সাইন্টিস্টকনি কক তে কেসা চিনি বাকি হামিয়া ফুসফুসনি বাকি হামিয়া চিনি হামা হরমানি নারমানি নামানি বোকা সবনি বাকি হামিয়া মানে কার্বন ডাইঅক্সাইড হিনে সেনাম সাইমানো যেন ও সমুদ্র ও দৈজলাং অব 30% কুসুবই নাও 50% অক্সিজেন সমুদ্র নিসিমি মানমানি বাকি ন অবন হায়ুংনি ফুসফুস একবার বোকা সবম হিনিব চিনি যাগো হায়ুংনি 100 কোটি বরক বিনে প্রোটিন নাংমানি চাকলম ও দৈজলাং ইসিমি মানো মার্কেটিং তাকু বুকু ফিয়াবা বেলাই খাই যেন ওয়ান টাইম প্লাস্টিক রক আক্রক তুইও খিখলাইমানি বাকি তুইনি আরক বেবা রমজাকমানি বাকি ফিয়াবা তাবুক ও তুই জলাংব তুই কতরব বেলাই সাতক জাকমানি বাকি বতাবুক তরক তরক বিনি শাক হামিয়া বিনি শাক হামিয়া উঙ্গুই দু প্লাস্টিক দূষণ ওয়ানসুকিয়াবো বেলাই আরমানি আবাই হায়ুঙ্গ বেলাইখে তুমানি তরক তরক নুগুই দু থানায় সালি সালতামন বেলাইখে তুমাবাই যেন বেলাইখে তুমখলামাবাই দিমানজা যতন বেলাইখে ওয়ান লাইখা অমাহাইকে তুমখে ভাইকে জানাই হিনে উত্তর ভারতক বেলাইখে তুমানি বাকি বরকব গবাং মনে থিকা আবন বাকিন অ সমুদ্র রক্ষা খাইনানি অ হায়ং উসেন সাল দৈজলাং সাল পালাইমানি বিশিংতই বড়রক ওয়ান টাইম প্লাস্টিক রক্ষিবিয়া তৈয় সিতরা মানে খিবিয়া অবরকন যেন যত্ন খাসিয়া নাঙ আশুক জোড়া খাবেকা লাই থাকে বিশি রোগ তিনি দুই সাল তাম তাম পাতি থাকা তিনি স্ত্রী সাল তামনি বাকি নাঙ্কুকমানি আবরক

0: 咁我你哥看到来那里嘛个真真没看到扎实开门的阿伯阿伯真看到我阿姨我都个帮嘛没看到真在门哦在今年做做阿叔兄弟哭哭看到来有没看到看不看不看不看不看不看不看不看不看不看不看不看不看不看不看不看不看আসে কে বরক বাংমানি বাগে বলং হলং রকব করিখা বলং হলং রক তানই তাব সকমর নখক রক তাংনানি নাংখা আবনি বাগে চং আমুই কুমর মানলিয়া পিয়াবা তাব ও মানো পিয়াবা পাইনা থাকে আসে কে মরক কে ব জানা মজং ভনো আসে চাবই মেনি আবনি বাগে তাব হগবানি রাইদাতে মুখম সুনাম জাক আব দাল নেই তঙ আবহাওয়া ঝিনুক তাই পোয়াল ঝিনুক হাঁকাই নুক না নিহাই সিন দায় কাহাই কিসা সমলল তাই পোয়াল হাঁকাই কুফুর মৈখুম জংমানো কার্বোহাইড্রেট আয়রন ভিটামিন তাই পন্দ্রে পদ মানের আবহাওয়া চিনি শাক কাহামনি বাকে বেলেখেন না গগ জৈখুমন বাহাইকাই খেলাইনাই আবু কিছু সেলাইনে হুকবানি রাইজাতে সুযোগ দো মৈখুমো খাইনি হিনকাই পইলেন চেকআপ ন চমনা নাই দৈকু তুমাই তাই আবন রান ফুরান কিসা দৈ সকরে আবন ইয়াসি থাইব্রে থাইব্রে খাই কচ খাই টানা নাই তাই মৈখুমো নিম্বু চলাই আব পাইমেন হগবানী ঠাই হাই একবার হাতি রগব তাবাই ভাল আবন প্যাকেট আবন বাক গাইবরি খাইনে কাইসা মাইরং দিয়ে তাই আর চেকআপ নাকি কাইসা পলিথিন পলিথিন নাই চেকআপ রায় অবনি সাকাও আমৈখুম বাক গাইসা রায় তাই 10 ইঞ্চি খাই জং তাইসে ফবই মারনা নাই ফবই রেখাকে সাকাও তে ওইসে মুইখুম বসলেন রুই তাই 10 সেন্টিমিটার এম ইঞ্চি খাই ন সংরনা নাই মুইখুম ন তাইসে রুই আমহাকে যে পাইথাকনি যে রেম এবা মুইখুম যে তমনি আবনকাই 8 ইঞ্চি খাই রানা নাই রুই পাইকাই সং বন খাসব মারানা নাই খাসব মানে আগলকাই সং মৈখুম বা কুমা পেরমা কাহাই নুকাই হাতি বারসা নিয়ে আগলকাই সং আপরকাই আ পলিথিন কেসা ব্লেড রবাইফান রাওই রানা নাই সপলাওই অলকাই সং দই সার সাই রানা নাই ফংসারিক ফংসারিক দই সার সাকাঙ্কাই সালনি চিরংনি ইয়াগুলো যৈখুম পেয়ারমানি নকাই আপরকাই যই কল খাইরানা নাই দৈরমানী ইয়াগুলো হনগাকাই নৈচি বা রংনি ইয়াগুলো হনকাই তেব মৈখুম কতর খাই পেয়ারমানি নকাই আপরকাই যৈখুম খলাই যাইমানো ফিয়াবা মৈতনা রংনা নাই মৈখুম ন ওয়াই সবাই খলনা নাই খলবাই আ প্যাকেট ন তনই তাইসা আ প্যাকেট তাই ওয়াইসানি বাকেব যৈখুম চাইমানো আর সঙ্গ জরা যাই মৈখুম গাইমানো রোগী ক তাবো খালায় সাহ খামক্রাইনি ক
1: সাহ খামক্রাইনি কক ফারিসংটিনি খালায় যিনি খিতানী জিনজাল মানে অবনতি কক থাইনি কুষ্ঠ কাঠিন্য কনস্টিপেশন হিন খি রাকমানি খি গ্রান মানে কাহামকাই খিউমাইয়া জঞ্জাল মানে থৈ রকফাইমানী বহক সামানি অবনংখা কুষ্ঠ কাঠিন্য অকুষ্ঠ কাঠিন্য এবার বহক হামিয়া খিকরা খিক্রান খিউমানিয়া খিফাইয়াংখাইকাই তামো চাকাকাই হাম বিথিন কারই অবনতি কিসা খালায় নাশপাতি নাশপাতিও বেলাই খাই সরবিটল হিনে মানে দালসা দো তুম নাশপাতি থাইসা সালব্রম ব্রম জাইমান খাইকাই নিও

0: খিরাক মানে খিউমান ইয়ং মানে অবনি যোগী মাননাই তেকিছে তং শুকনু ডুমুর হিনি কাইসা বুথাই আমন সং খৈসাং গ্রান হন হিনি মানো খৈসাং গ্রানো আব হাতিও ব পাইনা মানথকো শুকনু ডুমুর হিনি আরো গবাং খলাই বুসুতং এবা ফাইবার তং তুমুং কাইদক থাইতাম থাইদক অমহাই শুকনু ডুমুর গ্রান্তা চাওয়ান খেঙ্কে আরো উংয়া হিমান আট গ্রাম উংই মানো ফাইবার আবাই নিনি খিন স্রাই স্রাই কাহাম খাইনাই কিউই অবব হাতিও বেলাইকে মানথকো কিউও তংমানে এনজাইম আবো চিনি বুবুকসা চিনি বহকন স্রাই স্রাই খ্লাইও খি রাগ মারকন অজন খ্লাইও বনবাকি কিউই ন সালব্রম ব্রম কাইবা কাইদক রক চাওয়ান খাইকে যে অমহাই খি কারাকাই খিনি জিং জালংনাই বরকনি বাকি বেলাকি হামনাই অবনি ইয়াকনি যোগী মাননাই কয়ফল এবার ককিয়া অব কথংপা নংথু কমনফা নংথুন চিনি বহকন সাফ সুতরা তন্ন বাকি বেলাকি হামসুকো কয়ফল মানথকমানি পেপাইন হই দালসা এনজাইম দো অমানই চিনি বহকনি চাইরি মানে উলো যে প্রোটিন দমানি অ প্রোটিন গেলেরিনানি একেবারে সবাইনানি বাকি বেলাইকি চুবাও বন বাকি কয়ফল চামানি বেলাইকি কাহাম কয়ফল তৈব দঙ অন বাকি চিনি খি রাকমানি খি রানমানি খিউমান ইয়ংমানি অবনব কাহাম খাইও অজন খাইও লিভারনি বাকি কয়ফল চামানি বেলাইকি কাহাম সালব্রম ব্রম কয়ফল রুগী চাইমান খাইকাই লিভারনি জিংজাল দংয়ের হামি মাথাংনাই খেজুরব বহকনি বাকি বেলাকি কাহাম আরব গবাংমা বসুতং দমানি বাকি খেজুর চাখাঙ্গাই চিনি খি ফাইয়া খি রাকমানি খি ক্রান মানে অবনি ইয়াকনি যোগী মানো আশেকজোরা খাবাইকা কুষ্ঠ কাঠিন্য অংখাইকাই বহক হামিয়াঙ্কাই খি মাইয়া খি রাগি রক দংখাইকাই তমা মানে চাখাঙ্কাই চিনি বসাক কাহামু আপনি তুই তিনি সাকামগ্রে পান্ড ককঠাইসে থাইনে
1: আও তাপক খালাই না তিনি কক থমর পইলান আনি আগত অবহাই সিপাই জলা জেলা নি আদ ভারত তাই বৈদেশ আর বাংলাদেশ নি বিশৃঙ্গ টংনাই লোকরংনি লংমা ও টংকচাং তন্নানি বাকি সিপাহীজল সোনামুরা তাই বিশালগড় মহকুমানি বিশৃঙ্গ বারা মিটার নি বিশৃঙ্গ ফুংনি নাকার দি হরনি দামচারনি সিমি ফুঙাই দামবাজরা লোকরংনি থাংলা সুখাইতেনি কিসাস মানা বক্সিনকা অবহাই বিএনএস 2023-163 এক নগে ও মানা বক্সিন জাকা তাই অবতগন ই তালনি সালচিনি সালমানি জরা অবনি বিশৃঙ্গ সাকলাই চাক দঙ্গ যে বড় ধরনা গগৈ সাকহামনগ থাকনাইর তাই সেবগ সামন খালাইনাইর তাই প্যারামিলিটারি তাই মিলিটারি তাই পুলিশ সেবক খালাইনাইর বড় ওদাগিমুনি বিশৃঙ্গ খরচা কালাখানি সাজাক দঙ্গ যে ও দাগিমুনি গসি উইনা হারিয়া বরং কেরংনি রায়দতে মাজরা বেড়সাগান
0: তেলিয়ামুরা সাব ডিভিশন প্রশাসনী সাকধারমা বাই খনা জুন তালনি সালচুকু সালমারি সালমারি চুকু আচমসা খাইয়ে বাহাই খাইয়ে

0: borok sak sak no bolok hai derama sai manu phiaba sekang bari ang koi mano chaja ki tong ang koi mani abo kaha mano borok ador ma khlai nai importance mari nai preference mari nai phiaba ulok hai bujua koi man ba ang mai ka sang mui ka sang ma saka kutung kutung kotha klei ma sana tong mani hne hedi ba
1: sulu abo koi mani ao khale hami ase ate koi mar ga bong yai ta abo koi mar karan ka bo thamsi ta thamsi
0: বেলেগে খাম ভাই তাকো প্ৰদীপ উল্লগ কল খুলি মালাই ফিনাই মালাই ফিনাই কক দুগ্নি বিচিং দিফান মানে কিজিং তাকে উখুক কল খাই দি 232-6253 নই থাম নই দক নই বা থাম কল খাই সাকো সাবলি নাই গানা হ্যালো
2: কাম তাকো যাব
0: ফুং কাহাম
2: আও আও ফুং কাহাম ভাই
0: লাম সব
2: ভাই চিনি কতি সম খাকলে মানে
0: অভিমান অভিমান অভিমান ইংলাই মন্তা ঠিক ছাই ইংলাইও হামজং নাই চলা হামজং নাই বুড়ি ইংলাইও মারে কিছিং ইংলাইও আমা বাবু বেং লাইও তাকু বুকু কই লাইও হেদা
2: আম কিছে কই করাং তং মানে
0: হাইদা
2: রাইও কই করাং কে মাইর রাই নো মাইর মাসে আমা থুকাবলে আগি
0: তাবুলে
2: আনি
0: ভাই তাবুলে বাউ তাবুলে বাসি ফাইমন উলো কই মার কইছে হাম কোনা বলে চেরা রং মন উলো
2: তাবু কই লাভ সকরি বলে কই কাঙ্গে মাইমাতে সমা থুনাই তাবু কাগি কে তো বাইবসা তোমানি বাই কত বাইবসাকে বাই কত কি সব খাক রা হুম ইনকা বাইবসা কা ন দুং দুং সাদি সাদি
0: হুম
2: আঙ্কে চুকি তোলা কাট তোলা রগা হাবই হাই ন তোমিতা
0: হ্যাঁ
2: কে বকে বানি হইছে আর ওকে আবু ভাই আং তো বুখা তোর তাই বানি নাই তোমরা খরকসা
0: বানি নাই তো তে কই বুখা
2: এ আবু ন আবু ইনকে তাবুকে তো লগিছম কত নংসাই কে তং দিনিছি তং নাই
0: গবা চিরিং চিরিং
2: কই লাভ করি সব কই রাখি যাতা
0: কই মা হাম্মা থাঙ্গা দা
2: আবু ন কই মা নি আবু সং কই কিরা গাবলে সাইলো তাই কইলে মানে আবু বিরক্ত কইতা বুই ন যারা আবু ন ইংদাও খা ইংদাও খা
0: আকাই যাক বুই দা আবু লোকা হে দিবা না
2: মেসারি চাঙ্গ লোকে গায়ু বুকুং নই কই মাস আরে কই আ সালাঙ্গতি কইলে মানে আবু খানা খানা বলে কেন কথা মা
0: আবু আং খানা পর বক থাকা দকি সাগরা দে
2: ও সরকার মানে নক সাংগো সাং টাঙ্গই বাজার খলাই আ কই মাক সম্পাই তো খানতা হুম কে সাগান্তা হি সংদি মন তিনি শেরি নাই নাই তো গাং আছে কষ্ট খলাই অব খলাই তো খাবা আং মাঙ্গে সাসিবান দে নং মাসা সাদি হই সাগান্তা বিহিগ হুম মানে কই মাসা মাসা না
0: খাই
2: কক সালাই দলাই খাঙ্কা ও গানা গুনি বড় কামন মরক তিনি মাসা নিলে আর খা থাঙি নিমেলে দুবার খুঁজাই বলে কক সালাই হানি রকত লাই যাক
0: জানজান লামাং লাই দলাই খাতা
2: জানজান লামাং দলাই খা গে বড় মত থেকে হানি যে সব মানি তলাম লাই খাবো আপুরু সে বড় আ হর সিমলাঙ্গ যখন হর আপুরু সে বড় আং মাছা সানাই আং মাংনি সানাই নি গরা কুসি সি সালাই মানে
0: ওকে
2: জানতাং আ আ বড় বড় মো সবনা তলাং নাই বালে তলাই যে আবর বু খরক কাম পো তো আবর বু বুমা বাসা কাহনে আ খরং নি সানাই খরক সানাই গাসি হঞ্জা পিনি পরম মো বুঝ কে বাসা কাহনে ভালো কে বাবর আপনি এই মনে কত কেন কত মাছি দেখ না মানে মাফানি

0: তাকো উপানন্দ বজেফ্রু কক্সাও বেলাইখে বিনি আর যুক্তি তঙ তথ্য তঙ খম খমকে সাও ইম্প্যাক্টফুল আপনি ইম্প্যাক্ট লাই বেলাইকে হামবাই তাকো উপানন্দ ন সাবনি কক দুক তঙ্গ নাইকার নাহাই নহাই হ্যালো
1: হ্যালো
0: বাই কনিকান খানা লামসকো বেলাইখে তং থকান তিনি মানাই খরক যা অকরা বরক নি খুব টিচিং তিনি বিনথানি আমি জামেলা খাই যা জামেলা জামেলা খাইনি বিনথানি কিচ্ছে ফোন করি না
1: টংকসং
0: হামজনে বরকটা
1: ହଁ ହଁ ହଁ।

0: bà con chính vì thế ăn uống nó phải lên chứ không có tăng gì không. Bà mày ăn mày chỉ cho nó làm tôi nuôi tăng cái chuyện mày nó làm mất tăng ra không hay được không có răng lên được cái chuyện gì cả. Vì làm cái chuyện của đấy còn những người dùng lấy cái mía không biết tôi có làm không được tôi đi một tay lấy cái đấy vừa đi tới đây tôi vừa class khi hôm tới giờ nó xong tôi sẽ không có đi được phải chắc bỏ rồi.
1: Anh đâu có bằng gì à? Tớ khá xí cả ta bận bao giờ? Có khai bỏ. পরিবেশ পরিস্থিতি বাই যে কোন জায়গা থাকে ব অ্যাডজাস্ট খাই মানে অ্যাডপ্ট খাই মানে
0: আমি তো তাকো ও আলাই যা করব যে বাবা যে ইবা কত মতে সে উনি তো না যে বাবা কোন কোন নাম আগো জায়গা সময় এবং মা ওয়ান তো বাড়ি তো আমি কোন ব্যবহার করতে
1: নিন তম কিছু মিশা চায় রক দংফান চিত্রা রক দংফান নাও হামেছি মা থাকে না সুই সুজাকিং থাকে না বিনি বিনি তুই কথার বাই নিন সাক নি হামি চায় রক কিছু মিশা তখন গাও সুজাকিং মা থামে কেনা বেবাগ না
0: মই বৰং লগে চলে
1: বহান হামজ হেনো ৱাক বাহান কেবাং তুই ফে নং হামজ তুই আহে নং কইমাৰক চালক কৰি দিবা
0: ডেইলি ফোন টক বাহান পাৰ মই তুমি পাই যাওঁ আপোনাৰ খাম দেগা আছে কোৱাটো তো আমি পাইছে পাং বা আপোনাৰ চাবে আনকি ৰখ কৰি দিয়া আপোনাৰ ওৱান থাকে আঙুল দিনে মুছলমান আং চাব খোৱা পাং তো আঙুল আগ হাতে নবনাওঁ গোপাই উঠা আপুনি দেখি আমি টক বাংলাই মাৰক বা টক লাই মাৰক আমি কোনো কিছু আদায় খাইয়া নাই যে তেল নাই কাম দিয়া আমি যুব কথা আছে বুঝি রাখাই কেন না আগে হাই কোন তাব আছে আমাকে চায়া তো হাই নি আমার ওয়ান তো তেল নেই নাম কথা না রব তাজক বর্গা বাজে হাম তাব লারব তুমি জানিন তুমি দিন তাকে লাগে তিন পাই লয়া আর কোন দিন আম হাই কাছে পাইয়া মুছে না আমি শুনি রব গয়া আমি শুনা বান বান হন তাই জাম হই যাবা
1: কপাল কাহাম নগব নাম তিখাই নি আমা বাবু নি তাকো বুকু বাই নাম তিখাই মানখা ইয়ং কুমুইব চেরাইফুন চিমি নুগুই ফাইমকে বুঝি নাই মানখা ফিয়াবা চেরাইফুন চিমি নুক ফাইপান বিন থানি আমতে দরজর গ্রই খা সৈমার গ্রই হিঙ্গিটা ফিয়া ফিয়াবা কি সালে দেরা লাইখাম ব ব নুগুই ফাইকে শিকা সিটি দিন বুস মকল বুস কাঙ্গ তরি ফাই নগুই তো মানে আবো কাইসাতে কাইসা বিনি বসাগব ও খা সৈমান মানে বদ্র

0: নম্র জিনিস দো আবন বাকি নরকটেবো কাইতো নম হাইকে গদালি রেখাতা হাইদিবা
1: জীবন তাই
0: হামবাই জরাব পাই তোখা হাইপানি কক দু কিসা নাই হ্যালো হ্যালো তাকুক ক্লামসগো দাকি দাকি আধা মিনিট বে কক মা পাইলে সিনাই
2: আং খাপনি ওপনি যাব তো
0: কক থাইসা থাইনি বে মা পাইলে সিনাই জরা পাই তোহা
2: তং তা খুই তং মতা মাজি সুরি কাই মা হাব থান মা মাজি দু দু তো না দাও হুম গ সমস সমস নিয়ে তা মো যে কত কে দাও কিমান কি শিবা হুম আং খাবা চিকো মা তা গিয়া চিকো মা খাগে মা কাম তো মা মা হুম
0: খরাং বুঝলি কিছু ফোন হাকচালাই কক সারি বেলা বেলাকে হামবাই তাকো বুসকাং সালো মারে কিচিং তাকবো খুব মানা লাইফিনাই তিন বাকি আসে জরা পাইখা যত্ন খুলুম পাইখা।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমলের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA-র ইন্ডিয়ান রিজিয়নের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনের নির্বাচনের মনোনয়ন

0: পত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলা ভারতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কবুলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতি বছর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেজন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3 মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনার তদন্ত করছে। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভা আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিওনের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, সারাদেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিভিন্ন বিধায়কেরাও উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় 566 কিলোমিটারের মধ্যে প্রায় 100 কিলোমিটার জমি ইতিমধ্যেই BSFকে হস্তান্তর করেছে তার সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে জনগণনার কাজ শুরু করেনি, BJP সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে BSF ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমি রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট এ আনে বালে দিনো মে সীমা কি সুরক্ষা করনে বালে হর CAPF কা চাহে ITBP হো, চাহে SSB হো, চাহে আসাম রাইফল হো, চাহে BSF, উসকা কার্য সংস্কৃতি বনে ইসকে লিয়ে হমনে শুরুয়াত কি হ্যায়।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু আগমনের কারণে বর্ষা শুরু হওয়ায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা, মাহি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল দুই মন্ত্রী যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুই নেতা ভারত ইন্দোনেশিয়ার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে 2025 জানুয়ারি মাসে ভারতের সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ারান্তো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি এনে দিয়েছে। ইরান 8ই এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
1: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: উল্লেখ্য, বেইরুটের দাহি এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 72 ঘণ্টার জন্য সেদেশের আকাশসীমা বন্ধ থাকবে। অন্যদিকে সিরিয়া সাময়িকভাবে 12 ঘণ্টার জন্য তাদের দক্ষিণাঞ্চলের আকাশসীমাও বন্ধ রেখেছে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এরও বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোটি দ্বিতীয় স্থানে রয়েছে এবং এরপরেই প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচ ইয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। ভুটানে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়, রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.8। রোলাগারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবোলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘণ্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। বিভিন্ন রাজ্যে রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। খবর শেষ হল, এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। সম্প্রতি আগরতলায় বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, ভবন নির্মাণ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত এলাকায় গত পাঁচ

বছরের জমির রেকর্ড পরীক্ষা করার নির্দেশ দেন। তিনি বলেন, সীমান্তে মাদক অস্ত্র পাচারের বিরুদ্ধে ঘন ঘন অভিযান চালাতে হবে এবং মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ দেন। মাদক ও আগ্নেয়াস্ত্র মোকাবিলায় সীমান্ত এলাকার এই শিবিরগুলিতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি চলতি মাসের 21 তারিখের নিট ইউজি 2026 পূর্ণ পরীক্ষার জন্য পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপ প্রকাশ করেছে। সংস্থার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই পূর্ণ পরীক্ষাটি দেশের 551টি শহর, বিদেশের 14টি শহরে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। এনটিএ স্পষ্ট করেছে, পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তি স্লিপটি প্রবেশপত্র নয় এবং তা শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কোন শহরে অবস্থিত সে সম্পর্কে জানানোর জন্য জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা এবং প্রবেশপত্র প্রকাশ সংক্রান্ত সর্বশেষ ঘোষণার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করেছে এনটিএ। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল রাত 12টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। অধিকর্তা গতকাল বলেন, নিয়ম পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি, ভুল ত্রুটি সংশোধনের জন্য 10 ও 11 জুন সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাকি প্রক্রিয়া আগের মতোই রয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চলছে এবং অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশের গত বছরে মাত্র 37 জন বাংলাদেশি নাগরিক, 29 জন রোহিঙ্গা, আরও কয়েকজন অন্যান্য দেশের নাগরিক এবং 161 জন দালালকে গ্রেপ্তার করেছে। তাছাড়া 628 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থা ছন্দনীরের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল থেকে 2 দিনের নজরুলগীতির উপর কর্মশালা শুরু হয়েছে। আগরতলা প্রেসক্লাব এই কর্মশালার পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আজ কর্মশালার শেষ দিন, পরে সন্ধ্যায় রবীন্দ্রভবনে রয়েছে নজরুল ইসলাম কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছর শাখার উদ্যোগে গতকাল নলছর 0.8 কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। শিবিরে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেন। যুব ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল বিশ্ব সাইকেল দিবস উদযাপন এবং সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বিশ্ব সাইকেল দিবস উদযাপনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। বাইসাইকেল র্যালিটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে গতকাল এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগরতলার সায়েন্স সিটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় 3টি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ে 415 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চল শঙ্খ 10 উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, এবছর মৌসুমী বায়ু নির্ধারিত তারিখের 2 দিন পরে রাজ্যে প্রবেশ করল। এদিকে আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা, খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা হাকত নিবিশ সিং ত্রিপুরা অনপুইলা আরি আমচায়া স্বরাষ্ট্র ককচং লাইনকনি সিসিটিভি মডেল চলখলাই জাগানো অবনীলগি বিএসএফ নি ব্যাপক ক্যামেরা তাই কেতাল কুখলাই হাঙ্কর নাইকর সংবাই করঙ্গ্র জাগানো লাই থানাই ফাঁসালো আগরতলা ও বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ারিয়া ফাংহাবানগর সংসাজাক পান্দাওয়া ব অকক শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তে নি হায়ুং আরি আমচায়া রং পুইসাই আফার লাইমানি নক তাংমানি তাই থাই পাই খলাইমা শাখা মকল কাইনা বাগি দাগি খা ও তালনি থানায় সালবাও আগরতলা ও বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার টাংনক কতর সংসাজাক পান্দাও ও দাগি মুং রেখা স্বরাষ্ট্রমন্ত্রী আরি আমচায় থানায় বিশিকবাও থাইনি রেকর্ড আমজগনা নিব দাগি খা পান্দাও ব শাখা আরি আমচায় ফেক জাকনাই মানি তাই আকতাল এয়াং ইয়াং খলাইমানো কেবেঙ্গি উরাম উরাম রুতুকনা নাঙ্গানো তাই ফেক জাকনাই মানে ফাল্লাই রকন কেবেঙ্গি করাগিয়াপ্রি রমনা নাঙ্গানো স্বরাষ্ট্রমন্ত্রী তাই বসাখা আরে নি হাঙ্কর রগ রাংনি থিতি খ্লাইনানি পজা হাস্তে রকনি আবন রগি কালেক্টর তাই জিএসটি তাংফাং রকন ফুরংনানি দাগি খা ফেক জাকনাই মানে তাই ইয়াক তাল কাসুথানি আরি আমচাইনি লুকু রগ্ন ফুরংনা বাগে শিবির সংসানা নাঙ্গানো তাই অ শিবির রগ আমচাইনি পুলিশ তাই বিএসএফ রক্ত মানজাকনা নাঙ্গানো পান্দা ও স্বরাষ্ট্রমন্ত্রী খুরজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈফাংবাই হায়ুং আরি ও করাক নাইমথাং থিতি খ্লাইনানি তাই আরি আমসাইনি হামক্রাই তাই নাইমথাংনি বাগে কেন্দ্র তাই হাস্তেনি মথারকনি বিশিং থানচাকে সামুং তাংনানি কগ্রজাক কেন্দ্র হাক ফাং হাকতর ডিজিটাল সাখাম বেখরেপ কাইসাস নামতি সানা বাগে কগ্রজাক সাখাম তাই নুকুং হামক্রাই মন্ত্রী ইয়াকচু অনুপ্রিয়া পাটেল মিয়া আকাশবাণী নিয়ে আতঙ্কায় মালাই ফ্রু অকক শাখা বতাইব শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভারত চুকুচি রেজাক নিব গবাং বাইথাং শাক বাইথাংনি আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট এবার আভা সিনিমুং বলাই স্নাম খাতাই সারা রেজাক নিব গবাং ডিজিটাল মেডিকেল রেকর্ড ন ও আভা সিনিমুং বাই গরং রেজাক খা থংমন্ত্রী টিঙ্কু রাইমিয়া কয়লাশহরনি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নখলাও হায়ুং বাইসাইকেল সাল পালাইমুং তাই সানডেস অন সাইকেল রেলি ন চেঙ্গি রেখা শিকলা তাই থং নাইখংনি সাকথারমা বাইজুগালি যাক অ পান্দানো রেগে আর বুফাং বসা কাইজাখা পান্দাও হায়ুং বাইসাইকেল সাল পালাইজাকমানি গরং ন তুই সংফাই ককনা রেখা বসকাং রংবিশি ও হাস্তেনি নৈচি চুকু হাফাংনি ডিগ্রি কলেজ রগ গ্রাজুয়েট বেরাম ভর্তি নি বাগে কয়মুংবলা ইয়াচাকনানি জরা তাই বসালনি ফলক জাখা কুচুক রং নাইখুংনি দাগিফাং অনিমেশ দেববর্মা শাখা ও জুন তালনি শালচুকুনি হরনি দামচিনি জরা ভর্তি নি বাগে অনলাইন কয়মুংবলাই রমানি ইয়াচাক জাগানো হায়ুং তংখর সাল পালাইমানো রগৈ ত্রিপুরা হাস্তে শৈশিমুং তাই তাংসেপ নাইখুংনি চেতন বাই মিয়া আচু গৈরিক মুং বাতাইলাইমুং পান্দা কাইসা সংসাজাক খা আগরতলানি সায়েন্স সিটি ও সংসাজাক ও বাতাইলাইমুং গ কাইথামবেদেগ জুদা জুদা রং নগ্নি খরক ব্রীরাচি বা স্রং নাইরক মানজাক খা হুকুমু মথা সন্দ নির্নি সাকথারমা বাই নজরুল আসাইমা সাল পালাইমানো রগি মিয়া তাই তিনি নজরুল রুসাপমুংনি লয়খলাইমুং যোগালি জাগাই তঙ্গ আগরতলা প্রেস ক্লাব ও মেলন নাইকলি তঙ্গ মুঙ্গনাং রচাপনাই রাঘব চট্টোপাধ্যায় তিনি সানজাও রবীন্দ্র শতবার্ষিকী ভবন হুকুমু মেল যোগালি জাগানো আর হাস্তেনি রুসাপনাই রগ্নকারী বো রুসাপ করেন রাঘব চট্টোপাধ্যায় বো রুচাবানো ফাতার হাকতনি রায়দা চায়াতেই হা ফাইনাই রকন কেবেঙ্গি ত্রিপুরা পুলিশ হাস্তে নিজত্ব হাংঘর স্পেশাল ট্রান্সফোর্স নিয়াকি যাইখে সামুং তাঙ্গি তঙ্গ কিসাসক দেরাজাক আমচাই রগ জরার গি রুতুকনানি সামুং ব অঙ্গি তঙ্গ তাই রায়দা চায়াতেই হা ফাইনাই তাই বরকন তুবনাই রকন কেবেঙ্গি কেরং তাই আপ্রি রমজাগি তঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রী রকনি অরণি ক্রিকেট বাতাই মুঙ্গ মিয়া থংমুং কাইব্রিংখা নরসিংগড়নি টিআইটি থংখলা ও সংসাজাক থংখলা বিদ্যাসাগর কোচিং সেন্টার চুকুচি রান বাই ইউনাইটেড ফ্রেন্ডস ন মেচেনখা এমবিএফ স্টেডিয়াম এগিয়ে চলো সংঘ উইকেট কাইচি বাই রামনগর স্পোর্টিং ক্লাব ন মেচেনখা তালতলা থংখলা ও আগরতলা কোচিং সেন্টার উইকেট কাইসনি বাই প্রগতি প্লে সেন্টার ন মেচেনখা তাই নরসিংগড় পিটিএ থংখলা মোচা ক্লাব সারা থামচিথাম রান বাই মডার্ন ক্রিকেট একাডেমি ন মেচেনখা হাস্তে অমিয়া ওয়াতিমল হাবখা আগরতলা নি নবার তুইবার কেন্দ্র নি বখাকি অকম রেজাখা সালগ্রা সালথাং ফাসিং নি ওয়াতিমল নি নবার তিনি নাগাল্যান্ড মণিপুর তাই মিজোরাম নি ব্যাবাক তাই আসাম অরুণাচল প্রদেশ তাই ত্রিপুরা নি কিচাসক বখাগ অ ওয়াতিমল হাবখা ঘুরচাইমন তাকলাই ওয়াতিমল ফাইমা চংজাক সালনি সালনি উল হাস্তেও হাবখা ইয়াং নবার তুইবার নাইখুং নি বখাকি সাজাখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তে নি সিপাহী জলা হাংখর সালগ্রা হাংখর তাই খোয়াই হাংখর আমচায় ফেরাং গই ওয়াতি ফাইমানো তিনি সালনি শাকানি তুংমারি থামচিবা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আজকের অভিজ্ঞাপনের আসরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি, আপনাদের বন্ধু অপরাজিতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি চন্দ্রিমা।
0: আর আজকের দিনটি ভারতীয় বেতার জগতের ইতিহাসে কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ আজ 8ই জুন আমরা উদযাপন করছি আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি।
1: ঠিকই বলেছ অপরাজিতা, 90 বছর। একটি প্রতিষ্ঠান, একটি কণ্ঠস্বর, একটি বিশ্বাসের নাম, এমন একটি মাধ্যম যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সংবাদকে পৌঁছে দিয়েছে দেশের প্রতিটি প্রান্তে।
0: বন্ধুরা, আকাশবাণীর ইতিহাসের দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাই ভারতীয় বেতার সম্প্রচারের সূচনা হয় 1927 সালে। সেই সময়ে বোম্বে এবং কলকাতা কেন্দ্র থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। পরবর্তীতে 1936 সালের 8ই জুন অর্থাৎ আজকেরই দিনে ভারত সরকারের অধীন অল ইন্ডিয়া রেডিও বা AIR এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে কারণেই প্রতি বছর 8ই জুন দিনটিকে বিশেষভাবে আমরা স্মরণ করে থাকি।
1: আর আকাশবাণী নামটিরও রয়েছে এক সুন্দর ইতিহাস। 1957 সালে অল ইন্ডিয়া রেডিওর ভারতীয় নাম হিসেবে আকাশবাণী নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এই নামটির অর্থ আকাশ থেকে ভেসে আসা বাণী। নামটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে বেতারের সেই জাদুকরী শক্তি, যা অদৃশ্য তরঙ্গে মানুষের হৃদয়ে পৌঁছে যায়। নামটি রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
0: স্বাধীনতা আন্দোলনের সময় হোক, যুদ্ধকালীন পরিস্থিতি হোক, কিংবা প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আকাশবাণী দেশের মানুষের পাশে থেকেছে। সংবাদ পরিবেশন, কৃষি বিষয়ক অনুষ্ঠান, শিক্ষামূলক আলোচনা, সাহিত্য চর্চা, লোক সংস্কৃতির সংরক্ষণ, সব ক্ষেত্রেই আকাশবাণীর অবদান অনস্বীকার্য।
1: বিশেষ করে গ্রাম বাংলার মানুষদের কাছে আকাশবাণী ছিল জ্ঞানের জানালা। এক সময় যেখানে টেলিভিশন কিংবা ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না, সেখানে একটি ছোট্ট রেডিও সেটই হয়ে উঠেছিল বিনোদন ও তথ্যের সবচেয়ে বড় মাধ্যম।
0: আর বন্ধুরা, এই গৌরবময় 90 বছর পূর্তিকে সামনে রেখে শুধু আকাশবাণী আগরতলাই নয়, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন আকাশবাণী কেন্দ্র নানান কর্মসূচির আয়োজন করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই চলেছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা, স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এবং বেতারের ইতিহাস নিয়ে নানান তথ্য আদান প্রদান।
1: আজকে দিনে দাঁড়িয়ে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। মোবাইল ফোন, পডকাস্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম, সবকিছুই আমাদের হাতের মুঠোয়। কিন্তু এত পরিবর্তনের মাঝেও আকাশবাণী তার নিজস্ব গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। আজও দেশের কোটি কোটি মানুষ সংবাদ ও তথ্যের জন্য আকাশবাণীর ওপর আস্থা রাখেন।
0: আসলে

0: আকাশবাণী শুধুমাত্র একটি সম্প্রচারের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের আবেগের অংশ। কত মানুষের শৈশব স্মৃতি, কত গান, কত গল্প জড়িয়ে রয়েছে এই নামটির সঙ্গে, তাই না দিদি?
1: একদম অপরাজিতা, 90 বছরের এই যাত্রা আমাদের শুধু অতীতের গৌরবের কথাই মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের পথ চলারও প্রেরণা যোগায়। নতুন প্রযুক্তিকে সঙ্গে নিয়ে আকাশবাণী আরও আধুনিক, আরও সমৃদ্ধ হয়ে আগামী দিনে শ্রোতাদের কাছে পৌঁছে যাবে, এটাই আমাদের বিশ্বাস।
0: তাহলে আসুন, আকাশবাণীর 90 বছর পূর্তির এই শুভক্ষণে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সংস্কৃতি, শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং জাতীয় সংহতির বার্তা আমরা বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে সবাই মিলে একসঙ্গে কাজ করব।
1: ঠিক তাই, গৌরবের 90 বছর পেরিয়ে আকাশবাণী এগিয়ে চলুক শতবর্ষের পথে। আকাশবাণীর কণ্ঠস্বর আরও বহু বছর ধরে মানুষের হৃদয়ে অনুপ্রাণিত হোক, অনুরণিত হোক, এই শুভকামনাই রইল।
2: জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন, চলুন ইতিহাসের পাতায় একটু নজর দেই। কি বলছে ইতিহাস, কি রয়েছে আজকের দিনের বিশেষ ঘটনাবলী। 1948 সালে আজকের এই দিনে ভারত ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল প্রথমবারের মতো শুরু হয়। তাছাড়া আজকের এই দিনে 1949 সালে থাইল্যান্ড দেশটির নাম প্রথমে ছিল শ্যাম, তা বদলে থাইল্যান্ড রাখা হয়। তাছাড়া 1915 সালের 8ই জুন, আজকের এই দিনে লোকমান্য তিলক রচিত গীতা রহস্য প্রকাশিত হয়।
1: আমি আরেকটু পেছন দিকে নিয়ে যাব আপনাদেরকে। 1700, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে আজকের দিনে। 1830, জার্মান আবিষ্কারক কম্পোর্ট দিয়াশলাই আবিষ্কার করেন আজকের দিনে। 1 আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে আমরা যাব লিখছি তোমায় পর্বে, যে পর্বটি আমাদের এবং আপনাদের সকলেরই খুব প্রিয় পর্ব। এই পর্বের প্রথম চিঠিটি আপনাদেরকে এবারে পড়ে শোনাচ্ছি।

প্রথম চিঠিটির বিষয় সবুজ হোক ধরার প্রাণ। প্রিয় বিজ্ঞাপন, পৃথিবীর আদি মন্ত্র ধ্বনিত হয়েছিল সবুজে ঘেরা পৃথিবীর প্রাকৃতিক পটভূমিতে। ধরিত্রীর বুকে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে। ধরিত্রীতে মানুষের আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। আমাদের ভারতীয় সভ্যতা আরণ্যক পরিবেশের মধ্যেই বিকাশ লাভ করেছিল। সবুজ বৃক্ষকে আশ্রয় করেই মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে। এ পৃথিবীর বক্ষ জুড়ে প্রকৃতি তার সৌন্দর্য বিছিয়ে রেখেছে, আর সুবিস্তীর্ণ অরণ্যভূমি তার পরিষেবা দিয়ে এই পৃথিবীকে পরিবেশসহ মাঝিয়ে রেখেছে। অরণ্য আছে বলেই পৃথিবী আজও সবুজ

0: রয়েছে, অরণ্য আছে বলেই আকাশে মেঘ নামে, বৃষ্টি নামে, অরণ্য আছে বলেই পৃথিবীতে সভ্যতার বিকাশ হয়েছে। সবুজ প্রকৃতি আমাদের বাঁচার স্বপ্ন দেখায়, সবুজ প্রকৃতির উদ্ভাস আমাদের জীবনকে সজীব সবুজ করে তোলে। প্রিয় ভিজ্ঞাপন, এখন নগর কেন্দ্রিক সভ্যতার বেড়া জালে বন্দি সবুজে ঘেরা আরণ্যক পরিবেশ, সবুজ রঙে ভরা শ্যামল প্রকৃতি এখন তার ছেঁড়া নীলাম্বরী আঁচলে মুখ লুকিয়েছে। বোবা হয়ে গেছে শ্যামলিমার সুর, শোনা যায়নি তাই অরণ্য দুহিতার নূপুর। সবুজ কি দূরে সরিয়ে মরুভূমি বিস্তার করে চলেছে তার নগর থাবা। জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর, নির্মল অঙ্গনে সব কিছু মনোহর, কিন্তু যে প্রকৃতি প্রাণের ধারক বাহক, যে প্রকৃতির কোলে আমরা সবুজায়নের দীক্ষা পেয়েছি, জেনেছি সবুজ বৃক্ষ লতা পৃথিবীর আদি সন্তান, আজ যন্ত্র সভ্যতার দূষণে আর দাবানলের আগুনের মতো বিজ্ঞানের দীক্ষা নিয়ে সে সমস্ত ভুলতে বসেছি আমরা। শ্যামলিমার অপমৃত্যুতে স্পর্শহীন পাষাণপুরীর মতো জীবনের রামধনু রং ধূসর হয়ে যাচ্ছে, প্রাণীর বিপন্ন অস্তিত্ব আজ সবুজের আশায়। মৌনিমাটির মর্মর গান কবে উঠিবে ধনিয়া মর্মর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মহান প্রাণ। এই শুভবোধের আশায় ফুলকুমার বেরা, কোজাগরি বাচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর।
1: লিখছি তোমায় পর্বে, শুনছি একের পর এক আপনাদের অনুভবের কথা। এবারে যে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন চিরশ্রী পাল বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, সবুজ সাথী অভিজ্ঞাপন, এবারের বিষয় দিয়েছ সবুজ হোক ধরার প্রাণ, বিষয়টি তো খুবই সুন্দর নির্বাচন করেছ অভিজ্ঞাপন। আমাদের সকলেরই ইচ্ছা পৃথিবী সবুজে সবুজ হয়ে উঠুক, কিন্তু যে ইচ্ছে সফল করার জন্য যা করণীয় সেটা কিন্তু মানুষ মোটেই করছে না। গাছ লাগানো তো দূরের কথা, অরণ্যের পর অরণ্যের ধ্বংস করে মানুষ আকাশচুম্বী ইমারত গড়ছে, ফলে বিশুদ্ধ হাওয়া সেভাবে বইতে পারছে না, বাড়ছে দূষণ। দূষণের ফলে মানুষের সুস্থভাবে বাঁচতে অসুবিধে হচ্ছে। আজকাল গ্রামে গঞ্জে ও সবুজের অভাব দেখা দিতে আরম্ভ করেছে, শহরের কথা নতুন করে আর কী বা বলবো। এভাবে চলতে থাকলে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ফাঁকা জায়গা তো আর চোখেই পড়ে না, যেখানে সেখানে শুধু আকাশচুম্বী ফ্ল্যাটের ছড়াছড়ি। এখনও যদি আমরা সচেতন হয়ে অরণ্য ধ্বংস না করে সবাই একজোট হয়ে নানা রকম গাছ লাগাই, তাহলে পৃথিবী আবার সবুজে সবুজ হয়ে উঠবে। অপরূপ এই পৃথিবীর সৌন্দর্য, যেন এক কোনো এক অদৃশ্য চিত্রকর নিপুণ হাতে তার তুলির টান দিয়ে চলেছেন। এই সুন্দর পৃথিবী যদি সবুজ গাছপালাতে ভরে ওঠে, তাহলে পৃথিবীর রূপ আরও আরও অনেক বেশি মনোরম হয়ে উঠবে। তার সাথে শুনবো আমরা পাখিদের মিষ্টি কলতান, আর গাছপালা থাকলেই বৃষ্টির সম্ভাবনা, পৃথিবী হয়ে উঠবে সজল সরস। সবার শেষে বলি, সবুজ গাছপালা, ফল ফুল, প্রাণচূড়ণ বাতাস, পাখিদের কূজন সব মিলিয়ে আমাদের সুস্থভাবে এবং সুখে শান্তিতে পৃথিবীতে দিন যাপন করতে পারব। শুভেচ্ছা আনতে চিরশ্রী পাল, বিষ্ণুপুর, বাঁকুড়া।

আরো এক বন্ধুর, আরো এক বন্ধুর চিঠি এবারে পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন অখিল বন্ধু মহাপাত্র। তিনি লিখছেন, প্রিয় ভিক্ষাপন, কয়েকদিন আগে আমি এক কিংবদন্তি অভিযাত্রীকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। বুঝেছিল তার মুখমণ্ডলের একটি ছোট্ট ছবি, নাম এবং গ্রামের নাম। নাম দুলাল শেখ, গ্রাম মুর্শিদাবাদের আতাই। তাঁর আসল বাড়ি ছিল বীরভূমের কয়থায়। দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে প্রতিবেশী এক মহিলার পিছু নিয়ে 13-14 বছরের কিশোর দুলাল পৌঁছে যান কলকাতায়। মৌলালির কাছে দুলাল শেখের এক মামা কালু শেখের পান সিগারেটের দোকান ছিল। কালু শেখের অনুরোধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সব্যসাচী দুলাল শেখকে তার বাড়ি নিয়ে গিয়ে অসুস্থ কবির সেবক নিযুক্ত করেন। সালটা ছিল 1968। দেখতে দেখতে আসে 1972। সেই বছর 24 মে বাংলাদেশ সরকার পাকাপাকিভাবে বিদ্রোহী কবিকে তাদের দেশে নিয়ে যান। কবির সঙ্গে তার সেবক দুলাল শেখও বিশেষ বিমানে চড়ে বাংলাদেশ পাড়ি দেন। 1942-এর 10ই জুলাই, সেই থেকে আমাদের বিদ্রোহী কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। হারান বাকশক্তি, স্বাভাবিক স্মৃতি। দেশ ও বিদেশের তাবড় তাবড় চিকিৎসকরাও হার মানেন। অসুস্থ কবিকে স্নান করানো, খাবার এবং ওষুধ খাইয়ে দেওয়া, শোয়ার বন্দোবস্ত করার কাজ ছিল দুলাল শেখের। নিজের মায়ের অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতায় 1974-এ দুলাল শেখ গ্রামে ফিরে আসেন। মুর্শিদাবাদের আতাই গ্রামের ফরিদা বিবিকে বিয়ে করেন। সংসার চালাতে ট্রেনে হকারির কাজও করেন। দুলাল শেখ আবার ঢাকায় কবি ভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মাঝেই 1976-এর 29 আগস্ট ভারতের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রয়াত হন। ট্রেনে হকারি করা দুলাল শেখ কান্নায় ভেঙে পড়েন। আজও বিদ্রোহী কবির কথা শুনলে তিনি হাউ হাউ করে কাঁদেন। নজরুলকে সচক্ষে দেখিনি, তাই তার সেবককে দেখতে পেরিয়ে পড়েছিলাম। গত 18ই মে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার এক প্রান্ত থেকে অজানা পথে পাড়ি দিয়ে অবশেষে তাঁকে খুঁজে পেলাম 19 মে সকালে। তাঁর মুখ থেকেই শুনলাম কবিকে সেবা করার কাহিনী। কাজী নজরুল ইসলামের 128তম জন্মজয়ন্তীর আগে কিংবদন্তি এই অভিযাত্রীর জন্য আমার অভিযান সফল হয়েছে। নিরক্ষর দুলাল শেখ আজও খুঁজে বেড়ান তার প্রাণের কবিকে। 70-এর ঊর্ধ্ব দুলাল শেখ এখনও মাঝে মাঝে বেপাত্তা হয়ে যান নজরুল ইসলামকে খুঁজতে বেরিয়ে। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর।

এর বাঁশির ডাকে সাড়া দিতে পারেন না, থাকে সবারই পিছু টান, স্বজনের আর সংসারের। শ্রীচৈতন্য যেদিন শচী মাতা এবং বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস জীবনের অভিযানে বেরিয়ে পড়েন, তখন তার ভাবনায় ছিল জগতের মাঝে প্রেমের বাণী ছড়িয়ে দেওয়া। নিজের মৃত্যুর কারণ রহস্যাবৃত, কিন্তু তার প্রেমের প্রচারে প্রসারিত বঙ্গজীবন আজ বিশ্বভাবনার কেন্দ্রস্থল। অভিযাত্রী স্বামী বিবেকানন্দ শিকাগো শহরের ধর্মসভার ভাষণ আজও আমাদের মনে লাঘান জন্ম দেয়, বিশ্বমঞ্চে গড়া বাঙালির এক ঐতিহাসিক মুহূর্ত। এডমন্ড হিলারির সাথে তেনজিং নর্গে 1953 সালের 29 মে অভিযাত্রী হিসেবে প্রথম ভারতীয় হিসেবে এভারেস্টের শীর্ষে আহরণও একটা স্বীকৃতি, যা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। মানুষের প্রবল দূরের প্রতি আকর্ষণ নিয়ে কবি নজরুলের একটি কবিতার কটি ছত্রে আছে, থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ দূরান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। অভিযাত্রী মানুষ আজ পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে চাঁদ শুক্র গ্রহ আর মঙ্গল গ্রহে পাড়ি দিয়েছে, অজানাকে জানার নেশা তার নিরন্তর। বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন মাহেশ, হুগলী।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা লিখছি তোমায় পর্বের একেবারে শেষ চিঠিখানির দিকে চলে এলাম। আজকের মতো সর্বশেষ চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহিষ হুগলি থেকে। বন্ধু লিখছেন, সাথী অভিযাত্রী মন উনি অনেকেরই থাকে, উনি সন্ধিষ্ঠু আমরা অনেকেই, কিন্তু সবাই তো বিপুল সুদূর

0: আর শ্রোতা বন্ধু, এরই সাথে লিখছি তোমায় পর্ব আজকের মতো এখানেই সমাপ্তি। আপনাদের অনুভবের কথা শোনার জন্য কিন্তু আমরা অপেক্ষমান থাকি, তাই লিখতে ভুলবেন না। এরপরে শ্রোতা বন্ধুরা, আজ 8ই জুন, আপনাদের বলছিলাম ইতিহাসের পাতার কিছু গুরুত্বপূর্ণ দিনের কথা। আজকে কিন্তু বিশ্ব ব্রেইন টিউমার দিবস, তাই এই দিনটিকে কেন্দ্র করে সুস্থ থাকার টিপসে রইল ছোট্ট করে একটা টিপস। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য ব্রেইন টিউমার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, রোগীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলা এবং দ্রুত রোগ নির্ণয় তুলে ধরা। তবে ব্রেইন টিউমার মানেই সবসময় ক্যান্সার নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক টিউমার নিরীহ বা বেনাইনও হতে পারে, কিন্তু সময় মতো চিকিৎসা না হলে জটিলতা বাড়তে পারে। ব্রেইন টিউমারের কিছু সাধারণ লক্ষণের কথা আপনাদের বলে রাখছি। দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া, দৃষ্টিশক্তির পরিবর্তন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, শরীরের কোনো অংশে দুর্বলতা বা অবশ ভাব, কথা বলতে অসুবিধা হওয়া কিংবা আচরণগত পরিবর্তন, এই ধরনের উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ থাকার জন্য কিছু সাধারণ অভ্যেস আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে আর মনে রাখতে হবে। সুস্থ মস্তিষ্কই সুস্থ জীবনের ভিত্তি, সকলের সুস্থতা এবং সুন্দর জীবনের অবশ্যই সাঙ্গ করে বাঁচতে হবে। তো জানিয়ে দিলাম সুস্থ থাকার ছোট্ট একটি টিপস।
1: এবারে ঘড়ির কাঁটা বলছি আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দিই। ভারতীয় রেল মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া শুরু হয়েছে। শূন্যপদ 1127টি। শিক্ষাগত যোগ্যতা ITI ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে, বয়স 18 থেকে 30 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 14ই জুন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও পার্সোনাল।

0: ইন্টারভিউর মাধ্যমে। কল লেটার ডাউনলোড করে নিতে হবে ইন্টারভিউর এক সপ্তাহের আগে, আর নিজের দরখাস্তের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড জন্ম তারিখ ব্যবহারের পদ্ধতিতে নিজের অ্যাকাউন্টে ঢুকে দরখাস্ত করবেন। কেবলমাত্র অনলাইনেই ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে লগ ইন করে 14 জুনের মধ্যে। রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া ব্যাংকিং ফিজ, কম্পিউটারে দরখাস্ত পাঠানোর খরচ প্রার্থীকেই বহন করতে হবে। শুনলেন কাজের খবরটি।
1: শ্রোতা বন্ধু, এইবারে জানিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা তথ্য। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নং ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত্র 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 নং ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা 22 মে 2026 থেকে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। শুনলেন এটি তথ্য।
0: গরমে যখন হাঁসফাঁস করছে সকলে, তখন একটুখানি বৃষ্টি কিন্তু অনেকটা স্বস্তি দেয়। আর যদি বৃষ্টির বার্তা হয়, তাহলে তো আরও অনেক অনেক আনন্দ। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গতকালই ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। তবে উল্লেখ্য, এবছর মৌসুমি বায়ু নির্ধারিত তারিখের 2 দিন পরে রাজ্যে প্রবেশ করল। সেই সঙ্গেই জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 57%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.8 মিলিমিটার। সতর্কতা হিসাবে বলা হয়েছে, ত্রিপুরার প্রায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, এবং সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে যুববন্ধুদের অনুষ্ঠান যুববাণী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জে যুববাণীর বিশেষ পর্ব। আমি রয়েছি আপনাদের সঙ্গে আর যে মৃন্ময়ী। আচ্ছা, কথা দিয়ে যা বোঝানো যায় না, একটা ছোট্ট সুরের টান কিন্তু নিমেষেই সেটা বুঝিয়ে দিতে পারে। আমরা প্রতিদিন কত কথা বলি, কত মানুষের সাথে দেখা হয়, কিন্তু মনের গভীরে জমে থাকা সেই সব না বলা গল্পগুলো সুর ছাড়া যেন একদমই অসম্পূর্ণ। আর আজ আমাদের এই আড্ডায় সেই গল্পগুলোকে সুরে সুরে রাঙিয়ে তুলতে, আমার আপনার প্রত্যেকের মন ছুঁয়ে যেতে স্টুডিওতে সরাসরি হাজির আছেন এমন একজন মানুষ যার কণ্ঠ আমাদের হাসায়, কাঁদায় আর

0: ভীষণভাবে বাঁচতে শেখায়। আমাদের সবার প্রিয় শিল্পী পিয়ালী গোস্বামী, স্বাগত আপনাকে আকাশবাণী আগরতলায়। আচ্ছা, এই সুরের সফর তো আর একা একা হয় না, সুরের পেছনে যে মানুষগুলো তাদের আঙুলের জাদুতে আস্ত একটা আবেগ তৈরি করতে পারেন। আমাদের সাথে আছেন এমনই কিছু অসাধারণ মিউজিশিয়ান, অলোকেশ চক্রবর্তী এবং পিনাকাচার্য, স্বাগত আপনাদেরও। খুব সাধারণ কিছু কথা, গল্প আর এক বুক অসাধারণ গান নিয়ে সেজে উঠছে আমাদের আজকের এই গানের সফর। কোথাও যাবেন না, শুধু চোখ বন্ধ করে জাস্ট সুরের সাগরে ডুবে যান। তো পিয়ালিদি, কেমন আছো বলো?
1: খুব ভালো আছি।
0: যেহেতু গানের সফর, আমি আগেই বললাম আমার শ্রোতা বন্ধুদের যে ডুবে যেতে হবে, তাহলে চলো ডুব দিই। প্রথম কোন গানটা শোনাবে?
1: কবিগুরুর পূজা পর্যায়ের একখানা গান, আমি মারির সাগর পাড়ি দেব।
0: বাহ, অসাধারণ একটি গান, তাহলে শোনা যাক প্রথম গানটি।

0: বাহ, অসাধারণ! রবি ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি। যেহেতু বললামই আগে, গানের সফরে আমরা ডুব দিতে চলেছি, আর এই সফরের শুরুটা যেন রবি ঠাকুরের এই পূজা পর্যায়ের গানটি একেবারে অভিযাত্রার কে আরও বেশি সুন্দর আনন্দময় করে তুলেছে। এবং গানের সাথে সাথে আমরা আড্ডাও দেব, পিয়ালিদিকে কাছে পেয়েছি, একটু তো গল্প করতে হয়। এই গানের জগতে কি করে আসা?
1: ছোটবেলা থেকে গান শিখতাম আমি।
0: কত বছর বয়স থেকে?
1: ক্লাস ফোর থেকে আমি গান শেখা শুরু করেছি।
0: অনেক ছোটবেলা।
1: হ্যাঁ, তারপর গান নিয়ে এগোবো তেমন কোনো চিন্তা ছিল না, কিন্তু ভালো লাগতো, গান করতাম। যত বড় হচ্ছি তত আস্তে আস্তে যেন মানে আমার মধ্যে মানে গানের প্রতি ভালোবাসাটা আরও বাড়তে থাকে। তখন আমি বুঝতে পারি যে গানই একমাত্র এমন জিনিস যেটা আমাকে পরে

0: আমার মন ভালো করতে পারবে, আমার সুখে দুঃখে আমার সঙ্গী হয়ে থাকতে পারবে। তাই ওই জন্যে আমি তারপর গান নিয়ে পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন করি, মাস্টার্স করি, এখনো গান গান নিয়েই আছি আর ভবিষ্যতেও গান নিয়েই থাকবো।
1: মানে গানকে একেবারে পুরোপুরি ভালোবাসে ফেলা।
0: একদম একদম।
1: তো ভবিষ্যতের কি পরিকল্পনা নিয়ে মানে রয়েছে গান নিয়ে?
0: ভবিষ্যতে তো আমি প্রথম কথা হচ্ছে আমি নিজে গাইবো, সবাইকে যেন আমার গান আর আমার গান দিয়ে যেন একটা মেসেজ বা বার্তা সবার কাছে আমি পৌঁছতে পারি, যে গানটা কেন দরকার, কেন প্রত্যেকটা মানুষের জন্য গান দরকার। আমি সেই বার্তাটা একদম ছোট বয়স থেকে তো মানুষের শেখাটা শুরু হয়, তাই বাচ্চাদেরকে সেই ভাবনাটা মানে ওদের মধ্যে চালিত করতে চাই যে গানটা কেন দরকার শেখা,
1: মানে গানের ভালোবাসাটা পরবর্তী প্রজন্মের কাছে
0: দিয়ে যাওয়া,
1: পৌঁছে দেওয়া। বাহ, অসাধারণ। তো এখন কি গান শুনব?
0: এখন কবিগুরুর প্রেম পর্যায়ের একখানা গান।
1: বাহ, কোন গানটা?
0: সেই ভালো, সেই ভালো।
1: বাহ, অসাধারণ।

0: সত্যিই তো, সেই ভালো সেই ভালো। কত সুন্দর এই গানের কথাগুলোর মধ্য দিয়ে প্রেমের এক আকুল অভিব্যক্তি প্রকাশ পায়। এবং রবি ঠাকুরের সৃষ্টি এবং পিয়ালিদির কণ্ঠে আমাদের এই গানের সফরের যাত্রাটা যেন আরও বেশি সুরেলা এবং মধুর হয়ে উঠছে। তো গানের সাথে সাথে আবার যদি কথায় ফিরি, পিয়ালিদি, তুমি বললে যে তুমি গানকে ভালোবেসে গায়িকা হতে চাইলে। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা যখন শুনি যে কি হতে চায় আজকের প্রজন্ম, অনেকেই বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি গায়িকা হতে চাইলে, পরিবারকে পাশে পেয়েছিলে?
1: একদম, আমার মা বাবা আমার সবসময় আমার পাশে ছিল। আমি যাই সিদ্ধান্ত নিয়েছি, মা বাবা আমার সঙ্গে ছিল। আর এমনকি মার জন্যই আমার গান নিয়ে, গান শেখা বা এত দূর মানে এগোনো, আর বাবা তো সবসময় পাশে ছিল, তো বাড়ির ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়নি। আর আমি মা বাবা ছাড়া আর কারোর কথা বেশি আমি, হ্যাঁ, তো আমার গান নিয়ে যদি কোনো কেউ কোনোদিন কিছু বলে তো আমি সেই বেশ ব্যাপারে বেশি একটা পাত্তা দিইনি আর কি।
0: তো মানে তারপরেও কখনো শুনতে হয়েছে যে গান শিখে কি হবে?
1: হ্যাঁ, অনেক অনেক অনেক শুনতে হয়েছে, অনেক শুনতে হয়েছে। তবে আমি মনে করি যে যে বুঝতে চায়, অনেকে আছে যে সে বোঝে না, হয়তো সে বুঝতে চায়, তো আমি 100 বার তাকে বোঝাবো যে কেন এটা দরকার। কিন্তু যে বুঝতে চায় না তাকে বোঝানোর দায় আমার নেই।
0: বাহ, এই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু শিল্পীদের এগোতে হয়।
1: একদমই।
0: তো অনেক ছোট বয়স থেকেই তো গান গাওয়া, যখন প্রথম প্রথম স্টেজে উঠতে হাত দুটো হয়তো হারমোনিয়ামের প্রত্যেকটা কর্ড অব্দি পৌঁছাতো না, সেই মুহূর্তগুলো যদি আজকের দিনে ফিরে তাকাও তাহলে মানে সেই অনুভূতিটা কি?
1: হ্যাঁ, আমার মনে আছে এখনো, যখন আমার আমার গানের শিক্ষিকা যখন আমাকে গান শেখাতেন, হারমোনিয়াম ধরা নিয়ে আমি অনেক বকুনি খেয়েছি, মারও খেয়েছি, আঙুলের মধ্যে মারতো, কারণ আমার মানে প্রচণ্ড আসতো না হাতে। তারপর অনেক কষ্ট হতো হারমোনিয়াম বাজাতে বা গান শিখতে, তখন তো আর ভাবিনি যে গান নিয়ে এগোবো এত দূর। তো সেই আর কি, ভালোবেসে মানে গানকে সবসময় গানের পাশে থেকেছি। আর মা সরস্বতী মারও আশীর্বাদ ছিল হয়তো যে উনি না চাইলে এতটুকু আসতে পারতাম না।
0: তুমি গানকে ভালোবেসে এতটা দূর এগোচ্ছ এবং ভবিষ্যতে আরও এগোবে আমরা সেই আশা রাখছি। তো যারা অভিভাবকরা রয়েছে আজকের যুগে দাঁড়িয়ে, তাদেরকে তুমি কী মেসেজ দেবে? কারণ এই যে গায়িকা হওয়া বা আর্টিস্ট শিল্পী হওয়া, অনেকে সেটা মেনে নিতে পারে না যে আমার সন্তান মানে শিল্পী হবে, এই বিষয়টাই তো মানতে পারেন না, কারণ এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটিরও একটা বিষয় থাকে। তো তুমি কী মেসেজ দেবে অভিভাবকদের?
1: দেখো, গান শুনতে সবাই ভালোবাসে, কিন্তু যখন সেটা নিজের পরিবারে, যখন কেউ কোনো শিশু যখন চায় গান মানে গান নিয়ে এগোতে, তখন অনেক পরিবারে হয়তো তাকে সাপোর্ট করা হয় না। কিন্তু আমি একটা কথাই বলবো যে ভালো মানুষ হতে গেলে গানটা শিখতে হবে, শিল্পর সাথে জড়িত থাকতে হবে। না হলে আজ মানে দিন দিন আমরা দেখছি যে এআই জেনারেশন সব মানে হয়তো একটা সময় বাচ্চারা হয়তো তার মধ্যে টেকনিক্যাল কাজগুলো করার জন্য তার মধ্যে সেই জ্ঞান থাকবে, কিন্তু কিভাবে সমাজে থাকতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে
0: মানুষ হয়ে,
1: হ্যাঁ সেটাই, নিজেকে ভালো রাখতে হয় সেটা মানে যেন না ভুলে যায়, সেটা মা বাবার এখন থেকে খেয়াল রাখা উচিত, যেন মেশিন না তৈরি করে মানুষ তৈরি করে।
0: বাহ, অসাধারণ। যে ভালো মানুষ হতে হলে শিল্পের সঙ্গে জড়িত থাকতে হবে। আচ্ছা, এখন কি গান শুনবো বলো?

বাবা, আজকের দিনে দাঁড়িয়েও বড্ড প্রাসঙ্গিক এই গানটি। আসলে গানের ভাষাই মূল ভাষা, যেমন ভক্তির প্রকাশ পায়।

0: সঙ্গীতে ঠিক তেমনি প্রেমের, বিরহের এবং তার সাথেই মানুষের মনে বার্তা পৌঁছানোর দায়বদ্ধতাও কিন্তু থাকে সঙ্গীতের। এবং পিয়ালিদি যেটা বলল যে পিয়ালিদি চাইছে মানুষের কাছে গানের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার, আমি আশা রাখি পিয়ালিদি তুমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাও। আজকের গানের সফর দুর্দান্ত ছিল, কিন্তু সময় যখন অন্তরায় শেষ তো করতেই হবে এই সফর, যদিও মন চাইছে না। তুমি অনেক ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
1: ধন্যবাদ সবাইকে।
0: এবং যন্ত্রাংশে যারা ছিলেন পিনাক আচার্য দাদা এবং অলোকেশ চক্রবর্তী দাদা, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সুরেলা সফর শেষ করছি এখানেই।

সমুদ্রের আওয়াজ। সমুদ্রের আওয়াজ আমার কাছে অনেক প্রিয়। কেন জানেন তো? কারণ যে প্রশান্তি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পাওয়া যায়, সে প্রশান্তি হয়তো কোথাও পাওয়া যায় না। আজ ওয়ার্ল্ড ওশনস ডে। আপনারা ভাবছেন আজকের অনুষ্ঠানটা শুরু থেকেই মৃন্ময়ী কেন শুরু করল। আজ যেভাবে মৃন্ময়ী আর যে মৃন্ময়ী অনুষ্ঠানটা সাজিয়েছে, আমার মনে হলো যে আজকের সকালটা মৃন্ময়ীকে দিয়ে শুরু হোক। কি অসাধারণ একটা পর্ব আমরা সবাই উপভোগ করলাম। অনেক ধন্যবাদ শিল্পীকে। এবং আমি আর যে সপ্তদ্বীপ 101.6 মেগাহার্জে যুববাণী নিয়ে এসেছি আজ ওয়ার্ল্ড ওশনস ডে। আমরা সবাই জানি আমাদের পৃথিবীর 70% জল, মহাসাগর। শুধু মহাসাগর নয়, নদী আছে, নালা আছে, অনেক কিছুই রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমাদের সমুদ্র নানা সমস্যার মুখোমুখি। প্রতিদিন বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য নদী ও সমুদ্রের জলে মিশছে। অসংখ্য সমুদ্র প্রাণী এই দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, প্রবল প্রাচীর নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। ভাবুন তো, আমরা যখন অসাবধানভাবে একটি প্লাস্টিক ব্যাগ, বোতল বা প্লাস্টিকের কোনো জিনিস ফেলে দিই, সেটি হয়তো কোনো নদীর ধারে বা কোনো রাস্তার ধারে বা কোনো নদী হয়ে একদিন সমুদ্রে পৌঁছে যায়। আর সেই ছোট্ট অসচেতনতাই, দুঃখিত, কোনো কচ্ছপ, ডলফিন বা সামুদ্রিক পাখির জীবনের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। তবে আশার কথা হলো পরিবর্তন শুরু হতে পারে আমাদের ছোট্ট ছোট্ট কাজ থেকে। আমরা যদি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি, জলাশয় পরিষ্কার রাখি এবং পরিবেশ বান্ধব অভ্যাস করে তুলি, তাহলে সমুদ্র রক্ষার বড় অবদান আমরা কিন্তু রাখতে পারি। আজ ওয়ার্ল্ড ওশনস ডে, আসুন একটি প্রতিজ্ঞা করি, আমরা প্রকৃতিকে সম্মান করব, জলকে মূল্য দেব এবং সমুদ্রের প্রতি আমাদের দায়িত্ব পালন করব। কারণ সমুদ্র শুধু জলরাশি নয়, এটি পৃথিবীর হৃদস্পন্দন, জীবনের উৎস, এবং আগামী প্রজন্ম যেন আমাদের এই অবদানটাকে মনে রাখে। চলুন আমরা সবাই মিলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাই। চলুন আমাদের এই সমুদ্রটাকে বাঁচাই। আজ ওয়ার্ল্ড ওশনস ডেতে যুববাণীর বন্ধুরা যারা আমাদের শুনছো, তোমাদের বলছি, আর দূষণ নয়, এই পৃথিবী দূষণ মুক্ত হোক, এই পৃথিবী যেন সবুজ রঙিন হয়ে ওঠে। চলো যুব বন্ধুরা, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এই পৃথিবী হোক নতুন শিশুর বাসযোগ্য ভূমি। আজ শুধু শতাব্দী মৃন্ময়ী আমি নই, আমরা যুববাণীর প্রত্যেকটা সদস্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজ ওয়ার্ল্ড ওশন ডের মোটো আমরা পালন করব। যাই হোক, মৃন্ময়ীর পর্ব শুনলাম, আমাদের কিন্তু আরেকটা বিশেষ

0: পর্ব রয়েছে, শুনব আর্য শতাব্দীর পরিবেশনা।
1: কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদির আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।
0: আজকে ছিলাম আমি আর্যে সপ্তদ্বীপ, আমার সঙ্গে ছিল আর্যে মান মৃন্ময়ী এবং আর্যে শতাব্দী। আজকে আমরা বিদায় নিচ্ছি, সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটা আমাদের বলছে বিদায় নেওয়ার। আগামী দিন আবারও কথা হবে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরার সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের CCTV মডেল চালু করা হবে। পাশাপাশি BSF এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি চলতি মাসের 21 তারিখের নিট UGC 2026 পুনর্পরীক্ষার জন্য পরীক্ষার শহর সংক্রান্ত বিজ্ঞপ্তির স্লিপ প্রকাশ করেছে। সংস্থা জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে এই পুনর্পরীক্ষাটি দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে দুপুর 2 থেকে

পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত লিখিতভাবে না হবে। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের ২৯টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামীকাল রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত তল্লাশি এবং অভিযান চালানো হচ্ছে এবং অনুপ্রবেশকারী এবং দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার দেশে একটি ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল গতকাল আকাশবাণীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন। আগামী ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছর শাখার উদ্যোগে গতকাল নলছর দশমিকাট কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে আগরতলায় উচ্চন্ত প্রাসাদের সামনে গতকাল পরিবেশ সচেতনতার সংস্থা গো গ্রিন প্লাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে আগরতলা শহরকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার গতকাল চারটি খেলা হয়। নরসিংগড়ে টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার ৯০ রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চল শঙ্খ ১০ উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার ৭ উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিআই মাঠে মৌচা ক্লাব ১৩৩ রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ছন্দনীড়ির উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন অঙ্গ হিসেবে গতকাল থেকে দুদিনের নজরুল গীতির ওপর কর্মশালা শুরু হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালা পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে, আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, বছর মৌসুমী বায়ু নির্ধারিত তারিখের দুদিন পরে রাজ্যে প্রবেশ করল। আগামী ২৪ ঘণ্টায় সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:15 হয়ে 40 সেকেন্ড, আর এখন থেকে নিয়ে সকাল 11:00 পর্যন্ত থাকছে আপনাদের সঙ্গে এক ছাক অনুষ্ঠানের ডালি সাজিয়ে রেখেছি। আর প্রথমেই যেই পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি তা আমারও আপনার বড়ই পছন্দের পর্ব। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি তোমায় পর্ব। বলছি তোমায় পর্বে আজকে অবশ্যই আবারও একটি নতুন ভাবনা, নতুন চিন্তা নিয়ে আপনাদের সঙ্গে সংযুক্ত থাকব, শুনব আপনাদের অনুভবের কথা। আর শোনার জন্য অবশ্যই ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। তবে তার আগে আমাদের শ্রোতা বন্ধুদের প্রতি একটা আন্তরিক নিবেদন। আকাশবাণীর FM উচ্চায়ন্ত সর্বদাই সকল শ্রোতার জন্য অনুষ্ঠান প্রচার করে থাকে। আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের আনন্দ, বিনোদন, জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি, অসাবধানতা বশতা বা ভুল বোঝাবুঝির কারণে যদি কোনো শ্রোতা বন্ধু কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কাউকে আঘাত করা বা দুঃখ দেওয়া কখনোই আকাশবাণীর উদ্দেশ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হল সকল শ্রোতাকে সমানভাবে আনন্দ প্রদান করা এবং সুস্থ, ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা। শ্রোতাদের কল্যাণ, উন্নতি এবং শুভকামনায় আমরা সর্বদা বদ্ধপরিকর। আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা একসঙ্গে

0: এ আনন্দ চোখে সামিল হই এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং শুভেচ্ছাই আমাদের অনুপ্রেরণা। এই একটা ছোট্ট বার্তা আপনাদের সবার জন্য রইল আমাদের আকাশবাণীর FM উচ্চান্তের গোটা টিমের পক্ষ থেকে। আর শ্রোতা বন্ধুরা, জানি অবশ্যই আপনারা অপেক্ষমান রয়েছেন আজকের বিষয় কি রয়েছে সেটা জানার জন্য, কারণ অবশ্যই তারপরেই তো আপনাদের ফোন করতে হবে। 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে ফোন করবেন। আর কেউ যদি মনে করছেন ফোন করতে পারছেন না, তাহলে অবশ্যই 9402-16-9965 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি খোলা রয়েছে, সেখানেও আপনারা আপনাদের মনের কথা আমাদের লিখে পাঠাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই সকালটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। বলুন তো, যদি জীবন আপনাকে আরেকবার সুযোগ দেয়, তাহলে আপনি কি করতে চাইবেন? কোন ভুলটা শুধরে নিতে চাইবেন? কোন অপূর্ণ স্বপ্নটাকে আবার নতুন করে ছুঁতে চাইবেন? কোন হারিয়ে যাওয়া সম্পর্ককে ফিরিয়ে আনতে চাইবেন? আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় এই বুঝি সব শেষ, আর কিছু করার কোনো সুযোগই নেই। কোনো পরীক্ষায় ব্যর্থতা, কোনো সম্পর্কের ভাঙন, কর্মজীবনের সংকট, প্রিয় মানুষকে হারানোর কষ্ট কিংবা নিজের কোনো ভুল সিদ্ধান্ত, এইসব আমাদের মনে করিয়ে দেয় যে জীবন যেন আমাদের থমকে গেছে। কিন্তু সত্যি কি জীবন থমকে যায়? প্রকৃতির দিকে তাকালে আমরা দেখি প্রতিটি সকালই আসলে একটা দ্বিতীয় সুযোগ। রাতের সমস্ত অন্ধকার পেরিয়ে সূর্য আবার ওঠে, শুকিয়ে যাওয়া গাছেও আবার নতুন পাতা গজায়, বৃষ্টিতে ভেঙে যাওয়া মাটিতেও আবার সবুজের জন্ম হয়। তাহলে আমরা মানুষ কেন পারব না? আর তাই আজকের বিষয় দ্বিতীয় সুযোগ, জীবনের দ্বিতীয় সুযোগ। জীবনের দ্বিতীয় সুযোগ আপনি কি পেয়েছেন? আর যদি এখনও না পেয়ে থাকেন, যদি পান সেটাকে কিভাবে গ্রহণ করবেন, বা যদি পেয়ে থাকেন সেই গ্রহণ করার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল, সে বিষয়ে শুনবো আজকে বলছি তোমায় পর্বে। 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে অবশ্যই ফোন করতে হবে। আর দেখতে পাচ্ছি বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু।
1: যারা শ্রোতাদের প্রতি আবেদন নিবেদন করলেন, ভুল বুঝাবুঝি না হোক সেটা আমরাও চাই। এটা যাই হোক, এটা সত্যি একটা ভালো মেসেজ, মানুষের সঙ্গে একটা সম্পৃক্ত সুন্দর সম্পর্ক যুক্ত করার ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে, দেখুন, হিন্দু ধর্মের ক্ষেত্রে পুনর্জন্ম কথাটা কিন্তু আমরা বিশ্বাস করি। আপনি তো আমাকে আবার পুনর্জন্ম হওয়ার সুযোগটাই করে দিলেন। আসলে বিষয়টা দেখুন, যে মানে আমি যদি আবার নতুন করে জীবনটাকে পাই না, এই জীবনে অনেক ভুল হয়ে গেছে যেগুলি সংশোধন করার সুযোগ আমি নিশ্চয়ই কাজে লাগাব। দেখুন একটা জিনিস কি, মানুষ তো কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। যে কোনো প্রাণীর ক্ষেত্রে অনেক বৈশিষ্ট্য থাকে যেগুলি তাকে তার সত্তার দিকে নিয়ে যায়। একটা সময়ে আসলে বুঝতে পারিনি, বাবা বলতো ভালো করে লেখাপড়া করো, মনোযোগী হও, ভালো মানুষের মতো মানুষ হও। সেটা আসলে তাৎপর্যটা তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি আসলে মানুষটা কি। মানবিক সেবা যদি মানুষের মধ্যে না থাকে, সততা না থাকলে পরে, তাহলে মানুষ তার পরিপূর্ণতা লাভ করতে পারে না। আমার একটা ইচ্ছে, যদি আমি আবার পুনর্জন্মের সুযোগ পাই, তাহলে আমার নিজেকে একদম আত্মশুদ্ধি করে একটা মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্রে যতটা গুণাবলীর প্রয়োজন সেটা যেন ঈশ্বর আমাকে প্রদান করে, আমি যেন সেটাকে কেন্দ্র করে একজন বলতে পারে যে না, একটা মানুষের মতো মানুষ হয়েছে। আসলে দেখুন, মানুষের মন জয় করা, মানুষের ভালোবাসা পাওয়া, মানুষের আশীর্বাদ পাওয়া, এটা কিন্তু মানব জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার মধ্যে একটা থাকে।
0: নিশ্চয়ই
1: আমরা অনেক সময় বিভিন্ন স্বার্থপরতায় হোক বা পরশিকাতরতায় হোক, আমরা কিন্তু আমাদের আসল সত্তাটাকে হারিয়ে ফেলি। কেন এলাম, আসল উদ্দেশ্যটা কি করার উদ্দেশ্য ছিল? আসলে মায়ার সংসারে পড়ে না আমার আমার করে অনেক কিছু ভুলে গেলাম। একচুয়ালি আমার কিছুই নয়, সব কিন্তু ওই শ্মশান ঘাটে গেলে বোঝা যায় আমার কি আর তোমার
0: কিছুই নেই।
1: এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন পরে উপলব্ধিতে এলো। আধ্যাত্মিক জগতের কথাই বলি, মানবিক জগৎ

0: কথাগুলি সেবামূলক কাজের মধ্যে দিয়ে যদি মানুষের অন্তরে একটুখানি জায়গা করতে পারতাম, তাহলে হয়তো এই মানব জীবনটা সার্থক হতো। আর বাবা মাকে যতটুকু পেরেছি সেবা করেছি, কিন্তু মন পরিতৃপ্ত হয় নাই, কারণ বাবার পুরো মনটা জয় করার মতো সেরকম বুদ্ধি বল তখন ছিল না। সেই জন্য আপস হয়ে গেল পিতামাতার সেই মনটাকে জয় করে আগামী
1: প্রজন্মে
0: মানুষের মতো মানুষ হতে পারি।
1: একদম ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, অনেক অনেক ধন্যবাদ। একদম আপনার সেই ইচ্ছে যেন খুব তাড়াতাড়ি পূরণ, আসলে ইচ্ছে বলতে আমরা জীবনে যতই এগিয়ে যাই, আমাদের জীবন আমাদের এমন কিছু রাস্তায় নিয়ে দাঁড় করায় যখন মনে হয় যে এই বুঝি শেষ, এর পরে বোধহয় আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ আমাদের জন্য খোলা নেই, কিন্তু তখনই আমাদের জীবনে কোনো না কোনো পথ এমন এসে দাঁড়ায় যেটা আমাদের জীবনে দ্বিতীয় সুযোগ। অনেক সময় আমরা দ্বিতীয় সুযোগকে শুধুমাত্র ভাগ্যের দান বলেও মনে করে থাকি, কিন্তু সত্যি বলতে কি দ্বিতীয় সুযোগ অনেক সময় আমাদের দরজায় কড়া নাড়ে, আমরা শুধু তাকে ঠিকভাবে চিনতে পারি না। কখনো সেটা আসে একজন মানুষের উৎসাহ হয়ে, কখনো একটা নতুন কাজের সুযোগ হয়ে, কখনো নিজের ভুলটা বুঝতে পারার উপলব্ধি হয়ে, আবার কখনো আসে নিজের ভেতরে নতুন করে বাঁচার ইচ্ছে হয়ে। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি দ্বিতীয় সুযোগ, জীবনে দ্বিতীয় সুযোগ আপনার কি কখনো এসেছে বা এলে আপনি সেটাকে কিভাবে গ্রহণ করবেন, সেই বিষয় নিয়েই আজকে কথা বলছি। অবশ্যই ডায়াল করতে হবে 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, আর বন্ধু রয়েছেন দেখতে পাচ্ছি। নমস্কার, না দুঃখিত বন্ধু, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবারও চেষ্টা করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আর বলছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনারা আপনাদের অনুভবের কথা আমাদের লিখে পাঠাতে পারেন। হ্যালো, নমস্কার। না না না, বুঝতে পারছি কোনো শ্রোতা বন্ধু কিন্তু চেষ্টা করছেন বারবার, কিন্তু কোনো একটা বিশেষ কারণে হয়তো যোগাযোগটা বারবারই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকের বলছি তোমায় পর্বে আমরা জানতে চাই আসলে আপনাদের জীবনের সেই গল্পগুলো যেখানে জীবন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। হয়তো আপনি কোনো কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছেন, হয়তো একসময় মনে হয়েছিল আর কিছুই সম্ভব নয়, কিন্তু পরে নতুন করে শুরু করে সফল হয়েছেন। হয়তো কোনো ভুলের জন্য অনুতপ্ত ছিলেন, কিন্তু জীবন আপনাকে সেই ভুল শুধরে দেওয়ার সুযোগ করে দিয়েছে, এটাই তো আসলে দ্বিতীয় সুযোগ। নমস্কার, হ্যালো হ্যালো বন্ধু, চেষ্টা করছেন দেখতে পাচ্ছি, কিন্তু কোনো একটা হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগটা বারবার বিচ্ছিন্ন হচ্ছে। আমরা চেষ্টা করছি, আমাদের তরফ থেকে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাকে খুব তাড়াতাড়ি নিরাময় করার। আবার এমনও হতে পারে আপনি কখনো সেই দ্বিতীয় সুযোগের অপেক্ষায় আছেন, সেই ক্ষেত্রে আপনার ভাবনা আপনার অনুভূতি আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবেন, কারণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো অনেক সময় প্রথম অধ্যায় নয় দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু হয়ে থাকে। নমস্কার, হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো, না না না, বারবারই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই ঠিক করে কিন্তু শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা হয়ে উঠছে না, আর আপনাদের অনুভবের কথাও আমাদের শোনা হচ্ছে না। শ্রোতা বন্ধুরা, জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা নিজেদের সবচেয়ে বড় বিচারক হয়ে উঠি, আমরা নিজেদের ভুলগুলোকে এত বড় করে দেখি যে মনে হয় আর কোনো পথই খোলা নেই, কিন্তু মানুষ তো ভুল করেই শেখে। যদি ভুল করার পর সংশোধনের সুযোগ না থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষই এগিয়ে যেতে পারত না। অনেক সময় একটা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর একজন ছাত্র মনে করে তার জীবন শেষ, কিন্তু কয়েক বছর পর সে একই মানুষ হয়তো আবারও কোনো ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে। নমস্কার, হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো,

0: হ্যালো, শুনতে পাচ্ছেন? না না, কোনো একটা হয়তো যান্ত্রিক গোলযোগ হয়েছে, যার দরুন বন্ধুদের সঙ্গে কথাটা ঠিক করে হয়ে উঠছে না। হ্যাঁ, আবারও বন্ধু ফোন করছেন, দেখি চেষ্টা করে শোনা যায় কিনা। হ্যালো
1: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: স্বাগত আপনাকে শ্যামলবাবু, বলুন।
1: জীবনে দ্বিতীয় সুযোগ জানে, কারো কারো ক্ষেত্রে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে নাও আসতে পারে। যেমন আমার ক্ষেত্রে ছাত্র জীবন, তারপরে কর্মজীবন, প্রথমটা বেশ ভালোই চলছিল।
0: আচ্ছা,
1: মা বাবার আশীর্বাদে সব যেন ঠিকঠাক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দিদি, যাই হোক, প্রত্যেকে আমার প্রতি। কিন্তু একটা সময় সেই পর্যায়ে কর্মজীবনের 3 বছর পর একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিলাম সাংসারিক ক্ষেত্রে, যেটা যেটা করতে গিয়ে আমি সবার অপাত্র হয়ে গেলাম, আমি সবার চোখের মণি আমি ইয়ে হয়ে গেলাম, এবং সবার কাছ থেকে আমি হারিয়ে গেলাম। তখন সত্যি, তখন সে সময় আবেগ, ছোটো পরিস্থিতি, সব কিছুই আমার মধ্যে কাজ করছিল, কিছুটা দূরদৃষ্টির অভাব। এই কারণে হয়তো বা একটা যে উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছিলাম করেছি, সেটা কিন্তু সেভাবে হয়নি। এখানে দোষ গুণগুলি আমার মধ্যে ছিল, যেগুলি কিনা এখন আমি উপলব্ধি করি। এটি যদি সত্যি জীবনে আমি দ্বিতীয় সুযোগ পেতাম, তাহলে এই র্যাক্টিফিকেশন গুলি আমি পুনর্বার এগুলি দূর করে আবার সুন্দর করে যেটা আমি করতে চেয়েছি সেটাই আমি করতাম। আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি কিছু ভুল করে ফেলেছি জীবনে, সেটাই আমার একটা বিরাট শিক্ষা দিয়েছে। সত্যি যে আবেগ, আবেগ কখনো আবেগ থাকা দরকার আছে মানুষের, প্রত্যেকের মানুষের মধ্যে আবেগ থাকতে পারে, কিন্তু প্রত্যেকের কথা, বিশেষ করে মা বাবা সবার কথা শুনতে হয়, জানতে হয়, পরিস্থিতি সবকিছু বিচার করতে হয়। আবেগ নিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু সেখানে হয়তো বিপদ হতে পারে, যেমন আমার ক্ষেত্রে এটা হয়েছে। এই ভুলটা যাতে আমি পুনর্বার না করতে পারি, এটাই আমার বিরাট শিক্ষা। আর দ্বিতীয় সুযোগ যদি আমি জীবনে পেতাম, এই ভুলটা আমি আর কখনো
0: করতেন না। একদম, মানে সেটার থেকেও আপনি কিন্তু অনেকটাই শিখেছেন জীবনে, এবং চলার পথে অনেকটাই সাহায্য হয়েছে। একদম একদম, ভালো থাকবেন শ্যামলবাবু। শুনলাম আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, যে আপনি কিভাবে আপনার জীবনে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন বটে, কিন্তু যদি দ্বিতীয় সুযোগ পেতেন জীবনে, হয়তো পেয়েছেন, এরপরেও দ্বিতীয় সুযোগ অনেক জীবনে পেয়েছেন, কিন্তু সেটাকে হয়তো সুযোগ হিসেবে দেখেননি, না দেখে জীবনে এগিয়ে গেছেন, এবং সেটা থেকে কোনো না কোনো ফলাফল আপনি কিন্তু পেয়েছেন। নমস্কার, হ্যালো হ্যালো, না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করবেন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু বার্তা চলে আসছে। এক বন্ধু লিখে পাঠাচ্ছেন, নমস্কার সুপ্রভাত, আকাশবাণীর বার্তাটি এত সুন্দর করে পড়বার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যাক, এখন চলে আসি বিষয়ের মধ্যে। দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড চান্স, এ বিষয়ে ছোট্ট করে কিছু লেখার চেষ্টা করছি। দ্বিতীয় সুযোগ মানে একটা নতুন শুরু, ভুল করে হেরে গিয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর ছাড়পত্র। যখন আমাদের দ্বিতীয় সুযোগ আসে, তখন পূর্বের ভুলগুলো সংশোধন করে আবার চেষ্টা করার সাহস পাওয়া। তাই দ্বিতীয় সুযোগ প্রথম সুযোগের চেয়েও দামি, কারণ এইবার আমরা অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি। থমাস এডিসন বাল্ব বানাতে 10 বার ফেল হয়েছিলেন। রিপোর্টার জিজ্ঞেস করল, রাগ হয় না? তিনি বললেন,

0: ফেল হইনি, দশটা উপায় শিখেছি যেভাবে বাল্ব বানানো যায় না। প্রতিটা ফেলই ছিল তার এক দ্বিতীয় সুযোগের সিঁড়ি। মানুষ মাত্রই ভুল করে, কথা দিয়ে কষ্ট দেয়, বিশ্বাস ভাঙে। যে মানুষটা মন থেকে অনুতপ্ত হয় বলে আর হবে না, তাকে আরেকবার আরেকটা বার বিশ্বাস করাটাই দ্বিতীয় সুযোগ। সবাই মাফ পাওয়ার যোগ্য নয়, কিন্তু যোগ্যদের মাফ না করলে সম্পর্ক বাঁচে না। দ্বিতীয় সুযোগ দেওয়া মানে নিজেকে বলা, ঠিক আছে, ভুল হয়েছে, চল এবার ঠিক করে দেখাই। দ্বিতীয় সুযোগ পাওয়ার কে যোগ্য নয় তার একটা তালিকা লিখে পাঠিয়েছেন। যে ভুল স্বীকার করে না, দোষ অন্যের ঘাড়ে দেয়, তারা কিন্তু কোনোভাবেই দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য নয়। যে একই ভুল বারবার করে আর সরি বলাটাকে অভ্যাস বানায়, যে বারবার অপমান করে এবং আঘাত করে, সেও কিন্তু দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য নয়। লিখে পাঠাচ্ছেন কমলকৃষ্ণ কর্মকার, মঠ চমুহনি, আগরতলা থেকে। খুব সুন্দরভাবে কমলকৃষ্ণবাবু লিখলেন আপনি, ভাল লাগলো আপনার লেখাখানি পড়ে, সত্যি খুব সুন্দরভাবে বিস্তৃত আকারে লিখলেন, অনেক ধন্যবাদ। বন্ধু রয়েছেন, দেখি চেষ্টা করে কথা বলা যায় কিনা। নমস্কার।
1: নমস্কার।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি রীনা পাল বলছি, আগরতলা থেকে।
0: স্বাগত আপনাকে রীনা দেবী, বলুন।
1: ভালো আছেন?
0: আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, খুব ভালো। আমি মোবাইল থেকে খানিকটা দূরে ছিলাম, তার মানে আমি গুরবাজার গিয়েছিলাম।
0: আচ্ছা,
1: তো কি নিয়ে টপিকটা হচ্ছে? আমি এইমাত্র এলাম,
0: দ্বিতীয় সুযোগ নিয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো দ্বিতীয় সুযোগ বলতে, দেখুন আমার মা, মাকে আমি সেবা করার দ্বিতীয় সুযোগ আর পাইনি, কারণ আমার বিয়ে হয়ে গেছিল। মা প্রথম দিন অসুস্থ ছিলেন বাড়িতে, আমাকে নিয়ে গেছে যে একটু মাকে দেখাশোনা করে দিই, আমার বোঝাই জিনিস। কিন্তু মার সাথে আমি দুরাত্র ছিলাম, মা সেবা করারই আমি দ্বিতীয় সুযোগ আর পাইনি।
0: আচ্ছা,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, তো আমি তো গেলাম শ্বশুরবাড়ি থেকে, আমি সব জিনিসপত্র বা কাপড় চোপড় নিয়ে গেলাম, থাকবো আমি, মার সেবা করবো। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, দুদিন মনে হয় আমার সাথেই মা কথা বলতে জানি আমাকে অপেক্ষা করছিলেন।
0: আচ্ছা,
1: তাই জানি কি, প্রথম দিন তো সারা রাত্রি মার সাথে থাকলাম, অনেক কথাবার্তা হলো আমাদের মধ্যে। পরের দিন মা আর নেই, আরে আমি তো আইলাম মাকে সেবা করতে, তো আমি তো সুযোগই পেলাম না, আমার কি দুর্ভাগ্য বলুন তো। আর এখন দেখছি মা বাবা কি কি তুচ্ছ তাচ্ছুল্য করেন, গাহাড়ি, আমি আমার মার সেবা করতে সুযোগ পাইনি, আর তুই এরকম করস, করিস না করিস না, মা জীবনে আর আসবে না। এইটুকুই ভালো থাকবে,
0: একদম, আপনিও খুব ভালো থাকবেন রীনা দেবী।
1: আর পেলাম না,
0: না সেই সেই, কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো দ্বিতীয় সুযোগটা চাইলেও আর কোনোভাবে পাই না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু সম্পর্ক তো আসলে আমাদের জীবনে একটা অপূরণীয় স্থান করে থাকে, মা বাবা সন্তান, এগুলো আর কোনো একটা সম্পর্ক দিয়ে একে প্রতিস্থাপিত করা যায় না। তাই এই ক্ষেত্রে দ্বিতীয় সুযোগটা হয়তো দেন না, ভগবানই আমাদের দেন না, কিন্তু এই সম্পর্কগুলো, এই মানুষগুলো যতদিন আমাদের সঙ্গে থাকেন, ততদিন আমরা যদি তার পাশে, আপনি যেমন বলছিলেন রীনা দেবী, আপনি মায়ের জন্য শেষ দুদিনও করে দিয়েছেন, থেকেছেন আপনি সঙ্গে, সেটাই সেটাই বড় সুযোগ, সেটা নিয়েই আঁকড়ে ধরেই আমরা কিন্তু সারা জীবন ভালো থাকতে পারি। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি বেলোনিয়া উত্তর সারা সীমা থেকে বিশ্বজিৎ পাল।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
2: তো মানুষ পুনর্জন্ম পেলে কি কি মানে আশা আশঙ্কা নিয়ে তো কথা হচ্ছে
0: না, আমরা আজকে কিন্তু দ্বিতীয় সুযোগ নিয়ে কথা বলছি, আপনি হয়তো অনুষ্ঠান শুনেননি প্রথম থেকে। তাহলে কিভাবে সেটাকে গ্রহণ করব, বা আপনি কি পেয়েছেন জীবনে কোনো দ্বিতীয় সুযোগ?
2: দ্বিতীয়

0: অনেকেই পেয়েছি, কিন্তু সেটা সামর্থ্য ঠিক মতন হয়ে উঠেনি, তাই সে এখনো সে সুযোগটা আর কাজে লাগাতে পারলাম না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, সবাই কি বলে শুনবো।
1: অবশ্যই
0: থাকবেন, শুভ দিন।
1: আপনিও সঙ্গে থাকবেন বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বলছিলাম যে অনেক সময় একটা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর একজন ছাত্র মনে করে তার জীবনটা শেষ, কিন্তু কয়েক বছর পর সেই একই মানুষ হয়তো অন্য কোনো ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে। অনেক সময় একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর মনে হয় হৃদয়ের সব কটা দরজা বন্ধ হয়ে গেছে, অথচ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আবার ভালোবাসতে শেখে, আবার বিশ্বাস করতে শেখে। জীবনের দ্বিতীয় সুযোগ আসলে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ। এটা শুধুমাত্র অতীতকে সংশোধন করার সুযোগ নয়, বরং ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো, হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন? না না, ওপার থেকে কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। বন্ধু অবশ্যই ফোন করে কথা বলবেন, চেষ্টা করবেন অন্তত, লাইনের অসুবিধা হতেই পারে। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
2: লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট।
1: স্বাগত আপনাকে লীলা দেবী।
2: তো আজকে প্রসঙ্গটা তো খুবই সুন্দর, মানে এত সুন্দর, মানে মনটাকে একদম, মানে কি বলবো, একদম সারা জাগিয়ে দিয়েছো। যে আজকে জীবন সায়াহ্নে এসে আমার মনে যেটা সবসময়ই একটা মানে ব্যথা বলবো বা যে কোনো ভাবে নিজেকে যে অনুতপ্ত বা যাই বলি কেন, যে আমি দেখো পড়াশোনা করতে এবং করাতে খুবই ভালোবাসি, এটা আত্মপ্রশংসা মনে করো না, তবে করেছি। হ্যাঁ, পারিবার পরিবারের সবাইকে করিয়েছি, এখনো করাচ্ছি, কিন্তু প্রাতিষ্ঠানিক কোন শিক্ষকের জন্য মানে সেইভাবে আমার কোন সম্মান পাইনি, প্রাতিষ্ঠানিক কোন সম্মান পাইনি।
1: আচ্ছা,
2: যখন অল্প বয়স ছিল আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে পেয়ে যেতাম, কিন্তু যে কোনো কারণে করিনি, সেইভাবে কেউ বাধা দিয়েছে তাও নয়, নিজেই করিনি নিজে সংসারের মানে করার জন্য। এখন জীবন সায়নে এসে মনে হয় আমি যদি কোনো প্রাতিষ্ঠানিক এমনিতে নিজে সংসারে পরিবারে তো সবাই করিয়েছি করাচ্ছি এখনো, তাহলে আরো কত কত স্টুডেন্টকে আমি পড়াতাম, আমার একটা কি বিশাল পরিচিতি হতো। হ্যাঁ, এবং আমি সেইভাবে আবার সম্মান লাভও করতে পারতাম, কারণ আমি একজন কোথাও গেলে পরে আমি কে, আমাদের মহিলাদের একটা কি আছে, আমরা গৃহিণী, শুধু আমাদের পরিচিতি আমরা গৃহিণী, আমাদের এই যে ঘরের কাজটা এটাকে কোনো কাজের মধ্যে কিন্তু ধরা হয় না। কিন্তু একটা প্রাতিষ্ঠানিক আমি বলবো যে কেউই আমার নিজের ইচ্ছাটাকেই বলছি, দ্বিতীয়বার যদি সুযোগ পেতাম আমি তাহলে অন্তত এই এই সুযোগটা আমি নিতাম, কারণ আমার পরিবারে বেশিরভাগই প্রাতিষ্ঠান মানে শিক্ষকতার ইয়েটাতে প্রতিষ্ঠান রয়েছে। এখন দেখি যে ওরা কতটা মানে সম্মানিত এবং পরিচিতি এবং সবাইকে দিচ্ছে, সব থেকে জ্ঞান যত দেওয়া যায় তত বাড়ে। সেইভাবে এখন এখন একটা দেখো বয় মানে জীবন সায়াতে এসে এটা একটা ভীষণ অনুতাপের বিষয় আমার কাছে। আমি তো তাহলে কত পরিধি হতো আমার শিক্ষা দেওয়ার, আমাকে একটু বোঝাবো একটু কথা সবাইকে, এবং আলাদা একটা সম্মানও তো লাভ করতে পারতাম। এই জিনিসটাই আমাকে যদি আমি আবার সুযোগ পেতাম আমার জীবনে, আমি ওই সুযোগটা আমি হাতছাড়া করতাম না। আমি একটা যে কোনো ছোট প্রতিষ্ঠান হোক যাই হোক যে কোনো এতে
1: স্বীকৃতি পরিচিতি
2: প্রাতিষ্ঠানিক পরিচিতি লাভ করতাম, যেটাই আর কি। এইভাবেই যাই হোক, আর একটা হচ্ছে যে আমি যদি আমার যারা হারিয়ে গেছে চিরদিনের জন্য তাদের পেতাম, তাদের কত কত মনের কথা আছে তাদের একটু বলতাম, এই কথাটা সেই কথাটা জিজ্ঞেস করতাম, যেটা জানা হয়নি বুঝতে পারিনি হঠাৎ চলে গেছে, এইগুলো জিজ্ঞেস করতাম, এই দুটো কথাই, এই আর কি।
1: ভাল লাগলো লীলা দেবী আপনার কথা শুনে, ভালো থাকবেন আপনি, সঙ্গে থাকবেন আমাদের,
2: খুব ভালো থেকো।
1: একদম একদম, খুব ভালো, একদম সত্যি। কিছু কিছু বিষয় এমন আমাদের থাকে যেগুলো মনে হয় যে ওই সময়টায় যদি আবার ফিরে যেতে পারতাম, কারণ পরে এসে আমরা যেই সব অভিজ্ঞতা সঞ্চয় করি আমাদের জীবনে, সেই অভিজ্ঞতাকে ভর করে আমাদের মনে হয় যে তখন যদি ওই সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারতাম, তখন যদি ওই কাজটা করে নিতে পারতাম,

0: কিন্তু পারি না, সময় তো আর আমাদের জন্য আটকে থাকে না, পারি না আমরা। কিন্তু অন্যভাবেও যদি ঘুরিয়ে ওই ইচ্ছেটাকে আমরা পূরণ করতে পারি, যেমনটা আমি জানি লীলাদেবী আপনি আপনার নাতিদের পড়ান, যেটা আপনি আগেও বলেছিলেন পড়ান, কিংবা পড়ার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে যুক্ত, সেইটা আমরা কিন্তু আকাশবাণীর সকল শ্রোতা বন্ধুরা জানি, আমরাও জানি, আমরা যারা উপস্থাপক উপস্থাপিকা রয়েছি আমরাও জানি, সেটা কি কম স্বীকৃতি নয়? সেটাও কিন্তু একটা স্বীকৃতি। ভালো থাকবেন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। বন্ধু রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, হ্যালো। হ্যাঁ, না, বুঝতে পারছি, কোনো একজন শ্রোতা বন্ধুই বারবার চেষ্টা করছেন, কিন্তু হয়তো আপনার ওইদিকে কোনো একটা অসুবিধা রয়েছে, কারণ অন্য শ্রোতা বন্ধুদের সঙ্গে কিন্তু কথা বলতে পারছি, স্বাচ্ছন্দ্যেই কথা বলতে পারছি। শ্রোতা বন্ধুরা, আমরা প্রায়ই শুনি বর্তমান প্রজন্ম নাকি খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, খুব অল্প বয়সেই তারা নিজেদের ব্যর্থ মনে করে, একটা পরীক্ষায় আশানুরূপ হল না হলে, একটা চাকরির ইন্টারভিউতে সফল না হলে, একটা সম্পর্ক ভেঙে গেলে, কিংবা সামাজিক মাধ্যমে অন্যের সাফল্য দেখে অনেকেই মনে করেন আমার দ্বারা আর কিছুই হবে না, যেন জীবনের একটি দরজা বন্ধ হওয়া মানেই সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের মানসিকতা তৈরিটা হচ্ছে কেন? নমস্কার, শুভ সকাল।
1: আমি প্রথমে বলবো, যদি আমার কাছে যদি দ্বিতীয় সুযোগ আসে তাহলে পড়াশোনাটা আরেকটু ভালো করে কর।
0: আচ্ছা আচ্ছা,
1: তখন মানে যখন আমি পড়াশোনা করেছিলাম তখন হয়তো বা কোনো কোনো জায়গায় আমার কিছুটা অবহেলা ছিল, যেই জন্যে যতটা মানে এগিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ততটা এগোতে পারিনি, তো সেখানে অনেকটা ব্যর্থতা আছে। আর দ্বিতীয়ত কথা বলবো, দেখো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, সেটা আমার জন্যও প্রযোজ্য, প্রতিটা লোকের জন্য প্রযোজ্য, আমরা যদি কখনো দ্বিতীয় সুযোগ পাই বা আমাদের জীবনে দ্বিতীয় সুযোগ আসে, তাহলে আমাদের আগের ভুলগুলো সংশোধন করে নিতে হবে। সেটা আমার ব্যক্তিগত জীবন হতে পারে, আমার সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আমি কি ভুল ত্রুটি করেছি বা কোন কোন জায়গায় আমার ভুল ছিল, কেন আমার মধ্যে কিছুটা ব্যর্থতা আসলো বা সম্পর্কে জটিলতা তৈরি হলো, সেই বিষয়গুলো আগে নিজের মধ্যে কি বলে মানে মূল্যায়ন করতে হবে বা অনুধাবন করতে হবে যে কেন এরকমটা হলো, পরবর্তী সময় যাতে আমার দ্বারা সেই ভুলগুলো বা সেই ত্রুটিগুলো যাতে আর না হয়। এই যে বিষয়টা, আমরা অনেকেই কিন্তু কথা বলে থাকি, অনেকের কথা শুনি, অনেকে কথা বলেন, এবার কি হয় জানো, আমরা যাদেরকে চিনি তাদের কথা অনেক সময় যদি কাজে আর কথায় মিল না থাকে তাহলে আমাদের কানে একটু বাজে কথা বলি, যাদেরকে চিনি না সেটা ছেড়ে দিই যে আমি সেই ব্যক্তিটাকে চিনি। এইরকম মানে আমাদের প্রত্যেকটা লোকের ক্ষেত্রেই যে আমি কি করছি বা আমি কি বলছি, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে যাতে আমাদের সবসময় সামঞ্জস্য থাকে, সামঞ্জস্যটা যদি না থাকে তখন কিন্তু যিনি শুনছেন ওনারও ভালো লাগছে না, আর যিনি বলছেন ওনারও কোথায় যেন মানে যেন একটা নিজের প্রতি নিজের একটা কি বলবো একটু দুর্বলতা চলে আসছে, প্রকাশ পায় অন্যের কাছে। তো সেজন্য আমি বলবো যে হ্যাঁ, আমি সহ আমি নিজের কথা বলছি এবং প্রত্যেকের কথাই বলছি যে আমরা যদি দ্বিতীয় সুযোগ পাই তাহলে আমাদের দুষ ত্রুটিগুলো আমরা একেবারে যাতে মানে কি বলে মূল্যায়ন যাতে করতে পারি, যাতে আমাদের সেই দুষ ত্রুটিগুলো আর রিপিট না, আবার পরবর্তী সময় যাতে এই ভুলগুলি যাতে আর না করি, এই দিকটাতে আমাদের সবার লক্ষ্য থাকে। অবশ্যই আমার নিজের কথাও বলছি,
0: একদম একদম, খুব ভালো লাগলো শুক্লাদি আপনার সঙ্গে কথা বলে, আপনিও খুব ভালো থাকবেন আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। একদম, কিছু কিছু বিষয় তো আমাদের থাকে, আমাদের অন্তরে আমাদের মধ্যে থাকে যে অবশ্যই যে কোনো ভুলের দ্বিতীয় সুযোগ কিন্তু আসতেই পারে, আর সেই ভুলটাকে শুধরে নেওয়াটাই হয়তো দ্বিতীয় সুযোগের সবচেয়ে বড় একটা কি বলবো বাস্তব প্রতিফলন ঘটতে পারে। বলছিলাম বর্তমান প্রজন্মের কথা, আসলে বর্তমান প্রজন্ম এমন একটি সময়

0: বড় হচ্ছে, যেখানে সবকিছুই খুব দ্রুত ঘটে, খাবার কয়েক মিনিটে পৌঁছে যাচ্ছে, একটা বার্তা কয়েক সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, সামাজিক মাধ্যমে রাতারাতি কেউ জনপ্রিয় হয়ে যাচ্ছে, ফলে অজান্তেই অনেকের মনেই একটা ধারণা তৈরি হয়েছে যে সফলতাও বুঝি খুব দ্রুত আসা উচিত। তারা ফলাফল দেখতে চায়, কিন্তু সেই ফলাফলের পেছনে থাকা দীর্ঘ অপেক্ষা, পরিশ্রম, ব্যর্থতা এবং পুনরায় শুরু করার গল্পগুলো অনেক সময় তাদের চোখে আড়ালে থেকে যায়। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, চেষ্টা করতে পারেন বন্ধু, আর খানিকটা সময় কিন্তু রয়েছে। বলছি তোমায় পর্বে, আজকে কথা বলছি আমরা দ্বিতীয় সুযোগ, জীবনে যদি আপনি দ্বিতীয় সুযোগ পান তাহলে সেটাকে কিভাবে গ্রহণ করবেন আর কি বদলাতে চান, সেই সম্পর্কেই শুনছি আপনাদের অনুভবের কথা। নমস্কার, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? শুনতে পাচ্ছি না, আবারও যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। দুঃখিত শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছি না আপনার কথা। বলছিলাম সামাজিক মাধ্যমের কথা। সামাজিক মাধ্যমের একটা বড় প্রভাব কাজ করে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাফল্যের গল্প দেখি, কিন্তু তাদের সংগ্রামের গল্প খুব কম দেখি। আমরা দেখি একজন তরুণ উদ্যোক্তার সফল কোম্পানি, কিন্তু দেখি না কতবার তিনি ব্যর্থ হয়েছেন। আমরা দেখি একজন শিল্পীর জনপ্রিয়তা, কিন্তু দেখি না কতবার তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। ফলে অনেক তরুণ তরুণী নিজেদের জীবনের সঙ্গে অন্যের সাফল্যের শেষ অধ্যায়কে তুলনা করতে শুরু করে, আর তখনই জন্ম নেয় হতাশা। একবার ব্যর্থ হওয়ার পর তারা মনে করে, আমি পারিনি মানে আমি অযোগ্য, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জীবনে প্রথম প্রচেষ্টাতেই সফল হওয়া মানুষের সংখ্যা খুবই কম। পৃথিবীর প্রায় প্রতিটি বড় সাফল্যের পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতার ইতিহাস। দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে অনেকেই দ্বিতীয় সুযোগকে একটা দুর্বলতার প্রতীক বলেই মনে করে। তারা ভাবে যদি আবার নতুন করে শুরু করতে হয় তাহলে বুঝি তারা প্রথমবারে ব্যর্থ হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে দ্বিতীয় সুযোগ গ্রহণ করা দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। নমস্কার, হ্যালো।
2: হ্যালো, মৌসুমী বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, আহা, কথা হচ্ছিল বন্ধুর সঙ্গে, মৌসুমী নামটা শুনতে পেলাম। চেষ্টা করবেন আপনি আবারও 03812326253 এই নম্বরে রয়েছি আরও কিছুটা সময়, বলছি তোমায় পর্বে। আজকে দ্বিতীয় সুযোগ নিয়ে কথা বলছি, জীবনে যদি আপনি দ্বিতীয় সুযোগ পেতেন তাহলে কি করতেন, কিভাবে জীবনকে বদলাতেন, বা যদি আগামী দিনে দ্বিতীয় সুযোগ পান তাহলে জীবন কিভাবে বদলাবেন, সে বিষয় নিয়ে আমি আপনাদের বন্ধু অপরাজিতা রয়েছি আপনাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি?
2: আমি মৌসুমী বলি।
0: হ্যাঁ বলুন। আহা, কি বলুন তো, আপনাদের সঙ্গে যখন কথা হয়েও হয় না তখন কিন্তু আমিও বড্ড হতাশার সাগরে ডুবে যাই, আর সেই হতাশা থেকে সারা দিন আমি কিন্তু উঠতে পারি না। তাই আপনাদের সঙ্গে কথাটা হওয়াটা আমি অত্যন্ত জরুরি বলে মনে করি। তাই দেখতে পাচ্ছি যান্ত্রিক গোলযোগ হচ্ছে, বারবার ফোন লাইনটা কেটে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি, দেখি একটু হলেও কথা হয় কি না। নমস্কার।
3: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? শুভ সকাল।
3: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত আপনাকে সুশীল বাবু, বলুন।
3: নমস্কার। তো আজকে যে প্রসঙ্গটা এনেছেন, জীবনের দ্বিতীয় সুযোগ, দ্বিতীয় সুযোগটা বলতে আমি অন্যভাবে বলছি, যেমন আগে সন্তান পালন টালন নিয়ে কর্মজীবনে খুব ব্যস্ত ছিলাম, এখন তো সেই সুযোগটা আমার হাতে এসেছে, সময়টা সম্বন্ধে বলতে চাইছি।
0: আচ্ছা,
3: আমি এদিকে আমার দ্বিতীয় একটা অধ্যায় হিসাবে গণ্য করছি।
0: আচ্ছা,
3: আগে শখ শখ যা পূরণ করতে পারিনি এই সুযোগগুলি তখন পূরণ করা, এখন পূরণ করা যায়, নতুন করে আনন্দ খোঁজারও সেরা একটা সময়

0: এসছে। তো সঙ্গীত চর্চা করতে গেলে আমি চাইছি এখন একটু গান টান করতে, সমাজের অবহেলিত অর্থনৈতিকগত ভাবে যারা দুর্বল তাদের পাশে দাঁড়াতে আমার একটা সুযোগ এসছে। আগে কিন্তু ছোট ছোট করে হলো পালন করার জন্য চেষ্টা করতাম, এখন সেই সুযোগটা যাতে সারাক্ষণ করে যেতে পারি তাহলে কিন্তু আমার জীবনের একটা বিরাট অধ্যায় আমি বহন করে নিয়ে যেতে পারবো। আগে যেমন স্বাস্থ্য চর্চা করতাম কম করতাম কারণ কর্মব্যস্ততা ছিল, এখন একটু ভালো করে যদি না করি নিজেরও ক্ষতি হবে, তাছাড়া শরীরটাও ফিট থাকবে না। সেই জন্য এখন এই সময়টা আর একটু বেশি করে শরীর চর্চাও করতে পারছি একটু, কিংবা পরিবেশটা গত কয়েকদিন পরিবেশ দিবস ছিল তো এখন গাছ টাছ লাগানোর ব্যাপারে মানুষের সঙ্গে দাঁড়ানোর ব্যাপারে সেই কাজটা করতে পারছি। সেই পার্ট টাইমের সুযোগটা এসছে, পরবর্তী সময়ে চাকরি থেকে যখন অপশন নিয়েছি কিছুটা পার্ট টাইম কাজও করেছি, এখন আর কিছুই করি না, এখন ফুল টাইম দেওয়ার কাজটা করছি, পরিবারের একটু বেশি করে সময় দেওয়া কিংবা মানুষের যে পাশে দাঁড়ানো যে কিছু কাজ করা সেই কাজটাই করছি মানসিকভাবে। কিন্তু আধ্যাত্মিক কাজগুলিও আমরা যদি করে দিতে পারি, আগে তো সেই সুযোগটা ছিল না, এখন পরকালের চিন্তা করে এই কাজটিকে বেশি করে সময় দেওয়ার সুযোগ এসে গেছে, তাই এটা যদি করতে পারি তাহলে নিজেকেও ধন্য মনে করতে পারবো, মানে পরকালের কাজটাও আমরা করে যেতে পারবো। আগে ভ্রমণ করেছি মোটামুটি আমাদের দেশের মধ্যেই সুযোগটা ছিল, বিভিন্ন স্টেট গুলিতে ভ্রমণ করেছি, বর্তমানে চাইছি যদি বিদেশ ভ্রমণে একটু যাওয়া যায় তাহলে মনে হয় আর একটু ভালো হবে, তাই চেষ্টা থাকবো বিদেশ ভ্রমণও করবো আর এদিকে আধ্যাত্মিক জগৎটা নিয়ে একটু এখন বেশিটা সময় দেব। আর সমাজের সামাজিক কাজটা তো আমি করেই যাচ্ছি, এটাও আমার করা হবে।
1: দ্বিতীয় সুযোগটাকে খুব সুন্দর ভাবে আপনি কাজে লাগাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ সুশীল বাবু, আপনি এইভাবেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে নিয়ে এভাবে এগিয়ে যান, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শ্রোতা বন্ধুরা, সময় শেষের পথে, শেষ হয় কিন্তু আবার তো একটা নতুন কিছু শুরুর সময়ও চলে আসে। আজকের বিষয় শেষ করছি, আবার হয়তো কালকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে সব শেষের পরেই একটা নতুন শুরু রয়েছে, কারণ জীবনে যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে, আর যতদিন আশা আছে ততদিন দ্বিতীয় সুযোগও আছে। সেই সুযোগকে গ্রহণ করার সাহসই একদিন মানুষকে তার কাঙ্ক্ষিত সাফল্যের দরজায় পৌঁছে দিতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু বলছি তোমায় পর্বের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজ আমরা কথা বলছিলাম জীবনের দ্বিতীয় সুযোগ নিয়ে, কথা বললাম ব্যর্থতা, আশা, নতুন করে শুরু করার সাহস এবং বর্তমান প্রজন্মের কিছু মানসিকতা নিয়েও। সত্যি বলতে কি, জীবন কখনোই সরল পথে চলে না, এখানে যেমন আনন্দ আছে তেমনি আছে হতাশা, যেমন সাফল্য আছে তেমনি আছে ব্যর্থতা। কিন্তু জীবনের সৌন্দর্য এখানেই যে এটি কোনো একটি ব্যর্থতার কাছে আমাদের থামিয়ে দেয় না, বরং বারবার সুযোগ করে দেয় নতুন করে উঠে দাঁড়াবার। বন্ধু একজন ফোন করছেন, দেখি হাতে আর কয়েকটা মিনিট রয়েছে, কথা বলা যায় কিনা। নমস্কার।
2: নমস্কার, আমি রাজু রায় বলছি, আগরতলা থেকে।
1: স্বাগত আপনাকে রাজু বাবু। আপনি কি গতকাল রাতে শ্রোতা বন্ধু ফোন করেছিলেন আজ রাতে অনুষ্ঠানে?
2: একদম একদম করেছিলাম, কিন্তু আজকে আসলে ব্যাপারটা হলো এমন বিষয়টা পেয়ে গেছি আমি রেজিস্ট করতে পারিনি, তাই কিন্তু ফোনটা আমি রেখেটা রেখে দেবো, কিন্তু এক মিনিটই বলবো, এক মিনিটের বেশি যাব না।
1: আচ্ছা, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু কথাটা বলা যায় না।
2: একদম, আমি এটা ফোনটা করার পর আমি বুঝেছি যে নিয়মটা প্রটোকলের বাইরে চলে গেছে।
1: অন্য কোনোদিন শুনবো বন্ধু, যেহেতু নিয়ম সবার জন্য। একদম ভালো লাগলো, ফোন করবেন, সঙ্গে থাকবেন, অনুষ্ঠান শুনবেন অবশ্যই, সঙ্গে থাকবেন। একদম একদম একদম। হ্যাঁ বন্ধু, কথা বলার তো আমারও ইচ্ছে হয় আপনাদের সবার সঙ্গে, কিন্তু আসলে ওই যে সমান সুযোগ করে দিতে হয় সবাইকে, সেজন্য আমাদেরও একটু বুঝে চলতে হয়। তাই দেখি বন্ধু আরেকজন রয়েছে, দেখি। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যালো,
3: নমস্কার,
1: কে বলছেন? না, নমস্কার বলি কিন্তু লাইনটা কেটে গেল, তার মানে আজকের মতো কিন্তু আর কোনো ফোন নেওয়া যাচ্ছে না, যেহেতু সময়ও হাতে আর খুব একটা বেশি নেই। শেষ যে কথাটা বলে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করব। প্রথম সুযোগ আপনাকে পরিচয় দেয়, কিন্তু দ্বিতীয় সুযোগ অনেক সময় আপনার প্রকৃত সামর্থ্যকে পৃথিবীর সামনে তুলে ধরে। নতুন দিনের আলোয় নতুন

স্বপ্ন দেখুন, নতুন সাহস নিয়ে এগিয়ে চলুন, কারণ জীবন এখনও শেষ হয়নি, বরং হয়তো আপনার সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনই শুরু হতে চলেছে। আজকের বলছি তোমায় পর্ব থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর মনে রাখুন জীবনের বইয়ে কখনো কখনো দ্বিতীয় অধ্যায়টাই আমাদের সবচেয়ে সুন্দর গল্প হয়ে ওঠে। অনেক শ্রোতা বন্ধুর সঙ্গে কথা হলো, আবার অনেকের সঙ্গে কথা হলো না যান্ত্রিক গোলযোগের কারণে। মন খারাপের কোনো বিষয় নয়, আমরা তো প্রত্যেক দিনই থাকছি বলছি তোমায় পর্বে, এবং আজ রাতে পর্বে আপনাদের অনুভবের কথা শোনার জন্যই আমরা অপেক্ষমান থাকি। তাই অবশ্যই ফোন করতে ভুলবেন না, এবং যেটা একেবারে প্রথমেই বলছিলাম, যে কোনো ভেদাভেদ ভুলে আমরা কিন্তু একটা পরিবার, সেই অর্থে আমরা রয়েছি আপনাদের জন্য আর আপনারা রয়েছেন আমাদের জন্য, সেই বিশ্বাস নিয়ে আজকের মতো বলছি তোমায় পর্বের এখানেই ইতি টানছি। চলুন গানে গানে বিদায় নিই আজকের পর্ব থেকে। আপনারা শুনতে থাকুন এফএম 101.3।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:20:20। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আপনাদের সঙ্গে।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে?
2: বা অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
6: সবসময় জল ফুটিয়ে বা বিশ্ব

0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই তুমি অনন্যার আরও একটি নতুন পর্বে। শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু একজন নারী বা একটি পরিবারের নয়, বরং একটি সমাজ, একটি রাজ্য এবং একটি জাতির ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের পৃথিবী বদলাচ্ছে,

আরও একটি নতুন পর্বে। শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু একজন নারী বা একটি পরিবারের নয়, বরং একটি সমাজ, একটি রাজ্য এবং একটি জাতির ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের পৃথিবী বদলাচ্ছে, মেয়েরা আজ মহাকাশে যাচ্ছে, বিমান চালাচ্ছে, বড় বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সব ক্ষেত্রেই নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখছে। কিন্তু এই অগ্রগতির যুগেও আমাদের সমাজের এক কোণে এখনো এমন অনেক মেয়ের গল্প লুকিয়ে আছে যাদের স্বপ্নগুলো বড় হওয়ার আগেই থেমে যায়। যাদের হাতে বই থাকার কথা, তাদের হাতে তুলে দেওয়া হয় সংসারের দায়িত্ব। যাদের চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন থাকার কথা, তাদের চোখে নেমে আসে অনিশ্চয়তার ছায়া। আজ আমরা কথা বলবো বাল্যবিবাহ নিয়ে। সম্প্রতি ত্রিপুরা রাজ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তে, আবার অনেক ক্ষেত্রে আবেগ, অজ্ঞতা কিংবা সামাজিক চাপের কারণে কিশোরী মেয়েরা নিজেরাই পালিয়ে গিয়েও বিয়ে করছে। বিষয়টি শুধু একটি আইনি সমস্যা নয়, এটি একটি মানবিক সমস্যা, একটি সামাজিক সমস্যা এবং সবচেয়ে বড় কথা, একটি ভবিষ্যৎ হারানোর গল্প। আসলে একদিকে আমরা বিভিন্ন আখ্যান বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরি যে আমরা নারীরা আজ কোথায় নেই, বিভিন্ন জায়গায় আমরা রয়েছি, সেটা যেই কোনো ক্ষেত্র হতে পারে, যে কোনো পেশাগত ক্ষেত্র হতে পারে, যেখানে আজ নারীরা দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, কয়েকদিন আগেই একটা তথ্য আমারও চোখের সামনে ঘোরাফেরা করছিল, এবং আমি জানি আপনারা যারা বিভিন্ন পত্রপত্রিকা প্রত্যেক দিন নজর রাখেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা প্রত্যেক দিন নজর রাখেন, আপনারা হয়তো দেখেছেন যে উত্তর পূর্ব সহ ত্রিপুরা এবং ভারতবর্ষে, গোটা ভারতবর্ষেই এই যে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ, তার সংখ্যা কিন্তু একটা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর ত্রিপুরায়ও এই মুহূর্তে কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় দেখি যে বিভিন্ন জায়গায় গিয়ে রুখে দেওয়া হচ্ছে এই ধরনের প্রয়াসকে, প্রশাসন এবং বিভিন্ন শিশু সুরক্ষা কমিশন কিংবা বিভিন্ন এনজিওর পক্ষ থেকেও। কিন্তু আসলে বলুন তো, শুধু কি প্রশাসনের দায়িত্ব, শুধু কি সমাজের জন্য যারা চিন্তা করছেন সেসব এনজিওগুলোর দায়িত্ব এই ধরনের কার্যকলাপকে রুখে দেওয়া? না, আমাদের প্রত্যেকের দায়িত্ব, না আমাদের প্রত্যেককে নিজেদের ঘর এবং নিজেদের চারিপাশের যে পরিবেশটা রয়েছে সেই দিকে নজর রাখাটা দরকার, সেই দিকে তীক্ষ্ণ নজর রাখা দরকার, যে কোনো মেয়ে যেন ১৮ কেন, কোনো পড়াশোনা তাদের শেষ না হওয়ার আগে যেন তারা কোনো সংসারের দায়িত্ব তাদের উপর চাপিয়ে না দেওয়া হয়, সেদিকে কি আমরা নজর রাখি? আমরা যদি প্রত্যেকে মিলে নজরটা রাখি না, তাহলে সত্যি প্রশাসনকে এত দৌড়ঝাঁপও করতে হয় না। আর সত্যি বলতে, অকালে আমাদের ছোট্ট ছোট্ট মেয়েগুলোর জীবনগুলো এভাবে বিপন্ন হয়ে পড়ে না। কিন্তু আমরা আমরা কি রাখি? আমরা শুধু আমাদের নিজেদের ঘরটাকে সামলাই, আমরা চারপাশে সমাজে দায়িত্ব নিতে চাই না। আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করছি, সমাজের সব শুভ অশুভ দিক নিয়ে আমরা আলোচনা করছি, সমালোচনাও করছি, কিন্তু এগিয়ে গিয়ে উদ্যোগ নিচ্ছি না। আজকে সেই বিষয় নিয়েই তুমি অনন্যা পর্বে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর শোনাতে চাই সেই কথাই। কেন বাড়ছে, কি তার সামাজিক দিক রয়েছে? আইনি দিক তো প্রচুর রয়েছে, আইনের বিভিন্ন সংস্থানও রয়েছে, বিভিন্ন ধারায় শাস্তিমূলক ব্যবস্থাও রয়েছে, সেইটা পরের কথা। কিন্তু আগে আসতে হবে সামাজিক দিক, কেন সমাজে এত শিক্ষা, এত প্রসার, এত কিছুর পরও এখনও এমন দুর্ভাগ্যজনক বিষয় দেখতে হচ্ছে? আর আরেকটা বিষয়,

যত এই সামাজিক মাধ্যমের দৌরাত্ম্য বেড়ে চলেছে, শুধুমাত্র কিন্তু ওই যে আগে একটা ব্যাপার ছিল যে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, সেইটা নয়। মেয়েরা কিন্তু এখন অপ্রাপ্ত বয়স্কে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে তারা এখন এমন একটা বড় দায়িত্ব গ্রহণ করে নেবে। এইটা কেন হচ্ছে, এই মানসিক পরিবর্তনটা কেন, এত শিক্ষা, এত সংস্কৃতি, তারপরও এই ধরনের কেন চিন্তাধারা আসবে, সে বিষয় নিয়ে আজকে চেষ্টা করব আমাদের তুমি অনন্যা পর্বে কথা বলার। একটি মেয়ের জীবনে কৈশোর হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সে নিজেকে চিনতে শেখে, নিজের স্বপ্ন তৈরি করে, শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়। অথচ এই সময়ে যদি তার কাঁধে সংসারের ভার চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার ব্যক্তিগত বিকাশ বাধাপ্রাপ্ত হয়। সে হারিয়ে ফেলে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, নিজের স্বপ্ন দেখার স্বাধীনতা। আমরা যখন বাল্যবিবাহের কথা বলি, তখন অনেকেই ভাবেন এটা শুধু হয়তো গ্রামের সমস্যা, গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে বা যেগুলো এতটা উন্নতির শিখরে পৌঁছায়নি সেই সকল এলাকার সমস্যা। কিন্তু বাস্তবতা কিন্তু একেবারে অন্যরকম। শহর হোক বা গ্রাম, শিক্ষিত পরিবার হোক বা অশিক্ষিত পরিবার, বিভিন্ন রূপে এই সমস্যা এখনও বিদ্যমান। কোথাও অর্থনৈতিক অনটন, কোথাও সামাজিক নিরাপত্তার ভয়, কোথাও আবার সমাজের কুপ্রথা বা মানসিকতা এই সমস্যাকে টিকিয়ে রাখছে। অনেক পরিবারই মনে করে মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়াই তাদের দায়িত্ব শেষ, তাদের বোঝা কমে গেল। কিন্তু সত্যি কি দায়িত্ব শেষ হয়, নাকি তখনই শুরু হয় আরও বড় একটি ঝুঁকি, এ বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো তুমি অনন্যার পর্বে। আপনারা সবাই সঙ্গে থাকবেন।

চিকিৎসা বিজ্ঞান বলছে অল্প বয়সে গর্ভধারণ একজন কিশোরীর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং বিপজ্জনক পর্যায়। এতে

মা এবং সন্তানের উভয়ের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। রক্তশূন্যতা, অপুষ্টি, প্রসবজনিত জটিলতা এবং মানসিক চাপের মতো নানান সমস্যা দেখা দিতে পারে। একটি কিশোরী যে এখনও নিজের শারীরিক এবং মানসিক বিকাশের পথে রয়েছে, তার পক্ষে মাতৃত্বের দায়িত্ব বহন করা অত্যন্ত কঠিন। তবে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, বাল্যবিবাহের প্রভাব পড়ে শিক্ষার উপর। যে মেয়েটি হয়তো ডাক্তার হতে চেয়েছিল, শিক্ষিকা হতে চেয়েছিল, শিল্পী হতে চেয়েছিল, সে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। একসময় তার স্বপ্নগুলো বাস্তবতার চাপে হারিয়ে যায়। আর একটি মেয়ের স্বপ্ন হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষের ক্ষতি নয়, পুরো সমাজের সম্ভাবনার ক্ষতি। আজকের দিনে আরেকটি উদ্বেগজনক বিষয় হল কিশোর কিশোরীদের মধ্যে দ্রুত সম্পর্ক তৈরি হওয়া এবং সেই সম্পর্ককে বিয়ের মাধ্যমে স্থায়ী করার প্রবণতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বন্ধুত্ব, ভালো লাগা কিংবা প্রেম খুব দ্রুত তৈরি হচ্ছে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্কতা অনেক সময় তাদের মধ্যেই তৈরি হয় না। মুহূর্তের আবেগে নেওয়া একটি সিদ্ধান্ত সারা জীবনের বাস্তবতাকে কঠিন করে তুলতে পারে। প্রেম কোনো অপরাধ নয়, ভালোবাসা মানুষের একটা স্বাভাবিক অনুভূতি। কিন্তু ভালোবাসা তখনই সুন্দর যখন তার সঙ্গে থাকে দায়িত্ববোধ, পরিণত চিন্তা এবং ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা। শুধুমাত্র আবেগের বশে নিজের শিক্ষা, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যৎকে বিসর্জন দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আর আমাদের এই ছোট্ট ছোট্ট প্রাণগুলিকে বাঁচিয়ে রাখা, তাদের পূর্ণভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া আমাদের সকলের মূল দায়িত্ব।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:22 হয়ে 22 সেকেন্ড। আর আজকে কথা বলছিলাম বাল্যবিবাহ, মেয়েদের বাল্যবিবাহ এবং এই বিষয়টির সামাজিক কি দিক রয়েছে সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি। আমাদের সমাজে এখনও অনেক মেয়ে নিজের অধিকার সম্পর্কে জানে না, অনেকেই জানে না যে আইন তাদের পাশে রয়েছে। আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে অপরাধ। এই আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং একটি মেয়ের শৈশব, শিক্ষা এবং নিরাপত্তা রক্ষার জন্য তৈরি হয়েছে। তাই

প্রয়োজন কি? প্রয়োজন সার্বিক সচেতনতার, প্রয়োজন পরিবারকে বোঝানোর যে মেয়ে কোনো বোঝা নয়, মেয়ের বিয়ে দেওয়ার তার ভবিষ্যৎ নিশ্চিত করার একমাত্র উপায় নয়, বরং শিক্ষা, আত্মবিশ্বাস এবং দক্ষতাই একজন মেয়ের প্রকৃত নিরাপত্তা। একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবন বদলায় না, সে একটি পরিবার বদলায়, একটি সমাজ বদলায়। একজন সচেতন নারী আগামী প্রজন্মকে সচেতন করে তোলে। তাই প্রতিটি মেয়ের হাতে বই তুলে দেওয়া দরকার, তার স্বপ্নকে সম্মান করা এবং তাকে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আজকের তুমি অনন্যা পর্বে আমরা শুধু এই কথাটাই বলতে চাই, একটি মেয়ের শৈশব তার অধিকার, তার স্বপ্ন তার অধিকার, তার শিক্ষা তার অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারোর নেই। আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তোলে যেখানে কোনো মেয়েকে অকালেই বড় হয়ে যেতে হবে না, যেখানে তার পরিচয় হবে শুধু কারোর স্ত্রী বা কারোর মা হিসেবে নয়, বরং একজন স্বপ্নবাজ, আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভর মানুষ হিসেবে। কারণ প্রতিটি মেয়েই অনন্যা, প্রতিটি মেয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা, সেই সম্ভাবনাকে বিকশিত করা দায়িত্ব আমাদের বড়দের। এবং খুব তাড়াতাড়ি যদি আমরা সেই দায়িত্ব গ্রহণ না করি তাহলে সত্যি সমাজের অবক্ষয় আমাদের সবাইকে দেখতে হবে, সহ্য করতে হবে। বাল্যবিবাহ বলতে আইন অনুযায়ী নির্ধারিত বয়সের আগে ছেলে বা মেয়ের বিয়ে হওয়ার বিষয়টাকেই বোঝায়। বর্তমানে ভারতবর্ষে আমরা যেমনটা জানি যে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে তা 21 বছর। এই বয়সের আগে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। তবু ত্রিপুরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনও প্রশাসনিক এতটা তৎপরতার পরেও আমরা দেখছি যে বাল্যবিবাহের ঘটনা ঘটছে, কিশোরী বয়সে বিয়ের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক, তৎসঙ্গে উদ্বেগজনক। ত্রিপুরায় বাল্যবিবাহের পেছনে বেশ কয়েকটি সামাজিক এবং অর্থনৈতিক কারণ আমি অন্তত খুঁজে দেখার চেষ্টা করেছি, আপনাদের সঙ্গে তা ভাগ করে নিচ্ছি। অনেক পরিবারই এখনো মনে করে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়াই নিরাপদ, দায়িত্বশীল সিদ্ধান্ত। দারিদ্র, শিক্ষার অভাব, সামাজিক কুসংস্কার এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অনেক সময় পরিবারকে এমন সিদ্ধান্ত নিতে বেশ প্রভাবিত করে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিশোর কিশোরীদের মধ্যে আবেগঘন সম্পর্ক তৈরি হওয়ার পর তারা পরিবারকে না জানিয়েও পালিয়ে বিয়ে করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার, অনলাইন পরিচয় এবং অপরিণত বয়সে আবেগপ্রবণ সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাই এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কিশোরী বয়সে বিবাহ একটি কিশোরীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। কৈশোর বয়সে শরীরের পূর্ণ বিকাশের সময়, এই সময় বিয়ে বা বিশেষ করে মাতৃত্বের দায়িত্ব একজন কিশোরীর শরীরের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। অল্প বয়সে গর্ভধারণের ফলে রক্তশূন্যতা, অপুষ্টি, প্রসবকালীন জটিলতা এবং মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকেরা মনে করেন একজন নারীর শারীরিক পরিপক্কতা অর্জনের আগে মাতৃত্ব তার স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও বাল্যবিবাহ একজন মেয়ের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। একটি কিশোরী যখন নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার সময় সংসার, সন্তান এবং পারিবারিক দায়িত্বের চাপে পড়ে, তখন তার মধ্যে হতাশা, আত্মবিশ্বাসহীনতা গভীরভাবে তৈরি হতে থাকে। অনেক সময় সে নিজেকে বিচ্ছিন্ন বা অসহায় বলে মনে করে, নিজের মতামত প্রকাশের সুযোগ না পেলে তার মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়, আর এর থেকেই সৃষ্টি হয় তাদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন মানসিক ঝঞ্ঝা, এবং এই ঝঞ্ঝাই পরবর্তী সময়ে তাদের জীবনটাকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে বাধা দেয়।

কথা বলছিলাম অপ্রাপ্তবয়স্কে বিবাহ নিয়ে মেয়েদের মধ্যে, ক্ষতির দিকগুলো নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে শিক্ষা জীবনের সমাপ্তি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর মেয়েরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে না, ফলে তাদের উচ্চশিক্ষা এবং কর্মজীবনের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েরা পড়াশোনা করছে ঠিকই, কিন্তু সেইভাবে করতে পারছে না যেভাবে করাটা দরকার ছিল, কারণ তার উপর একটা বাড়তি সংসারের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, যার জন্য সে পড়াশোনার দিকে যতটা মনোযোগ দেওয়া দরকার সে ততটা দিতে পারছে না। একজন শিক্ষিত মেয়ে নিজের অধিকার সম্পর্কে অবশ্যই সচেতন হয়, আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে এবং পরিবার এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু বাল্যবিবাহ সেই সম্ভাবনার পথটাকে বন্ধ করে দেয়। ত্রিপুরার গ্রামীণ এবং শহুরে অঞ্চলে বাল্যবিবাহের চিত্রে কিছু পার্থক্য থাকলেও মূল সমস্যাগুলো অনেকাংশেই একই। গ্রামীণ এলাকায় দারিদ্র, অশিক্ষা এবং সামাজিক রীতিনীতি বড় কারণ হিসেবে কাজ করে। শহরে শিক্ষার হার তুলনামূলক বেশি হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, সম্পর্কের ক্ষেত্রে অপরিণত সিদ্ধান্ত এবং পারিবারিক যোগাযোগের অভাব অনেক সময় নতুন ধরনের সমস্যার সৃষ্টি করে। অনেক অভিভাবকই মনে করেন মেয়ের নিরাপত্তার জন্য দ্রুত বিয়ে দেওয়াটা বোধহয় খুব দরকার, কিন্তু বাস্তবে নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় কি বলুন তো? আমরা সবাই জানি শিক্ষা, সচেতনতা এবং আত্মনির্ভরতা। একটি শিক্ষিত এবং আত্মবিশ্বাসী মেয়ে নিজের অধিকার সম্পর্কে জানে, তা রক্ষা করতে পারে এবং জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তাই বিয়ে নয়, শিক্ষা হওয়া উচিত নিরাপত্তার প্রথম ভিত্তি। বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয় এবং শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় শুধু শিক্ষাদানের স্থান নয়, সচেতনতা গড়ে তোলার ক্ষেত্র। শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের আইন, স্বাস্থ্য ঝুঁকি এবং জীবনের লক্ষ্য সম্পর্কে নিয়মিত সচেতন করে, তাহলে অনেক কিশোরী ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে পারে। আর যদি বাবা মাও সে সিদ্ধান্ত মেয়েদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রেও মেয়েরা প্রতিবাদ করতে পারে। পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের খোঁজ নেওয়া এবং তাদের আবার শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন করা সমান জরুরি। অনেক সময় তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো

সম্পর্কে অবগত থাকেন আবার ভুলে যান। বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, গ্রাম সভা, বিদ্যালয় ভিত্তিক আলোচনা এবং গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া দরকার। যখন পরিবার বুঝতে পারবে যে একটি মেয়ের শিক্ষা এবং দক্ষতা তার প্রকৃত সম্পদ, তখন তারা বিয়ের পরিবর্তে শিক্ষার দিকেই বেশি গুরুত্ব দেবে। যেমন আজকের আমাদের এই আলোচনা, আমরা কেন এই আলোচনায় এখনও করছি, যখন চারিদিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা উচ্চতার শিখরে, উন্নতির শিখরে গিয়ে পৌঁছচ্ছি, তখনও কেন সমাজের এই দিকটা নিয়ে আলোচনা করতে হচ্ছে? কারণ যদি আজকের আলোচনা শুনে একজনেরও মন পরিবর্তিত হতে পারে, বা আমাদের মধ্যে একজনও যদি মনে করি যে শুধু নিজের ঘরটা সামলালেই হবে না, সমাজের প্রতিও আমাদের একটা দায়িত্ব রয়েছে, আমি তীক্ষ্ণ নজর রাখবো আমার চারিপাশে, আমার এলাকায়, যে যেন কোনো মেয়েকেই অকালে, তাকে অসময়ে, অপ্রাপ্ত বয়স্কে কোনোভাবেই বিয়ে দেওয়া না হয়, কোনোভাবেই তার পড়াশোনা থামিয়ে না দেওয়া হয়, সেই দিকে আমি দায়িত্ব নেব, এই বিষয়টাও যদি কোনো একজনের মনেও জাগ্রত হতে পারে, তাহলে সত্যি বলতে আমাদের এই আলোচনা তার সার্থকতা পাবে। প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আইন থাকলেই হবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এবং আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে পাই প্রশাসনের বিভিন্ন স্তর, সেটা হতে পারে পুলিশের পক্ষ থেকে কিংবা বিভিন্ন সরকারি যেই প্রকল্পগুলো রয়েছে, তার সেই প্রকল্পগুলো যেসব আধিকারিকেরা বাস্তবায়ন করছে তাদের পক্ষ থেকে, কিংবা বিভিন্ন এনজিও বা বিভিন্ন আইনজীবীদের পক্ষ থেকে আমরা কিন্তু দেখি যে বিদ্যালয়ে বিদ্যালয়ে বিভিন্ন সময় ওয়ার্কশপ, সেমিনার এগুলো করা হয়, আলোচনা সভা করা হয়, তাদের বোঝানো হয় যে এই অপ্রাপ্ত বয়সের বয়সে বিয়ে করলে কি কি ক্ষতিকর দিক সামনে এগিয়ে আসতে হয়, আর ক্ষতিকর দিকের আগেও একদম সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া দরকার। 18 বছরের কম বা 21 বছরের কম কোনো ছেলে মেয়ের বিয়েটা একেবারে নিষিদ্ধ হওয়া দরকার। কিন্তু আমরা তো দেখি, আমরা তো দেখতে পাচ্ছি হচ্ছে, বিয়ে হচ্ছে, এবং তারপর মেয়েদের সঙ্গে কি হচ্ছে, তাদের জীবন কোন পথে এগোচ্ছে, সেইটার খবর আমরা অবশ্যই জানি না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের চোখে পড়ে। যদি কোনো কিশোরী জোরপূর্বক বিয়ের মুখোমুখি হয়, তাহলে তাকে নীরব না থেকে সাহায্য চাইতে হবে। সে তার শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, শিশু সুরক্ষা কমিটি, পুলিশ অথবা শিশু সহায়তার বিভিন্ন হেল্পলাইন নাম্বার, যেমন একটা হেল্পলাইন নাম্বার প্রচলিত রয়েছে 1089, এর সঙ্গে যোগাযোগ করতে পারে। সমাজের প্রত্যেক সচেতন মানুষেরও উচিত এমন ঘটনার বিরুদ্ধে এগিয়ে আসা। ত্রিপুরাকে বাল্যবিবাহ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে হলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, বিদ্যালয়, সমাজ, গণমাধ্যম এবং তরুণ প্রজন্ম সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, একটি মেয়ের হাতে বই তুলে দেওয়া মানে শুধু একজন শিক্ষার্থী তৈরি করা নয়, বরং একটি সচেতন পরিবার, একটি উন্নত সমাজ এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, কোনো মেয়ের শৈশব, শিক্ষা এবং স্বপ্নকে অকালেই আমরা থামতে দেব না। বাল্যবিবাহ নয়, শিক্ষা এবং ক্ষমতায়নই হোক প্রতিটি কন্যা শিশুর জীবনের পথ চলার ভিত্তি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উৎসয়ন্ত রয়েছেন তুমি অনন্যা পর্বে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:49 হয়ে 50 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতার, খানিকটা সময় আপনাদের সঙ্গে রয়েছে এই তুমি অনন্যা পর্বে। আজকে কথা বলছিলাম অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিয়ে, এর কি সামাজিক দিক, কি সামাজিক প্রভাব রয়েছে এই বিষয়ে। বর্তমান সময়ে কিশোরীদের অল্প বয়সে বিয়ে করে নেওয়ার প্রবণতা শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি একটি সামাজিক চ্যালেঞ্জ। তাই এর প্রতিকারও শুধু আইন বা প্রশাসনের মাধ্যমে সম্ভব নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কারণ একটি মেয়ে যে পরিবেশে বড় হয়, সেই পরিবেশেই তার চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে। সমাজের প্রথম দায়িত্ব হল কিশোরী মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা। এখনও অনেক ক্ষেত্রে মেয়েদের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বিয়েকেই দেখানো হয়। ছোটবেলা থেকেই যদি একটি মেয়েকে শেখানো হয় যে তার পরিচয় শুধু কারোর স্ত্রী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সে একজন শিক্ষার্থী, একজন স্বপ্নবাজ মানুষ, একজন ভবিষ্যৎ পেশাজীবী এবং সমাজ গঠনের অংশীদার, তাহলে তার আত্মবিশ্বাস এবং আত্মপরিচয় অনেক শক্তিশালী হবে। সমাজকে এই বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে দিতে হবে যে জীবনে সাফল্যের একমাত্র মাপকাঠি কোনো বিয়ে নয়। পরিবার এবং সমাজকে কিশোর কিশোরীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। অনেক সময় দেখা যায় সন্তানদের কথা শোনার চেয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা বেশি করা হয়, ফলে তারা নিজেদের সমস্যা, সম্পর্ক বা মানসিক দ্বন্দ্ব নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে পারে না। সমাজকে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে একজন কিশোরী তার অনুভূতি, ভয়, স্বপ্ন এবং সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারে। কারণ যে সন্তানকে পরিবার বোঝে, সে ভুল পথে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। আজকের প্রজন্মের জীবনের বড় একটা অংশ অনলাইনের সঙ্গে সংযুক্ত থাকা, তাই শুধু নিষেধাজ্ঞা নয়, সঠিক ব্যবহার শেখানো দরকার। কিশোর কিশোরীদের বোঝাতে হবে যে অনলাইন সম্পর্ক বা বাস্তব জীবনের সম্পর্ক এক নয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে ভাবা দরকার। স্থানীয় ক্লাব, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এগিয়ে আসতে হবে। তারা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা, আলোচনা সভা এবং পরামর্শ কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের পাশে দাঁড়াতে পারে। অনেক সময় একটি সঠিক পরামর্শ বা একজন সচেতন মানুষের উৎসাহ একটি মেয়ের জীবন বদলে দিতে পারে। সমাজের আরও একটি গুরুত্বপূর্ণ দিক মেয়েদের জন্য ইতিবাচক রোল মডেল তৈরি করা। যখন একটি কিশোরী দেখবে যে তার এলাকার কোনো মেয়ে পড়াশোনা করে শিক্ষক, ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, শিল্পী বা উদ্যোক্তা হয়েছে, তখন সেও নিজের জন্য বড় স্বপ্ন দেখতে শিখবে। সফল নারীদের গল্প যত বেশি সামনে আসবে, তত বেশি মেয়েরা নিজেদের সম্ভাবনা সম্পর্কে সচেতন হবে।

আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা প্রায় সময় তুমি অনন্যা পর্বে এমন কিছু নারীদের আখ্যান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাদের থেকে কিছু না কিছু হলেও অনুপ্রেরণা গ্রহণ করা যায়। সেই অনুপ্রেরণার গল্প অবশ্যই আপনার বাড়ির কিশোরীটিকে শোনাতে কিন্তু ভুলবেন না, যেন সেও জীবনে চলার পথে এমন কোনো রোল মডেলকে সামনে রেখে এগিয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের সমাজকে শাস্তিমূলক মানসিকতার পরিবর্তে সহানুভূতিশীল মানসিকতা গ্রহণ করতে হবে। কোনো কিশোরী ভুল সিদ্ধান্ত নিলে তাকে অপমান বা একঘরে না করে কেন সে এমন সিদ্ধান্ত নিয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সে অপরাধী নয় বরং পরিস্থিতির শিকার। তাকে সঠিক পথ দেখানো, শিক্ষা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া উচিত আমাদের সমাজের লক্ষ্য হওয়া। আজকের তুমি অনন্যা পর্বে এই আলোচনার একেবারে শেষে দাঁড়িয়ে আমরা বলতে পারি, বাল্যবিবাহ কোনো সমাধান নয়, বরং এটি অসংখ্য সম্ভাবনার অকাল সমাপ্তি। একটি মেয়ের শৈশব, তার শিক্ষা, তার স্বপ্ন এবং তার নিজের পরিচয় গড়ে তোলার অধিকারকে যদি আমরা সম্মান না করি তাহলে উন্নত সমাজ গঠনের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। অল্প বয়সের আবেগ, সামাজিক চাপ কিংবা পারিবারিক ভয় কখনোই একটি মেয়ের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। মনে রাখতে হবে, একজন কিশোরী আজ যে সিদ্ধান্ত নেয় তার প্রভাব শুধু তার জীবনে নয়, আগামী প্রজন্মের জীবনেও পড়ে। তাই তাকে দোষারোপ নয়, প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। তাকে বাধা নয়, প্রয়োজন বোঝাপড়া। তাকে অবহেলা নয়, প্রয়োজন ভালোবাসা, বিশ্বাস। পরিবার, বিদ্যালয়, সমাজ ও প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে পারি যেখানে কোনো মেয়েকে নিজের স্বপ্নের সঙ্গে আপোষ করতে হবে না। এই বিশ্বাস নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। সকল কিশোরী, সকল শিশুকন্যা এবং সকল নারীর জন্য রইল এক রাশ শুভেচ্ছা। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার নেই, বাল্যবিবাহ নয় শিক্ষাই হোক অধিকার, অকাল সংসার নয় উজ্জ্বল ভবিষ্যৎ হোক প্রতিটি মেয়ের অঙ্গীকার। আশা করছি আজকের তুমি অনন্যা পর্ব আপনাদের ভালো লেগেছে, আর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নেবার সময় চলে এসেছে। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তাই অবশ্যই সঙ্গে থাকতে হবে, শুনতে থাকতে হবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান। আশা করছি আজকে সবকটা পর্ব আপনাদের ভালো লেগেছে, আর এমনই গোটা দিনব্যাপী কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের ডালি আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সচেতন থাকুন। গানে গানে বিদায় নিচ্ছে আজকের তুমি অনন্যা পর্ব থেকে, আপনারা শুনতে থাকুন এফএম উত্তরাঞ্চল।

যতন রফুং কাহাম তেলাম সগ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্টস এফ এম উজেন্টো তে দিন খানি রে চামুং পান্ডা ও আংকম থাকি বাকি ফাই সক পাইজাক নরকি কচার নরকি বুকুক সবিতা টঙ্গনা দ্বীপর দাম নি তামে সতী থামছি জরা তে যতন খাবাই খুব বাই লাম সগ জরা তে খানি রে চামুং গনরক হোয়াটসঅ্যাপ টেকে নরক সাহরি মান্নাই হোয়াটসঅ্যাপ নাম্বার অংখা নাইন ফোর জিরো টু ওয়ান সিক্স ডাবল নাইন সিক্স ফাইভ আজাগা অনুরক হোয়াটসঅ্যাপ খাইডি বড় চামুং খানায় তে চামুং খালায় ফিয়াবা আনরক বং মানো ফাইজাক কাইনে গাইথাম ফাইজাক হাইকে নাই নাই কিনা ফুইলান ফুং কাহাম আং নরকি তাকুক পেকুড়া জলানি ব্রিজেস রচামুংনি ককথাই অংখা বুবার ব নিনি নাইথকমা বারা সুভাষ দেববর্মা রচাপমুং চিং খালায় তাকিস্তান ইয়াগুলো ন তাকুক ব্রিজেস আবার ইয়াগুলো দঙ হ্যালো বাই আনো রচামুং খারেদি রচামুং ককথাই বসুক ন চশমাই খাপাং আও বেলাখেন খনা তক সিঙ্গার তমাল বাই সুরবিনী আনিমুং বিষ্ণু ত্রিপুরা কামি উত্তর সনাই

দাখুক মানিক বাই তাই প্রিয়ানি রচাপ চাক না রচামো চাই খালাইনে অজারাও আবার নিশ্চয় শিকাং হাইন হাই টেকরক সাবো তো।

Shinya or the Samungle and Naituk Nagafia Batiniafa Oyafa Jorak Naniafa Tabule Kuri. They could be Shaloga, they the Jamon Canada Nemoshunkai, Eba Shahodi. Piaba sing Ojara Tangline, Tininiko Brock News headlines, sir. কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শাকা হাকতনি বিশিং তীব্রাণ পুইলা আরি আমচাইয় স্বরাষ্ট্র কক্চং লাইনক নি শিশি টিভি মডেল চল খাই জাগানাম কেন্দ্র হাপাং হাকতর ডিজিটাল সা খাম বেকরেপ কাইশাস নাম তিশানা নিবাগে কগ্র যাক থং মন্ত্রী টিঙ্কু রায় মিয়া কৈলা শহর নি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স নখলাও হাইয়ুং বাইসাইকেল সাল পালাই মুংতাই সানডে অন সাইকেল রেলিং চেঙ্গি রিখা মালমাতা হামগ্রাই মন্ত্রী সুধাংশু দাস অনকটি হাংকরনি ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রনি বিলাসপুর কামিও মিয়া কীর্তন মশানাই রকনি ইয়াগা তামজাকনাই মানে ইয়াফারাই রেখা ফাতারহা কতনি রাইডে চাইতে হাব হাব ফাইমাই রগ্ন কেবেং তীরপ্রা পুলিশ হাস্তেনি যত জেলাও স্পেশাল টাস্ক ফোর্স নিয়াকি যাইকে সামুং তাঙ্গাই তঙ্গ হায়ং টংখর সাল পালাই মানুরগী তীরপ্রা হাস্তে শৈশিমুং তাই তাংসেব নাইখুংনি চেতন বাই মিয়া আচুক গৈ রিক মং বাতাইলাই মং পান্ডা কাইসার সংসার জাখা হুকুমো মথা সন্দ নির্নি সাকথারমা বাই নজরুল আচাইমা সাল পালাইমা নরগৈ মিয়াতাই তিনি নজরুল রচা মুংনি লয় খ্লাই মুং যোগালি জাগৈ দঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিডকনি অরণী ক্রিকেট বাতাই মুঙ্গ মিয়া থুংমুং কাইব্রী অংখা হাস্তে ও মিয়া ওয়াতি মল হাবখা তিনি সালনি সাকানি টুমারি থামসি বা ডিগ্রি তাই খামানি নেচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগনে তিনি ফুংনি খামানি টুমারি টংমানি নেচি থাম দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাদামি সতী থামচি জরা ওয়াতি ওয়াখা বুক চা দশমিক দক মিলিমিটার আচ্ছা জরাতে সংখ্যা নালাকা তিনি কক রক নিউজ হেডলাইন্স

তাই তিনি নি অ খানি রে চামং পান্দা অরানো মা মত থাকলাইছি নাই হাই নো হাই নর খানা নি মুচংকাই চামং হাই নো হাই খানা নি মুচংকা কাই নরক সাহদি দীপর নি দাম সানি সিমি দীপর নি দাম নই সা দাম নই জরা দাম নি তেমন সতী থামছি যা নরক নি হামজাক পাঁচি নি খাতং মানি পান্দা ও আজরা চামং খানা লাইনে

চিনি জরা ফংনি দামচি সাতামে সতী বা চি চুকুং যাতে সতী মুকলি কাইসা এবার সতী কাইসা অংকাইন হাইনহাই তিনি সঙ্গমুং বা ফাশিং থাকলাইনি নরক সঙ্গমুং আনসার অগ্রি মাই এবার কুয়েশনি আনসার অগ্রি মাই কক দুকনি বিশিং থেকে 2326 2532 পান্ডানিও মথাকানি ফাইসিংগ এবার খানির সামু মথাকানি ফাইসিংগ

0: পিয়াও যারা সাবক অগ্দগত হাই না হাই করেন নাই বেগে না। হ্যালো
1: হ্যালো বুকুক কনিকা সাই দঙ্গ
0: আও আও সাদি বুকুক বুকুক মাই রক দা চাকা ছাগা দে
1: আং ফুঙ্গো প্রেসানি পুছি রক্তানা বাগে সারম নয়টা রগ মাই চাকা তাই ছাবং চাই হরস ওয়াছেন আস্তাও
0: ডাইটিং হাইতা
1: ডাইটিং খাইয়া মানে আস্তে আস্তে বয়স রগং হবা কানা মুমু তুঙ্গিয়া আং এমনে সার বনুঙ্গিয়া
0: ও
1: আসনে তিনটা সারা তিনটা রগ আপেল রক্ষাইতেছে স্বর্ণমালা
0: পরদেশি যাকে পরদেশিয়া খনা লাগে না অজরা তাকুক মিলন শাহর মানে

0: Bye.
1: হংকে থাসিংগ তাকুক রবীন্দ্র আজনবি মেরি জিন্দগি হিনে বসে তাংসার লাইন টাংসার চাপাখিয়া ফিয়া বিনবাগা ওরা চাম

আও খাবং তাহতে বুক সং সং হাইনহাই কিফিলি ফাইফিকা সিকলারনি পান্ডা ও সিকলা হায়ং পান্ডা ও নরক খনাউই তমানি নরকনি হামজাকমা সিনি খাতংমা নরকনি কবক মুংবাই ফুনিংতৈ নরকনি কবক মুংবাই রসা মুরন নরক খনালাই জাখনা খাখলায়ো নরকনি চাচাকমা হামজাকমা রসা মুরক আও তাবুক হুঙ্গাকে সিকলা জরানি ককন খনাদি তৈ সিকলারক বাই ননি বুখানি ককরক ন গথক জাখাং গাইবা ব্লাইন কাহাম হই আংসুগ আও খাবং দাহকতে বুহুক সং তিনি অফানানি পৈলানথিমি পাইথাক জরা টংনাই আং নরং কিচিং রুনিত দেব বর্মা খাবং দাহকতে বুহুক সং নরক সাইমানো তাবংনি অজরাও তুংমানি ব্লাইন বারে ওই টংখা আবনি বাকি অতংমা জরাও চিনি সাকন নাইকলানি বিলাইন নাঙ্গ হই খাখলায়ো তুমানো রগৈ জরা জরাও হাপাং বুখাক্তই বংমা হাবানক রংনক রংনক ইং তৈ কুবনি থাই রক দুয়ামুমানই থাঙ্গ রক নি সাইমানো তামখাকে অতংমা আলাইদানে বাকি চিনি সাগ সিনি সোসাইটি ও সিনি কামি আমচায়ও গবংমা দেরামুং ফায়ো আর দেরামুং বাকৈন জং সাইমানো সিনি আর দেরামুং রক সিনি সাগনকলাই ফায়ো টুংমা বিলাইন কিরিমা সিসাসি টুংমা আবো জং মাইসিংগো সিমিন বিনি টুংমান জং এনজয় খায়ো কিন্তু আবন মাইসিংন লাই জং জেফ্রো জে টুংগ বিলাইকে তুঙ্গ আলাই দেখে তুঙ্গ আফ্রু আতুংমা সিনি সাক সিনি লংমাও গবংমা লামাতৈ দেরামুং তুবু আওয়ান বাকি তুংমাতৈ সিনি সাক হই তিনি ও পান্ডানি কক বথমাও আং নরক বাই কিসা আনি ওয়ান সুকমান আং শেয়ার খাইনাই আবো নরক লগি তখন খাখলাইও কাহাম নঙ্গানু তৈ নরক বচুবাদি অমাহাই তুংমা জরাবো ননি নকশা নক আরিও চেরাই বছর অকরার টকাঙ্কে সাজাকমানি এবার খেবা আওয়াই খক্তি রগো গবংমা হিট স্ট্রোক মেসেজ ওয়ার্নিং রক রোজাগ আফ্রো রক নরক খাওয়াই নরংনি সাক বাইথাং লোয়া জেদি অতংমা জরাও চ সাক বাইথাং বাহাইকে মোথাংনাই বাহাইকে কাটে ওই টংলাইনাই আবন বাকি চরক বাই কক সালাইনাই আবন অকগ্রামনি সুকাং আং নরংন রসা মুংতাংসা সেখানা রেজিনাই রেসামুনি অলন্য সঙ্গে নরক বৈ কগলাম সালাইনানি বুখাক থাংলাইয়ানো

হয় সিনাই রক এবার খেবা ডক্টর রকফানং খাব রক সুনো এডভাইস খাইও যে তুমানি সাতুঙ্গ নুং তমুনো সানগ্লাস ব্ল্যাক সানগ্লাস যে আবর থুমা কাঙ্কাই নিন মকল মই ব্লাইন কাহাম নাই হনাই আন বাকই ন জং নংখ্রফ্রু রক চিনি মকল নি কাহাম নি বাকই সং তমুনো সাতুং অংখর কাঙ্কা কে সানগ্লাস রক থুম কাঙ্কা কে সং ব্লাইন কাহাম ওঙান হনাই আং খাখলাইও অমাহাইন সং চিনি জরা জরাও চিনি হাপাং নিম্ব খাকতই কবাং মা হিট স্ট্রোক রক তুই ব চিনি আওয়াই রকলাই ও আওয়াই মূন রগই বুনি কক বিদি বুনি রাইডার মা রক তুই খাঁথাই ক্লাই তৈ আবনো রগনা নাঙ্গ কবাং মা জরাও চ অবনো রুগিয়াঙ্গি সাক বাই দেরাই থামানি রক আবনি ফুনুকমারি রক চিনি থানি টঙ্গ আন বগৈন জেফ্রু হাপাং এবার সরকার গভর্নমেন্ট জেফ্রু বংনি হিট স্ট্রোক অঙ্গি টঙ্গ আফ্র অ হিট স্ট্রোক নি কোনো একটা গাইড খাইকা সাজাকা হাঙাকাই আবনো তুই ওয়ানসুকনা নি নাঙ্গ তৈ আবনো তুই সামুং খাইনানি নাঙ্গ সাইমনো চিনি অটুমা জরাও চিনি চেরাই রক তৈ চিনি অক্রাকু খম্পর রংনি বাকি ব্লাইন হামিয়া নি চং ওয়ানসুকতে সালায়ো তামকাকে অটুমাও চং যে চিনি শিকলা জওয়ান রক যে সৈমান অটুমাও চেরাই রক আসুক সৈমানিয়া তৈ ও চাকরাকু বড় রকব অমনো সৈমানিয়া আবনে বাকি ন অজরাও চাক বাই তিয়ার খাইনানি নাঙ্গ চিনি সাক নই নাইন নাঙ্গ সুখমানো তুমান জরাও বব হাইকে খাই তাম খাই তংখাঙ্কে চা চুমানি জরাও তমুনো নাতারো অংখরিয়া তংখাঙ্কে ব্লাইন চাও অরো কে সুমুং ফাই থাঙ্গ গবাং মা সামুং আজিউই চানাই গবাং ফ্যাক্টরি সামুং খাইনাই বুইনি হুগ থাঙ্গই সালগ্রুমনি আজিউই চানাই অমাহাই বর রক তমুন অতুমাও ফানো বড় অংখরি চানা নাঙে বরনি অরক এফেক্ট অংলাগদে অংনাই আবনি বাকিন সামুং তাংফানো সাকলম বুফাং সাকলম বাকি সামুং তাঙ্কাঙ্কে চানাই তৈ জরা জরাও সাক ডিহাইড্রেট খাইনা বাকি তামা খাইনাই তৈ রক মা নাই গ্লোগস রক মা নাই তৈ জাম বিভূতি রক সরবত খাই নাঙ্কাঙে আবতিন বাকি ব্লাইন কাহাম নাই ফাতারও তা অংখর দি অমনি কক মাং খান নং ফাতার তুং খামানো নং ফাতার তা অংখর সিরেনি নি সামু হুম নং থামালে অবহাইয়া নং নাইয়ৈ ওয়ানসুগৈ নং নাই ওয়ানসুগৈ অ সামু ন মাখলাইনাই তে সাকলম তংনানি মা চাই তংনাই তাবু তুং তমনো সাকলম মা নাই তুলাইনাই সাকলম অমনো যে নি নক ফানংখা এবার খেয়ে বুফাং কতরনি তলাও ফানংখা অমাহাই রক চং সাকলম মা তংলাইনাই তে সাকলম চং সিমি তংনাইয়া চিনি নগুঙ্গ গবাং মা মাল মাতা রক টঙ্গ ও মাল মাতা রং নব সাকলম তুবই তৈ রক খানিকাঙ্কে বেলাইন চিন বাকি কাহাম তৈ বরংনি বাকৈব কাহাম হই খাখলাইতা হাকাই চাই সালাইন রক বাই তুরুক তুরুক হাইন হাই সৈসা হাইন হাই রেসাবমুং হাপারও থাই ফিওয়ান হই আং খাখলাইও হাকাই তাবুনি অ রেসাবমুং খাদি রুটুক রুটুক নাই তামকে নরক কগলামনি সেলাই রেসাবমুং হামজাগো সাইমানো আন বাকি তাবুনি অজরাও রেসাবমুং তাংসা খাদি

borong ni bagai belai nak hamun nai. Tapi nok nok kacang ke tuan ini di. Tahu ni orang jawa nok nok kacang ke tuan mak hangga ke nok ni barat tapi borong tong kacang tong ba nok tomung nok kacang kake anogon nok kacang mamanu. Jadi otong mac jawa nok nok kacang kay tuan ni bagai nok sak thalai di. Tapi kebang ma wafang wafang rok. Gana gunio kailai di tabuni o hayongo sini climate change ngoi tongu chini bu phangwa phang krika bebakno kbangma hamkrai ni samung tangnani o samung butango chini bu phangwa phang rok kribai kha tanja gai tongu factory samna bagai tanja gai tongu awan bagai no jing o hayongo kahamke Susto naithoke tongui thana nga ke chung sak bai thang no manai ko lai sinai bai thang ni chima bai no sung bu phang wa phang no manai lai sinai tam nga ke obu phang wa phang tima ti cha no hapung hatai no chung no mu thang tong chung chamung hun bo numung hun bo chung bong ar ni no manu khabang dakte bu song an bagui no chung o hapung hatai rong no bolong halong rong no chung মুথাঙ্গই তনানি বেলাইন কতর বার যা অঙ্গই ফাইরে রক্ষা সেমন চুং অহায়ঙ্গ চুং চিনি বরকমুনি সরক চুং থাঙ্গই থাঙ্গানি বাগৈ চিনি বরংনি বাগৈ সিনি চুং মানসুং লাই অহায়ানা চুং বুফাঙ্গা ফারক তানি খিবিও বলংনি তকসা তক কুলারনি মঙ্গই মানসুকলিয়া হারক খুলাইও যাত্রে ভয় আরংগ্র আরক তুই তঙ্গ চং সাইমিয়া চং তুই সারক চং কবা মানে হামিয়া খিবু আবাই যে এনভাইরনমেন্ট যে সার্কেল তঙ্গনি আবারক দেয়ারা ওই থাঙ্গু আমার হাইন অতুমানি জড়াও নরং মুইতু খাইর না মুসংগু নং নগ কবা মাল মাতারক দং না পুন ওয়াক টক তেই মুসুক রক বরক অতুমাও চং আহাইন সৈমালিয়া আঙ্গু চুং তুমাও হর জেফ্রু চুং থুইমাইয়া অঙ্গ সালো চুং টংলা চানা জাগা কড়ি ইঙ্গ বরক বমো হাইন অঙ্গু টংলা চানা জাগা কড়ি আফ্রু নং নংবু বাগ্রা নংবু বাকি তৈ রকলাঙ্গই রেনানি নাঙ্গ তৈ রকলাঙ্গই রেখাঙাকে বরক বলাই না হামজাগু বংন মোথাংনা বাকি বচিনি বাকি বারজা কতর কাইসা বরং তৈ রক কচাং খানিমা কাঙাকে বেলাইন কাহামাই পুন হিন্দি সৈন হিন্দি আমিং ন হিন্দি টক ন হিন্দি মুসুক ন হিন্দি নরক বরনি বাকি বানসুকলাই দি তেই জেফ্রু চুং চিনি চালাই চেরাই বুসার রং নগর হব রং নক নিজে অথরিটি রক বড় অমন মা ওয়ানসুকাই চেরাই বুসারনি বাকি বুনি রং নক রক ফেন রক মারাই মাথে পানাই তেই বেলাই তুমাকে বুনি বাকি তামো ইয়াপ্রি রমিমান আমরং নব নরক মাওয়ান সুখলাইনে খাবাং দাউকতে বুসং গাকাই আং অমন সানানি মুসুঙ্গ নরক নো অটুংমা জড়াবো নরক তৈব চিনি আওয়াইখক রকনাই তংদি জরা জড়াবো চিনি আওয়াইখংনি বিশিং তৈ অ হিটস্ট্রোক তৈ নরক নো আওয়াই মুংখলাইও আপুরু সাইমানদুক দি অ তুংমানি জড়াবো চুং সাক মাংনি বাকি নক নুখুংনি বাকি তাকুক বুকুংনি বাকি তাম তাম খাইতাই জেরাই খাই অক্রা চাকরানো বাকি তাম তাম খাইতাই অয়া ফ্রি রক চং সরঙ্গই নারংমান খাঙ্গাকে চং তিনি সাক বাই থাকার বাকি বিলাই নকাহাম গানো চং তাবুক চিনি চিনি ফাইভ জুন চংলাই থাকা ওয়াল এনভাইরনমেন্ট ডে আফ্রো রক চিনি বড় রক কবাং মা আওয়াই মুখলাইও কক কাহাম পিলাইও বুফাং বাফাং কাইনানি রক আরো বুফাং বুফাং আশা লগো চং বুফাং তো কাইলাইও ফিয়াবা তৈনি সালংকান চ আবু ফাঙ্গ পগৈ থাঙ্গু কবা মূসক বন ফাই চাই খিবি আবন সুলাই চংকচাং টংনানি অহায়ঙ্গে চুফাং কাইদি ফিয়াবা আবু ফাঙ্গ তরি নগ জিফুরু চেরাই আচায় আচেরাই আচাই মানে অলপ বন তরি না বগে যে সাক বাইতাং সাই টং নামানি আবু রকসে চাঙ্গু অপাই পাইনাক বুখাবো চিনি পানা থাং টকা তৈতাং সারসাব মূ নরক নাফারনা থাঙ্গি তঙ্গ নরক খালাই দি তাবুনি অ রচাব মুখে ওয়ানসুকমা আংলে

আও খাবং টাকতে বহুজং সিনিয়াগ জড়া কৃ খাবা যেন মাকু তুলাইসাই আবুনি সকাং আনিয়াগ সকপাইজাক ককপুট ককটমা বুবাগ্রং আংকিসা নরং সাকলাইন মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি চুকজাইয়া লুকুরকনি হামক্রায় হাপাংনি বিশিচিনৈনি লামা হিমানরগৈ তিসাকা হজালামনি পুষ কাইসানি বিশিংতৈ বসাকা ভারত দাল গবাং স্লাইমুং নুখা তাই আবুনি কতারও টঙ্গ চুকজাইয়া তাই হদানি উকলগ ক্লাইজাক লুকুরংনি হামক্রাই সেন্ট্রেল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তিনি সাকা নৈসাই নৈচিদক বিশিনি রংরামচিনৈ আমজক মুংনি ভেরিফিকেশন তাই ওয়াইসা চেরি নাইজা নাইমুংনি বাকই অনলাইন এপ্লাই খাইনা বাকই ও তালনি নৈনিসিমি সিনি সালমারি জরা ফিয়কজাক টঙ্গ খরক সারাসাই ডক সি সাইনিব গবাং আমজক মুং রনাইরক চাসারিউই কাইথামরা সাই চার সাইনিব গবাং কাংব্লাই রেখা কয়মুংব্লাই ইয়াফারকা আকাশবাণী তিনি বিশি সুকুচি পুংমানি পালাই টঙ্গ চুকুচিরা চামচিদক বিশিনি জুন তালনি চার সালমারি ও তিনি অ সালন ইন্ডিয়ান টেস্ট ব্রডকাস্টিং সার্ভিসনি মুং সুলাই অল ইন্ডিয়া রেডিও নারকজাকমানি মুইতো খ্লাইজাকনাই ও সালন হাকতনি হুকুমু রুকজাক ককথুম তাই আওয়াইমুংনি লাইবুমা ও আলাইদা কাইসা জোরানি খুরজাজাক নুকমারি নুকজাকা আও খাবং তাকতে বহুসং চিনি জড়াও কড়ি খাবা যেন বাসালাই সেবানো গে ফাইনাই সালনি বাকি নরখন অবন কক কচার মুং গাহাম তংদি অক কচারই নাসা সিনাই নরক গাহাম তংদি হামবাই

0: শুভ দুপুর প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং এই গরমে নিজেদেরকে আরও একটু ভালো রাখছেন। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেবের একটি বিশেষ সাক্ষাৎকার রয়েছে আমাদের বিশিষ্ট প্রতিনিধি রাতুল লোধের দ্বারা।
1: শ্রোতা বন্ধুরা, আকাশবাণী আগরতলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি রয়েছি আপনাদের সঙ্গে আরজে রাতুল। আজকের দিনটি আমাদের জন্য ভীষণ বিশেষ, ভীষণ আবেগের, কারণ ভারতবর্ষের অন্যতম প্রাচীন ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম আকাশবাণী উদযাপন করছে তার গৌরবময় 90 বছর। এই দীর্ঘ পথ চলাই আকাশবাণী শুধু খবর বা বিনোদনই পৌঁছে দেয়নি, মানুষের অনুভূতি, সংস্কৃতি, শিক্ষা এবং সমাজের ইতিবাচক বার্তাকেও পৌঁছে দিয়েছে ঘরে ঘরে। আর এই বিশেষ উপলক্ষে আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে যুব সমাজকে অনুপ্রেরণা দিয়ে চলেছেন এবং সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব বিধায়ক শ্রী সুশান্ত দেব স্যারের সঙ্গে, জানব আকাশবাণীর সঙ্গে তার স্মৃতি, অনুভূতি এবং আজকের যুব সমাজের উদ্দেশ্যে তার মূল্যবান কিছু কথা। স্যার, আকাশবাণী আগরতলার এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আপনাকে পেয়ে কিন্তু আমরা সত্যি আনন্দিত।
2: নমস্কার। অ্যাকচুয়ালি এটা ভিন্ন ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং আমার মনের ভাব আপনাদের মাধ্যমে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য যে সুযোগটুকু আমাকে আপনারা করে দিয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের মাধ্যমে যেই শ্রোতা বন্ধুরা আমাদের কথা শুনছে সবাইকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রেণীভেদে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জ্ঞাপন করছি।
1: একদম স্যার, একটা সময় কিন্তু ছিল যখন মানুষের দিনের শুরুই হতো রেডিওর আওয়াজে। আপনার মতে আজকের ডিজিটাল যুগেও আকাশবাণীর গুরুত্বটা ঠিক কতটা রয়েছে?
2: অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় প্রত্যেকের বাড়িতে একটা রেডিও থাকাটা এটা একটা মানে একটা প্রচলন ছিল।
1: ঠিক
2: যখন ছোটবেলায় বাবার সঙ্গে, দাদু ঠাকুমার সঙ্গে গল্প হতো, মানে হাসির হলেও বিষয়টা সত্যি, তৎকালীন সময়ে শুনতাম বিয়ের মধ্যে রেডিও গিফট করা হতো, যেটা এখন টিভি, এলইডিতে আরও উন্নত মানের বিষয়ে এগিয়ে গেছে। মোবাইলের যুগে, ডিজিটাল যুগে এটা অনেকটা এগিয়ে গেছে। তো এই বিষয়টা সত্যি একটা আস্তে আস্তে মানে কালের বিবর্তনে রেডিও বিষয়টা হারিয়ে যাচ্ছে। আমরা দেখতাম বিভিন্ন সময় বিভিন্ন খবর, সকালবেলা উঠেই রেডিওটা চালিয়ে রাখা।
1: ঠিক
2: তারপর বিশেষ করে আমরা বড় হয়েও মহালয়ার দিন ঘুম থেকে উঠে এই রেডিওর সাউন্ডে আমরা কিন্তু মহালয়াটা শুনতাম, স্তুতিপাঠ শুনতাম, উপভোগ করতাম, সেটা একটা মানে ফিলিং, নস্টালজিয়া। তো আস্তে আস্তে কালের বিবর্তনে তো এইগুলা হারিয়ে যাচ্ছে এবং আমরা বিশেষ করে আপনাদের মাধ্যমে, এটা পলিটিক্যাল কথা না, কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনার মন কি বাতে

0: উনার মন কি বাতে যেইভাবে এই রেডিওর নতুন করে আবার প্রচলন করা, সত্যি সেটা প্রশংসনীয়। এবং আগামী প্রজন্মের কাছে, যুব সমাজের কাছে এই রেডিওকে পৌঁছে দিয়েছে কিন্তু নতুন করে, নতুন আঙ্গিকে এই মন কি বাত।
1: ঠিক ঠিক স্যার, যদি জানতে চাই আকাশবাণীর সঙ্গে আপনার প্রথম স্মৃতি বা প্রথম সংযোগটা কেমন ছিল, বা ছোটবেলায় রেডিও শোনার কোনো বিশেষ অভিজ্ঞতা কি আপনার মনে পড়ে?
0: এটা অত্যন্ত মানে কি বলবো, এই এই বিষয়গুলো মনে পড়লে সত্যি এই দিনগুলো আর ফিরে আসবে না।
1: ঠিক,
0: আগে যখন আমি খুব ক্রিকেটের ভক্ত ছিলাম, মানে খুব ক্রিকেট খেলা দেখতাম, ক্রিকেট খেলতাম, যখন একটা সময় মানে এখন যেরকম কারেন্ট কন্টিনিউ থাকে, কারেন্ট ফ্ল্যাকচুয়েট হয় না, একটা সময় কিন্তু কন্টিনিউয়াসলি লোডশেডিং হতো, দু ঘন্টা তিন ঘন্টা করে লোডশেডিং হতো। খেলার ফাঁকে যখন সন্ধ্যাবেলায় লোডশেডিং দেওয়া হতো, আমরা রেডিও নিয়ে আমরা খেলাটা শুনতাম, রেডিওর মধ্যে ধারাভাষ্যের মাধ্যমে খেলাটা শুনতাম, এবং যেখানে সিগন্যাল পাওয়া যেত, আমার এখনও মনে আছে আমার বাড়ি থেকে একটু গিয়েই 500 মিটার গিয়েই একটা নালা আছে, মানে ওইখানটায় গেলে সিগন্যালটা ক্লিয়ার ছিল। কাঁধে করে রেডিওকে নিয়ে আমরা ওইখানে চলে যেতাম এবং গাছতলায় বসে বসে রেডিওতে এই ধারাবর্ষের মাধ্যমে খেলাটাকে উপভোগ করতাম। এবং সবচেয়ে বড় বিষয় কি, আনন্দের মানে মনে পড়লে এখন আনন্দ হয়, মানে একটা অন্যরকম ফিলিংস আসে। একটা নেটওয়ার্কস ট্রফি আমার এখনও মনে আছে, যেখানে সৌরভ গাঙ্গুলি লর্ডসে টি শার্ট উড়িয়েছিল, ওই ম্যাচটাও একটা বড় অংশ আমি রেডিওতে ওই নালার পারে গিয়ে আমি শুনেছিলাম, আমার এখনও মনে আছে। তো এটা ফিলিং, নস্টালজিয়া, এবং কালের বিবর্তনে হয়তো বা এগুলো আর ফিরে আসবে না, কিন্তু যুব সমাজকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, এই রেডিওর প্রচলন যেন বন্ধ না হয়। এটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে যেই পুনরুদ্ধার করার আমরা চেষ্টা করছি, সেটাও একটা মাধ্যম হতে পারে। এটা আমি আপনাদের মাধ্যমে যুব সমাজের কাছে রিকোয়েস্ট করতে চাই।
1: স্যার, আপনি দীর্ঘদিন ধরে যুব সমাজের সঙ্গে কাজ করছেন, আজকের যুবকদের কাছে আকাশবাণী বা রেডিওর মাধ্যমকে কীভাবে আরও কাছের করে তোলা যায় বলে আপনি মনে করেন?
0: অ্যাকচুয়ালি আমরা নতুন প্রজন্ম একটু ভিন্ন কিছু পছন্দ করে, রেডিওর মাধ্যমে নতুন হিট কোনো গানের যদি কোনো প্রোগ্রাম করা যায়, রেডিওর মাধ্যমে এরকম যেরকম আপনারা টক শো করছেন, এরকম অ্যাট্রাকটিভ কিছু টক শো যদি করা যায় রেডিওর মাধ্যমে, আমাদের এই রাজ্যের যারা মানে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, খ্যাতনাম ক্রিকেট প্লেয়ার হতে পারে, কোনো সিঙ্গার হতে পারে, কোনো ভালো পারফর্মার হতে পারে, এইরকম ব্যক্তিদের যদি আপনাদের মাধ্যমে মানে লাইফ হিস্ট্রি, লাইফ স্টোরি, যেটাই বলি, সেটা যদি এই রেডিওর মাধ্যমে যদি প্রচার প্রসার করা যায়, নিশ্চয়ই সেটা যুব সমাজের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। এবং তার পাশাপাশি আমরা গদবান্ধা যেই বিষয়টা আছে সেই বিষয়টা থেকে দূরে এসে কিছু অ্যাট্রাকটিভ যদি কিছু করা যায়, তাহলে নিশ্চয়ই। আর এখন আস্তে আস্তে একটা সময় একদম স্টপ হয়ে গেছিলো, যদি আমি ভুল বলে না থাকি, একটা সময় স্টপ হয়ে গেছিলো, এখন আস্তে আস্তে ডে বাই ডে একটা কিন্তু আবার রেডিওর, আমি যেটা বললাম মোদিজির এই মন কি বাত থেকে শুরু করে আরও বিভিন্ন, আপনারা এই যারা আর যারা রেডিও জকিরা আছেন, আপনারা বিভিন্নভাবে আপনাদের সুমধুর, আমি আপনাদেরকে কথা শিল্পী বলবো, কেউ গানের শিল্পী, কেউ নাচের শিল্পী, কেউ আর্টের শিল্পী, আপনারা কথা শিল্পী, আপনাদের এই সুন্দর কথার মাধ্যমে আপনারা মানুষকে অ্যাট্রাক্ট করছেন, যুব সমাজকে অ্যাট্রাক্ট করছেন। এবং আপনাদের মাধ্যমেও এই বিগত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি, বছর 5-7 বছর 10 বছর যাবৎ রেডিওর প্রচলনটা কিন্তু মানুষের মধ্যে আরও মানে যাচ্ছে, মানুষ এটাকে আরও সুন্দর পজিটিভলি গ্রহণ করছে। তো সেটা একটা সুন্দর বিষয়, পজিটিভ বিষয়, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আরও বেশি করে কীভাবে করা যায় আমরাও সবাই মিলে যদি চেষ্টা করি, নিশ্চয়ই যুব সমাজের কাছে এই রেডিওর প্রচলন আরও বেড়ে যাবে।
1: নিশ্চয়ই আকাশবাণীর এই 90 বছর পূর্তির বিশেষ মুহূর্তে আকাশবাণী আগরতলা এবং আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনার শুভেচ্ছা বার্তা কী থাকবে?
0: একটাই শুভেচ্ছা কি, আমরা 90 বছর যাবৎ একটা সংস্থা, মানে ছোটবেলা থেকেই আকাশবাণী আগরতলা, আকাশবাণী আগরতলা, আকাশবাণী আগরতলা, এই নামটা কিন্তু

0: মুখস্থ। এই আকাশবাণী আগরতলার সেন্টারটা কই হয়তোবা ত্রিপুরা রাজ্যের অনেক লোকই জানে না, কিন্তু আকাশবাণী আগরতলা নামটা কিন্তু সবাই মুখস্থ। এই 90 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটা মানুষকে নিজের এই মানে প্রচার প্রসারের মাধ্যমে মানুষের মনে হৃদয়ে একটা জায়গা করেছে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে এতটুকুই বলবো, এই সংস্থাটা আমাদের হৃদয়ে আছে, আমরা এই সংস্থাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, এবং এই সংস্থার মাধ্যমে, এই আকাশবাণী আগরতলার মাধ্যমে এই রাজ্যের শ্রেষ্ঠত্ব সাধারণ মানুষের কাছে যাবে। মানুষের অভাব অভিযোগগুলো আমরা জানতে পারবো এবং সেইগুলা সলিউশন হবে, একটা সুন্দর মাধ্যম। আমি আবারও আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করার জন্য, এই হারিয়ে যাওয়া দিনগুলিকে আবার আমার মধ্যে আবার এটা চলে এসছে এবং সত্যি এই বিষয়ে, রেডিওর বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আকাশবাণী আগরতলাকে আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনার কথাগুলি নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুদের অনুপ্রাণিত করবে। আকাশবাণী আগরতলার 90 বছরের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর শ্রোতা বন্ধুরা, আমি আর যে রাতুল আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চায়ন্ত। আর আজ সন্ধ্যায়, আজ দুপুরে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা, সময় এবার চিরায়ত পর্বের, আর আজ চিরায়ত পর্বে খুব ছোট্ট একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গ্রীষ্মের দুপুরে গল্প মানেই অন্যরকম একটা আমেজ, আর যেখানে থাকেন সত্যজিৎ রায় সেখানে তো জমে ক্ষীর। তাই আজ সত্যজিৎ রায়ের কুটুম কাটাম গল্পটি পাঠ করছি। কোথায় পেলি এটা?
1: আরে, আমাদের বাড়ির কাছেই ছিল, বলল দিলীপ।
0: একটা জমি পড়ে আছে কাঠা তিনেক, তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েই ছিল। অলোকের বাড়িতে সেদিন গেছিলাম না, একটা গাছের গুড়িকে কেটে তার উপর গোল কাঁচ বসিয়ে টেবিল হিসেবে ব্যবহার করতে দেখে আমারও শখ জেগেছিল। গুড়ির বদলে এটা পেলাম। ব্যাপারটা আর কিছুই না, একটা গাছের ডালের অংশ, সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতন দেখতে লাগে। জিনিসটাকে চার পায়ে দাঁড় করানো যায়, যদিও একটা পায়ে একটু বেটে বলে খাত হয়ে থাকে। পিঠটা অনেকটা ধনুকের মতো বাঁকা, একটা লম্বা গলাও আছে, আর তার শেষের অমসৃণ অংশটাতে একটা মুখ বলে কল্পনা করে নেওয়াই যায়। এছাড়া আছে একটা 1 ইঞ্চি লম্বা মোটা লেজ। সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো। দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য। অবশ্যই আশ্চর্যই বা বলি কী করে, দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের। স্কুলে থাকতে বইয়ের পাতার ভেতরে ফুলের পাপড়ি আর ফার্ন গুজে রাখত। ওর সারা বাড়িতে ছোটোখাটো শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে, যাতে করে দিলীপের সুরুচির পরিচয় মেলে। ঢোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষকরা চলে এসেছিল। সেখান থেকে আমাদের সকলের জন্যই একটা

মোটামুটি ঢোকরার কাজের নমুনা নিয়ে এসেছিল। কারোর জন্য প্যাঁচা, কারোর জন্য মাছ, গণেশ, পাত্র, যেগুলো ভারী চমৎকার ছিল। আমি বললাম, এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না। গাছের ডালের পুতুল তোর আগে আর একজন জমিয়ে গেছেন, অবনীন্দ্রনাথ তো জানি, তিনি এগুলোকে বলতেন কাটুম কুটুম। আর এটাকে কি বলা যায় বলতো? কি জানো আর এটা, শেয়াল না শুয়োর না কুকুর? নাম একটা না হয় ভেবে বের করা যাবে। আপাতত কোথায় রাখছিস এই জিনিসটাকে? আমার শোবার ঘরের তাকেই রাখবো, কালই তো সবে পেয়েছি। তুমি এসে গেলে বলে তোমাকে দেখালাম। আমি আছি একটা বিজ্ঞাপনের অফিসে, আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনো, কিন্তু আমার একটা সংসার আছে, একটি 5 বছরের ছেলেও আছে, তাকে সবে মাত্র স্কুলে ভর্তি করেছি। দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যাবেলা আড্ডা হয়। আমাদের আরও 2 বন্ধু শীতাংশু আর রনেন, তারাও আসে, ব্রিজ খেলা হয়। দিলীপ গাছের ডালটা পাওয়ার কয়েকদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচণ্ড বেরসিক, তার চোখে জানোয়ার ধরা পড়ল না। বলল, মিথ্যে এসব আবর্জনা এনে বাড়ি কেন বোঝাই করছিস রে, হ্যাঁ এতে কত রকম জামস থাকতে পারে জানিস? তাছাড়া এই দেখ পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে। সেদিন আড্ডা চলল প্রায় রাত 9:30 পর্যন্ত। তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমাকে কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল। তারপর দরজা বন্ধ করে আমাকে কাছে আসতে বলল। আমি বললাম, কী ব্যাপার, আজ তোকে যেন একটু অন্য মনস্ক মনে হচ্ছে। দিলীপ উত্তর দেবার আগেই দম নিয়ে নিল, তুই তো শুনলে হেসেই উড়িয়ে দিবি। কিন্তু আমি ব্যাপারটা না বলেও পারছি না। আচ্ছা কি ব্যাপার বলতো? এই গাছের ডালটা, আমি অলৌকিকে বিশ্বাস করি না বুঝলি, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না। ব্যাপারটা একটু খুলে বলবি? আসলে মাঝরাত্রিরে তাকের উপর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। শব্দ কিসের শব্দ? একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের শব্দ হয়, অনেকটা অনেকটা কিন্তু তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো। আচ্ছা তুই তখন কি করিস? আওয়াজটা বেশিক্ষণ চলে না, কিন্তু আর একটা ব্যাপার আছে, ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি, কিন্তু আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে। আরে সে তো হাওয়ায় পড়ে যেতেই পারে, তা পারে, কিন্তু কান্নার ব্যাপারটা? আমি আমার সাহসের বড়াই করতাম, কিন্তু এখন আর করি না। অবশ্যই ওটাকে ফেলে দিয়ে আসতে পারি, কিন্তু জিনিসটাকে আমার সত্যি ভালো লেগে গেছে জানিস। আচ্ছা তাই বুঝি, ঠিক আছে, তবে আরও 2 দিন দেখ, তারপর আমায় বলিস। আমার মনে হয় তুই ভুল শুনেছিস, কিংবা স্বপ্নও দেখতে পারিস। দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতন মনে হলো। ছেলেটা একটু বেশি কল্পনা প্রবণ কি না, এটা চিরকালই তার মধ্যে আমরা লক্ষ্য করে এসেছি। যাই হোক, তাকে রাজি করানো গেল যে সে আরো কিছুদিন দেখবে। কিন্তু 2 দিন পরেই আপিসে দিলীপের ফোন পেলাম। কে? প্রমোদ? হ্যাঁ, কি ব্যাপার বল, একবার চলে আয়, কথা আছে। কি আর করি, বিকেলবেলা আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম। দিলীপ বলল, বৌদিকে একটা ফোন করে দে। কেন, কি ব্যাপার? বলবি বলবি আজ রাত্রে আমার বাড়িতেই থাকছিস, কেন থাকছিস সেটা পরে বুঝিয়েই বলবো।

দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াসভাবে, তাই তার অনুরোধ ঠেলতে পারলাম না। দিলীপকে জিজ্ঞেস করেও কারণটা জানা গেল না, তবে আন্দাজে বুঝলাম যে ওই জানোয়ারটা নিয়েই যত সমস্যা। নিউ আলিপুরে বিংশ শতাব্দীতে এমন ঘটনা ঘটেছে ভাবতে অদ্ভুত লাগে, কিন্তু অলৌকিকের যে একটা স্থান কাল পাত্র বিচার নেই সেটা আমি অনেক জায়গায় পড়েছি। খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে এসে দিলীপ বলল, মুশকিল হচ্ছে কি জানিস, এই জানোয়ারটাকে যত দেখছি তত ভালো লেগে গেছে, শুধু ওই গোলমালটা যদি না করত। আমরা কি জেগে থাকবো না ঘুমোবো? আমি প্রশ্ন করলাম। তোর যদি অসুবিধে না হয় তাহলে জেগেই থাকি। আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না। আমি গত একদিন রাত্রে প্রায় ঘুমাইনি বললেই চলে। আমি আর দিলীপকে ঘাটালাম না, যা দেখবার তা তো দেখতেই পাবো সচক্ষে। আমরা দুজনে খাটে বসলাম। দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল। বাইরে চাঁদের আলো রয়েছে, ত্রয়োদশীর চাঁদ, পরশু লক্ষ্মী পুজো। সেই চাঁদের আলো জানলা দিয়ে এসে ঘরে ঢুকছে, আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলো দিব্যি দেখতে পাচ্ছি তাকের ওপর রাখা জানোয়ারটাকে। ইয়ে মানে সিগারেট খাওয়া চলতে পারে? আমি জিজ্ঞেস করলাম দিলীপকে। আলবাত, স্বচ্ছন্দে। দিলীপ নিজে পান সিগারেট চা কিচ্ছুটি খায় না। 11টা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে 12:30টায় দ্বিতীয়টা ধরাতে যাব, ঠিক এমন সময় হাওয়ার শব্দটা কানে পেলাম, মিহি শব্দ, আর তাতে একটা সুর আছে। সে সুরকে কান্নার সুর বললেই সবচেয়ে যথাযথ বর্ণনা হয়। আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না। শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আরও একটা জিনিস লক্ষ্য করলাম, জানোয়ারটা যেন নড়াচড়া করছে, বারবার সামনের দিকে নিচু হয়ে পেছনের পা দুটো তাকের উপরে আছড়ে ফেলছে, আর তার ফলে একটা খটখট শব্দ হচ্ছে তাকে। দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই। আমি এবারে সচক্ষে দেখছি ঘটনাটা, বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে, তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে। দিলীপ এতটা ভয় পেয়েছে বললেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কমে গেছে, কিন্তু নিজের মধ্যে ঠিপঠিপানি আমার নিজের কানেই শুনতে পাচ্ছি। কিন্তু এর পরে যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না কেউ, এবং সেটা চরম ভয়াবহ। হঠাৎ তাকের ওপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের ওপর এসে পড়ল। দিলীপ চিৎকার করে উঠেছে, আর আমি গাছের ডালটা খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি। কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটফট করছে। আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম। এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়েছে। এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকের উপর রেখে দিয়ে এলাম। বাকি রাত আর কোনো গণ্ডগোল নেই, না হলেও দুজনের কারুরই ঘুম এলো না। সকাল হতেই দিলীপ বলল, ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসি। আমি বললাম, আমার মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা এসেছে। চিন্তা? সেটা কি? আচ্ছা, ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি, তবে তুই যেটাকে ডালটা পেয়েছিলে যেখানে সেখানে একবার যাওয়া দরকার এক্ষুনি। দিলীপ এখনো ঠিক প্রকৃত

অভ্যস্ত হয়নি, তার মধ্যে দু একবার শিউরে উঠেছে দেখেছি। সে বলল, সেখানেই তো যাব, গিয়ে জিনিসটাকে ফেলে আসব। ফেলবো কি না সেটা পরে স্থির হওয়া যাবে, আগে একবার জায়গাটায় যাওয়া যাক। চল। আচ্ছা, ওই গাছের ডালটাকে নিয়ে, সেটার এখনো দরকার নেই। আমরা দুজনে বেরিয়ে পড়লাম, বাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তিন দিক বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি, তাতে একটা তাল, একটা কাঁঠাল, একটা অজানা গাছ আছে, আর রয়েছে কিছু ঝোপঝাড়। এটা যে এখনো কেন পড়ে আছে তা জানি না। দিলীপ আমাকে নিয়ে গেল সেই কাঁঠাল গাছটার নিচে, একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ওই ওই পাশেই পেয়েছিলাম ডালটা। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু বেশি খুঁজতে হলো না। ঠিক 3 মিনিটের মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম একটা গাছের ডাল, যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় যমজ। তফাৎ কেবল যে এটার লেজ নেই। দিলীপ প্রশ্ন করল, কী করবি এটা নিয়ে? বললাম, আমি করব না, তুই করবি। তুই এটাকে অন্যটার পাশে রাখবি। আজও রাত্রে আমি তোর বাড়িতেই থাকব, দেখি কী হয়। দুই জানোয়ার সাধারণত ধরে দিলীপের ঘরে তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল, কোনো গোলমাল নেই। আমি বললাম, বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোষ, তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি বলে যত গণ্ডগোল। কিন্তু এমনটাও হয়? তাও ওই 20 শতাব্দীতে এসে। আমি শেক্সপিয়ার আওড়ে দিলাম, স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে হোরেশিও, যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না। এগুলোর নাম কি? নাম এদের একটার নাম কুটুম, আর অন্যটার নাম কাটাম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চিরায়ত পর্বে শুনছিলেন গল্প পাঠ সত্যজিৎ রায়ের কুটুম কাটাম।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। বিকেল 3টে বেজে 1:03 স্টুডিওর ঘড়িতে। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সফরনামায় নিয়ে বেড়াবো এমন সমস্ত হিন্দি গানের আসরে যা আপনাদের ভালো লাগতে ভালোবাসতে বাধ্য। শ্রোতা বন্ধুরা, সফরনামা পর্বে সবাইকে স্বাগত জানাই। সফরনামার পরেই রয়েছে কিন্তু সুরের আকাশে, সেই অনুষ্ঠানে কিন্তু আপনাদের পছন্দের গানগুলো শুনব। তারপর রয়েছে গীত বাহার। গীত বাহার, সফরনামা এবং সুরের আকাশে নিয়ে থাকব আমি আপনাদের বন্ধু আরজে মানালি সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের সঙ্গে। এবার আমার খুব প্রিয় একজন সিঙ্গার সোনু নিগম, তার কণ্ঠে এই গানখানা আজকের দুপুরটাকে আরো ভালো করে তোলার জন্য মক্ষম, তাই এই গানটা আর দেরি না করে।
1: তুমি মেরি স্মাইল কিউট লাগতে হো।

শ্রোতা বন্ধুরা, চলছে সফরনামা পর্বে। একটা অসাধারণ অনুষ্ঠান হিন্দি রোমান্টিক গানগুলোকে সাজিয়ে তোলা আপনাদের মধ্যে বিকেল 3:08 স্টুডিওর ঘড়িতে। আরও একখানা গান শুনবো এবারে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

যেখানে সবাই শুধুমাত্র মন খারাপে নয়, ভালো লাগায় কখনো বৃষ্টি হলে, কিংবা যখন প্রিয় মানুষটিকে মনে পড়ে তখনও গাইতে থাকেন। এবারের এই গানটা শুনব আপনাদের জন্য, এবারের এই গানটা সোনু নিগমের কণ্ঠেই।

শ্রোতা বন্ধুরা, ভালোবাসা কখনো বলতে হয় না মুখে ভালোবাসি, কখনো সেটা হয় মেসেজের অপেক্ষা, কখনো একটা মিসড কল, কখনো বা এক কাপ চায়ের সঙ্গে কাউকে খুব মনে করা। আর এই অনুভূতিগুলোকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে সিনেমার প্রেমের গান। আজকের এই প্রেমের গানগুলোতে আমরা শুনি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তোমার নামেই আমার সকাল

তোমার হাত ধরেই সারাটা জীবন হাঁটতে চাই। কখনো কি খেয়াল করেছেন যে এই প্রেমের গানগুলো শুনলে আমরা শুধু প্রেমেই পড়ি না, ধরুন আপনার মন খারাপ, কিংবা বৃষ্টি পড়ছে, কিংবা একা আপনি বসে আছেন, তখনও কিন্তু গানগুলো শুনি। এমনকি কাউকে ভুলে যাওয়ার চেষ্টাতেও সেই প্রেমের গানই শুনি, কারণ প্রেমের গান আসলে একজন মানুষের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। যে গল্পে আছে প্রথম দেখা, প্রথম হাত ধরা, প্রথম অভিমান এবং কখনো কখনো শেষ বিদায়। আরো একবার অরিজিৎ সিং এর কণ্ঠেই।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সাইয়ারা থেকে গানটা শুনলেন আপনারা। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন প্রেম পত্র পাঠানো হতো, এখন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভিডিও কল, এ সমস্ত কিছুর কাছে প্রেম পত্র যেন জাদুঘরে গিয়ে দাঁড়ানোর অবস্থায়। কিন্তু মজার ব্যাপার হলো, প্রযুক্তি যত এগিয়ে যাক না কেন, প্রেম প্রকাশ করার জন্য মানুষ এখনো গানকেই বেছে নেয়। কেউ স্ট্যাটাসে গান দেয়, কেউ রিল বানায়, আবার কেউ প্রিয় মানুষটাকে গান উৎসর্গ করে। কারণ কিছু কথা মুখে বলা যায় না, কিন্তু একটা প্রেমের গান সহজেই সেই মুখের না বলা কথাটা বলে দেয়। এবারে আরও একখানা গান শুনবেন সাইয়ারা থেকেই, রাজশেখরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, চলছে সফরনামা পর্ব। থাকবো আরও কিছুক্ষণ এই পর্বে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। এবারের গানগুলো সেই হিন্দি প্রেমের গান। তবে হ্যাঁ, এই মুভিগুলো সবগুলি খুব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর মধ্যেই। আমরা ঠিক 70s কিংবা 80s-এ হাঁটছি না, আমরা এই শতকের অর্থাৎ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভিগুলো থেকেই গান শোনাচ্ছি। দেখুন আপনাদের সেই গানগুলো কতটা ভালো লাগে। আশা করছি উপভোগ করছেন এই সমস্ত অনুষ্ঠানটা।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন আপনাদের পছন্দের 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ান্ত। আমরা শুনছি আরও গান, এবারের গানখানা অরিজিৎ সিং এর কণ্ঠে, চলছে সফরনামা।
1: রোল ক্যা তোমারা?

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনাদের পছন্দের পর্ব সফরনামা। সফরনামা পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। তবে এবার স্টুডিওতে সময় 3:58:18 জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রের কল্যাণে সরকারের 12 বছরের যাত্রার ওপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, দেশের এই রূপান্তরের মূল লক্ষ্য ছিল গরিব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন। তিনি বলেন, জনধন অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন এবং আয়ুষ্মান ভারতের মতো বিভিন্ন উদ্যোগ মানুষের মর্যাদা ও সুযোগ বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে সহায়তা এখন সরাসরি ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে, ফলে অপচয় কমেছে এবং প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে। তিনি জানান, গরিব কল্যাণ উদ্যোগ এখন বিকশিত ভারত গড়ার এক সম্মিলিত আন্দোলনে পরিণত হয়েছে। আকাশবাণী আজ তার 90 বছর পূর্তি উদযাপন করছে। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। স্বাধীনতার পর দ্রুত সম্প্রসারিত হয়ে 1956 সালে তা আকাশবাণী নাম গ্রহণ করে। বর্তমানে সংস্থাটি 591টি স্টেশনের মাধ্যমে 23টি ভাষা ও 146টি উপভাষায় দেশের প্রায় 98% মানুষের কাছে পৌঁছচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বিশ্বের 100টিরও বেশি দেশে সম্প্রচার করে ভারতের কণ্ঠস্বর তুলে ধরছে। বহুজন হিতায়, বহুজন সুখায় আদর্শে অনুপ্রাণিত হয়ে আকাশবাণী সর্বদা নিরবিচ্ছিন্নভাবে সংবাদ ও তথ্য পরিবেশন করে চলেছে। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী 4টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি ফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত

হবে লিখিতভাবে এই পরীক্ষা বিকেল দুটো থেকে পাঁচটা 15 মিনিট পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই একটি বিশেষ পর্বে। আজ আকাশবাণীর 90 বছরের জন্মদিন, আর আজ তাই আপনাদেরকে উপহার দেব। শুনছিলেন একটা গান, চাঁদ কেন আসে না আমার ঘরে। একটা সময় যখন বাংলা গানের জগতে অনেকটাই ফাঁকা যাচ্ছিল এবং মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে গেছে বাংলা গান, তখন বাংলা গানকে একেবারে হাত ধরে টেনে তুলেছিলেন যিনি, তিনি তো রাঘব চট্টোপাধ্যায়, সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র। রবীন্দ্রসঙ্গীত, রাগাশ্রয়ী, নজরুলগীতি এবং সেই সঙ্গে আধুনিক যে কোনো গানেই তার পদচারণা আছে, সে আপনারা সবাই জানেন। তবে হ্যাঁ, শ্রোতা বন্ধুরা কি জানেন, এই যে গানটা বাজছে আমাদের এই স্টুডিওতে, ঠিক তারই সঙ্গে এই কথাটা আপনাদের মতন আমিও ঠিক বিশ্বাস করতে পারছি না, আমার ঠিক পাশেই এই গানের গায়ক আর কেউ নন, স্বয়ং রাঘব চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন আজকে আমাদের স্টুডিওতে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
1: একটা দারুণ সারপ্রাইজ এটা আমার কাছে এবং সকলের কাছে হয়তো, তার কারণ আগরতলা তথা ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বহু বছর আমি অনুষ্ঠানের জন্য এসেছি এবং এবারের আশাটা একটু অন্যরকম। এখানে একটা কাজী নজরুল ইসলামের ওপর একটি অনুষ্ঠান, ছন্দনীর আয়োজিত একটা দারুণ অনুষ্ঠান, সেখানে কিছু এখানকার যারা ভালো শিল্পীরা এবং তাদের নিয়ে জুনিয়র সিনিয়র সবাইকে তাদের নিয়ে একটা নজরুল ইসলামের ওপর একটা গানের ওয়ার্কশপ, একটু গান শেখানোর একটা কর্মশালা তার সাথে, এবং আজকে আমার সন্ধ্যাবেলা অনুষ্ঠানও আছে। তার থেকেও বড় কথা যে আগরতলা এত বছর ধরে এতবার এসেছি, এই প্রথম আমি রেডিও স্টেশনের, কারণ রেডিও আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমার জন্ম থেকে আমি আমার মার সাথে বা আমার বাড়ির বিভিন্ন পরিমণ্ডলে যে গান বাজনাটা ছিল সেটা কিন্তু থ্রু রেডিওই ছিল, এবং মাকে নিয়ে বহুবার

আমি রেডিও স্টেশনে গেছি ইদানিংকালে, আমার নিজের রেডিও অনুষ্ঠান তো থাকেই, আমার স্ত্রী রেডিওতে গিয়েছেন এবং আমার মেয়েও মাঝে সাঝে রেডিওতে গাইছেন। তো যার ফলে রেডিও এবং FM বা এমনি আকাশবাণী আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আর তার থেকেও বড় যেটা বেশি ভালো লাগলো যে আগরতলা রেডিও স্টেশনে আজকে আমি যে কোনো একটা অদ্ভুতভাবে ম্যাচ করলো যে আমি আসার সুযোগ পেলাম, আমার অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত লাগছে যে আজকের দিনটা আবার ইভেন্চুয়ালি আগরতলা রেডিও স্টেশনের 90th বার্থডে। তো হ্যাপি বার্থডে আকাশবাণী।

0: কিছু কথা হচ্ছে।
1: সত্যি এই যে প্রাপ্তিটা সেটা আমাদেরও একটা বিশেষ প্রাপ্তি, আর বলে বোঝানোর কোনো অবকাশ নেই যে রাঘব চট্টোপাধ্যায় আমাদের কতটা আপন। এবং আপনারা নিশ্চয়ই শোনেন অনুষ্ঠানের প্রায় অনুষ্ঠানে কিন্তু আমরা তার গানেই অনুষ্ঠান শুরু করি, এবং মাঝে মাঝে দেখা যায় যে নজরুল গীতির অনুষ্ঠান মানেই শুধুমাত্র একক রাঘব চট্টোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান করা। আজ তিনি স্বয়ং বসে আছেন আমার ঠিক পাশে, এই ব্যাপারটা ধাতুস্থ হতে আমারও কিছুটা সময় লাগবে। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ত, আর আজ আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর যে মানালি আপনাদের সঙ্গে থাকবো অনেকক্ষণ, কিন্তু এই অনুষ্ঠানটা আপনাদের একটা উপহার। আমরা তার কাছে জেনে নেব তার গানের যাত্রা কিভাবে, তার গানকে ভালোবাসা কিভাবে, আরো অনেক কথা আজ কিন্তু আমরা জেনে নেব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।
2: আমার দেখুন, আমার তো 30 বছর প্রায় হয়ে গেল ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল মিউজিক, তো এখনও মানুষ যে আমাকে ডাকেন, ভালোবাসেন, আমি নতুন গান তৈরি করি। আমি মূলত নিজের মৌলিক গানের লোক, তার সাথে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ফিউশন মিউজিক, বোম্বেতে বেশ কিছু বছর বোম্বেতে ছিলাম, সেখানে হিন্দি ফিল্মসেও গেছি, কলকাতার ফিল্মসে তো অবশ্যই এখনও মাঝে মাঝেই গাই। তাছাড়া নিজের অ্যাজ এ কম্পোজারও যেহেতু কাজ করি, সিনেমায় মিউজিক করেছি, নিজের গান রেকর্ড করি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অনেক ধরনের আধুনিক তো অবশ্যই, তো নানা রকম মিউজিক নিয়ে যে কাজ করার চেষ্টা করেছি, ফিউশন মিউজিক নিয়ে কাজ করি, যেটা আমার দেশে বিদেশে খুব আমার সুনাম অর্জন করেছি, সেটা ইন্ডিয়ান রাগ সঙ্গীত মানে ভারতীয় রাগ সঙ্গীতকে একটা অন্য ফর্মে, একটা নতুনত্ব ভাবনা দিয়ে, একটা নতুনত্ব ইন্টারন্যাশনাল লেভেলে ইনস্ট্রুমেন্টেশনটাকে একটা অন্য মাত্রায় যদি আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম, সেটা খুব সাকসেসফুলি হয়েছে। তাই আমার প্রত্যেকটা অনুষ্ঠানে ফিউশন মিউজিকের প্রেজেন্টেশন থাকে। তো সব মিলিয়ে আমি একটা মিউজিককে একটা বড় সেক্টরে একটা সঙ্গীতের সেবা করে চলেছি, এইটুকু বলতে পারি।
1: একদম সঙ্গীতের সেবা করে চলেছি, কত বড় কথা এটা আমাদের। শ্রোতা বন্ধুরা, আমরা যদি একেবারে শুরুর সেই রাঘব চট্টোপাধ্যায়ের জীবন থেকে যদি চলি, ঠিক 9 বছর বয়সে নৈহাটিতে আপনার জন্ম, এবং সেই নৈহাটি থেকে আপনার বড় হয়ে ওঠা এবং গানকে তখন থেকেই ভালোবাসা, কিন্তু প্রথম কি গানের আগে আপনি অন্য কিছুতে ছিলেন?
2: আগে গিটার বাজিয়েছি, আমি ছোট থেকে গিটার বাজিয়েছি, 10 বছর 11 বছর গিটার বাজাতাম, গিটারটা তখন গান গাইবো ভাবিওনি, তো ন্যাচারাল সিঙ্গিং ছিলই একটা। আমার মা যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ, এখনও তিনি মানে 80 বছর পেরিয়েছে তবুও এখনও প্র্যাকটিস করেন, স্টুডেন্টদের সাথে বসেন, আর আমার পরিবারেও তাই, আমার স্ত্রীও প্রিয় ক্লাসিক্যাল চর্চা, আমাদের একটা মিউজিক মাইন্ডস একাডেমি আছে, সেখানেও কয়েক শো স্টুডেন্টস শেখে। আমার 2 মেয়ে, এরা দুজনে কলকাতাতে এবং বোম্বেতে দুজনেই কাজ করা শুরু করেছে, একদমই ছোট অবস্থা থেকে ওরা সিনেমা ফিল্ম মিউজিক অ্যাড জিঙ্গলস গাইছে, বোম্বেতে থাকছে। এবং আমার শুরুটা গিটার দিয়ে, গিটারের পরে আমি হঠাৎ করেই ডিসিশন নিই যে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল খেয়াল, ঠুমরি যেহেতু জন্ম থেকে প্রচুর শুনতাম, আবার অ্যাট দ্য সেম টাইম আমি রাহুল দেব বর্মন বলুন, এস ডি বর্মন, মদন মোহন, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, লতাজি, আশাজি, এদেরও আমি মারাত্মক ভক্ত, ছোট সব একটা বড় স্প্যানে মিউজিক শুনতাম এবং মিউজিকটাকে খুব বড় স্প্যানে ভাবতাম যে আমি এইটা করি বলে আমি ওইটা শুনবো না, ওইটা করি বলে এটা গাইবো না, এরকম কোনো ব্যাপার আমার ছিল না,
1: মানে কোনো কোণঠাসা ব্যাপার না, সর্বত্র
2: হ্যাঁ, মানে আমি মাইকেল জ্যাকসন থেকে শুরু করে বিলি আইডল বা রোলিং স্টোনস বা যত বড় বড় ওয়েস্টার্ন স্টারেরা রয়েছেন, সেটা পল ম্যাকার্টনি বা জন লেনন, আমি সেটাও যেমন শুনি, তেমনি আমি পাশাপাশি রবিশঙ্করজি, নিখিল ব্যানার্জি, উস্তাদ আলারেখা ঘাসায়, জাকিরজি, আমি অনেক বড় বড় মানুষের সান্নিধ্যে মানে শোনার কাছ থেকে সুযোগ পেয়েছি, কারণ আমি সঙ্গীত একাডেমিতে যখন স্কলার ছিলাম তখন ওই কনসার্টগুলোতে ভীমসেন যোশী টোশী সবাই রিপিটেডলি বহুবার এসছেন, এবং সেই অনুষ্ঠানে আমি নিজে তাদের সাথে কখনো তানপুরা বাজিয়েছি, কখনো পাশে বসেছি, কখনো তাদের যন্ত্রে সাহায্য করেছি, পাশে বসে তাদের রিহার্সাল, তাদের পারফরমেন্স শোনার সুযোগ পেয়েছি। তো এইটা আমার কাছে একটা বড় ইয়ে ছিল, সেই জন্য আমি পরে আস্তে আস্তে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মানে আমার গুরুজি, আমার মায়ের কাছে শেখা শুরু, সেখানে তারপরে পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, যার এখন 100 বছর বয়স, উনি এখনও পারফর্ম করেন 100 বছর বয়সে, মানে ওটার মানে বিরল একটা ব্যাপার। তারপরে সঙ্গীত একাডেমিতে বেশি সময়টা আমার পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, আর পরে বেশ কয়েক বছর আমি উস্তাদ রাশিদ খান সাহেবের কাছেও কিছু

0: তালিম আমি পেয়েছিলাম। এই আমার মোটামুটি শিক্ষার জায়গা। আর পাশাপাশি আমি বাংলা গান বানানো, হিন্দি গান বানানো, বোম্বেতে ট্রাই করা, নতুন কিছু করার চেষ্টা, সেগুলোর জন্য আস্তে আস্তে আমার অ্যালবাম বেরোয়, মানুষের কাছে জনপ্রিয় হয়, লাইভ শোজ করতে থাকি। এই মোটামুটি আমার লাইফ।
1: তার মোটামুটি যেই জীবনের যাত্রাটা আমরা কিন্তু চোখে মনে হচ্ছে দেখছিলাম, যে সেই স্ট্রাগলিং পিরিয়ড এবং সেই স্ট্রাগল পেরিয়ে আবার সবার মন কেড়ে নেওয়া সেই রাঘব চট্টোপাধ্যায়। 1996 সালে HMV FM রেডিওতে যে গোল্ডেন ট্যালেন্ট সার্চ হয় সেখানে আপনি প্রথম হয়েছিলেন, তো আপনার জীবনে কি সেটা একটা মোড় ছিল?
0: হ্যাঁ, ডেফিনেটলি ওটা একটা বড় মোড়। পরে যখন বোম্বেতে আমি প্রথম ছবি করলাম, দেবদাসের চান্স পেলাম, তখন আমার হিন্দি ন্যাশনাল অ্যালবাম হচ্ছিল রিশতা, তখন আমার কাছে ওটা একটা বড় মোড়। সঙ্গীত শিক্ষা একাডেমিতে শিখতে শেখার সুযোগ পাওয়াটা একটা বড় মোড়। তো এগুলো বিভিন্ন রকম মোড় আমার জীবনে কাজে দিয়েছে আমাকে। তো হ্যাঁ, ডেফিনেটলি যে ওই সময় আমি তখন একটু একটু গান তৈরি করছি, গাইছি, তখন আমাকে ওই সারেগামা HMV-র ওই কন্টেস্টটা এলো যে ওন লিরিক্স, ওন কম্পোজিশন, ওন সিঙ্গিং, পুরোটাই নিজেকে করতে হবে, কোনো অন্য কারোর অ্যালাউন্স নেই। সেটা করলাম এবং সেটা আমি প্রথম স্থান অধিকার করলাম।
1: মানে তারা সেই তরুণ রাঘব চট্টোপাধ্যায়ের যে মেধাটা সেটা সবার মাঝে তুলে ধরলেন।
0: ওইটা করার পর ওরা আমাকে একটা অনুষ্ঠানে, বড় একটা অনুষ্ঠানে আমাকে দুটো গান গাওয়ার সুযোগ দিল।
1: আচ্ছা,
0: বললো যে আপনি স্টেজে গান, তখন আমি বাচ্চা ছেলে, মানে তখন আমার কত বয়স, 26-27 বছর বয়স।
1: আচ্ছা,
0: তো তখন আমাকে বললো একটা পারফর্ম করার সুযোগ দেবো তোমায়। সেই দিন যে দুটো গান সুযোগ পেলাম কলকাতা নজরুল মঞ্চে, এবং সেখানে আরও সব তখন নামি নামি শিল্পীরা রয়েছেন, তো এত ভালো পারফরমেন্স হয়েছিল যে পাবলিক ডিমান্ড, পাবলিক তখন আমাকে কিছুই জানতো, মানে রাঘবের রও চিনতো না, তো আমাকে তখন ওরা সবাই এত চিৎকার করলো যে আমরা আরও শুনবো, এই এত ভালো গান আমরা দুটো, তখন আমি একা গিটার বাজিয়ে গান গাইতাম, তো তখন আমাকে আরও অনুরোধে আরও 3-4 গান গাইতে হলো। এবং সেই সময়ই সারেগামা HMV সব কর্মকর্তারা বসেছিলেন, তারা ডিসিশন নিলেন যে এর প্রথম অ্যালবাম আমরা এই পুজোতেই রিলিজ করবো। 1998 ইজ দ্য ইয়ার,
1: মানে যেটা সবসময় মনে রাখার।
0: হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি।
1: কি ভালো লাগে সেই ছোটবেলার গল্পগুলোকে যখন এখনো আমরা ফিরে যাই। এবার কি একটা গান শুনবো?
0: হ্যাঁ নিশ্চয়ই।

0: বাহ, কি অসাধারণ! সত্যি এখনো মনে হচ্ছে যে নিজের কানকে আমরা বিশ্বাস করতে পারছি না, আপনি এত কাছে বসে আছেন আমাদের। এবার সেই গানের জগতে যখন আপনি আসেন, সেখানে প্রথম যিনি আপনাকে বেছে দিয়েছেন গানের লাইন বা আপনাকে এগিয়ে দিতে সাহায্য করেছে, তিনি নিঃসন্দেহে আপনার মা, তাই তো?
1: হ্যাঁ, ডেফিনেটলি মার জন্যই আমাদের গানের নেশা, ছোট থেকে গানের শোনার অভ্যাস এবং

0: নানা কনসার্ট শুনতে যাওয়া, মা আমার এক দাদু আমার এক মামা আমরা সবাই সেই সব গানের কনসার্টগুলো শুনতে যেতাম, ক্লাসিক্যাল কনসার্ট কখনো অন্যান্য ধরনের। তো সেগুলো তো একটা নেশা জাগান মানে মানে জোগানোর একটা প্রাথমিক জায়গা ডেফিনেটলি, তো সেগুলো তো ছিলই। তার সাথে সাথে আমার অনেক বন্ধুরা ছিল টুকটাক আত্মীয় স্বজন, তারা আমাকে এনকারেজ করতো যে তুই গানও কর, শুধু গিটার কেন বাজাবি, তোর গলা এত সুরে এত ইজিলি গাইতে পারিস। তো সেগুলো প্রত্যেকটা এনকারেজমেন্ট আমার কাছে
1: প্রথমে তো যন্ত্রসঙ্গীত হিসেবে আপনি গিটারে ছিলেন, আর সেখানে কারদের সঙ্গে সঙ্গত করেছেন যেটা সবসময় মনে থাকবে?
0: আমি যেহেতু নৈহাটি মফস্বলের ছেলে, আমি আশেপাশে জাস্ট পকেট মানি রোজগারের জন্য ছোটখাটো নামি অনামি সবার সাথেই গিটার বাজাতাম।
1: আচ্ছা,
0: মানে অনুষ্ঠান ভালো অনুষ্ঠান হলে অ্যাজ এ মিউজিশিয়ান বাজাতে যেতাম। পরবর্তীকালে বিভিন্ন রেকর্ডিংও বাজিয়েছি কলকাতায়, মানে স্টুডিওতে। আর যারা নামি তাদের মধ্যে আমি অবশ্যই বলবো ইন্দ্রাণী সেন, ইন্দ্রাণীদের সাথে আমি গিটারও বাজিয়েছি প্রথম, তারপরে উনি আমাকে খুব এনকারেজ করতেন। জটিলেশ্বর মুখোপাধ্যায় বিখ্যাত মানুষ, তার সাথেও বাজিয়েছি। তারপরে ইভেন নচিকেতার সাথেও আমি, ওর সাথে আমার খুব আমার থেকে বড় দাদার মতন কিন্তু খুবই ভালো বন্ধুত্ব সম্পর্ক। তো প্রথম দিকে আমার দু তিনটে প্রোগ্রামে নচিকেতার সাথেও আমি বাজিয়ে গিটার বাজিয়েছিলাম স্টেজে। তো এছাড়া আরও অনেক অনেক মানুষ আছে।
1: তারপরের গল্পটা অনেক, কিন্তু প্রথম দিককার গল্পগুলো কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে থাকে, যে এই প্রথম গল্পগুলো কখনো ভোলার না। তো এই যে আপনি প্রথমে আপনি বলছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কথা, সেখানে বিষ্ণুপুর ঘরানায়
0: আপনি, বিষ্ণুপুর ঘরানা আমার মার গুরু উনি, আমার মা ওনার সবচেয়ে পুরনো ছাত্রদের মধ্যে একজন। মাই নিয়ে গেছিল যে তুই চল একটু অ্যাডভান্স করার জন্য, চল নিজেকে আর একটু ভালো করে শেখানোর জন্য। সেখানে গেলাম এবং আমার গুরুজি পণ্ডিত অমিয় চক্রবর্তী উনিও বললেন যে এসআরের চান্স পাওয়াটা খুব টাফ, তুই এক আপাতত মাস্টারের কাছে একটু শিখে তারপরে আমি তারপর তোকে গাইড করবো। তো সেখানে আমার কিছুদিন শেখার পর আমি এসআরএতে পরীক্ষা দিই এবং ওয়ান চান্সই আমি একবারেই আমি উত্তীর্ণ হই এবং গুরুজির কাছে শেখা শুরু হয়। হস্টেলে থাকা, ওখানে আরও অন্যান্য সমস্ত বন্ধুবান্ধবরা যারা বিভিন্ন গুরুর কাছে শিখত, তো সেটা একটা এই আমাদের কৌশিকী, আরও অনেক ছিল পার্থ, তুষার, অঞ্জনা, এরা সব আমরা একসাথে, কৌশিকী তখন অনেক ছোট, আমরা যখন একসঙ্গে ক্লাস করতাম তো এরা সবাই ক্লাসের মধ্যে আমরা একসঙ্গে ক্লাস করতাম গুরুজির কাছে।
1: তো এই যে সেই যাত্রাটা, তারপর অজয় পণ্ডিত অজয় চক্রবর্তীর কথাও আপনি প্রায় অনেক অনুষ্ঠানেই তার কথা বলেন।
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: একটা বিশেষ গান রয়েছে ভুবন মোহিনী।
0: হ্যাঁ,
1: এবং সেই গানটা কিন্তু আমরা পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠেও অনেক শুনে থাকি, এবং সেটা যখন আপনি গাইলেন সেই অনুভূতিটা কি ছিল?
0: আমার ওই গানটা মানে গুরুজির যেসব গান আমার পছন্দ হয় তার মধ্যে এই গানটাও একটা অন্যতম। মানে গুরুজির গান আমার সবই ভালো লাগে, তার কারণ উনি আমার গানে এই যে আমার মানে ট্রান্সফরমেশনটা যে ফ্রম গিটার টু ভোকাল মিউজিক, সেখানে কিন্তু ওনার একটা বিরাট গুরুত্ব আছে। ওনার গান আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল, ওনার গান আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল, তো ওখানে একটা বড় গুরুত্ব ওনার আছে। তো আমি যখন আস্তে আস্তে অন্যান্য গান, এই যে শ্যামা সঙ্গীত, ডিভোশনাল, এই অ্যালবামগুলোও আমার খুবই জনপ্রিয়, এই গানগুলো আমার খুবই ভালো লাগে। তো তখন যে একটা অ্যালবাম করার প্ল্যান করলাম, তো তখন ভুবনমোহিনী গানটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল। এবং এটার যিনি কম্পোজার তিনি হচ্ছেন গুরুজিরই ভাই সঞ্জয় চক্রবর্তী, ওনারই লেখা সুর। তো যার ফলে ওনাকে আমি বললাম, বললো হ্যাঁ এটা হতে পারে, অসুবিধা নেই, এটা তুইও রেকর্ড করতে পারিস। আর যেহেতু এটা সেম কোম্পানি থেকে বেরিয়েছে তো কপিরাইট ইস্যুস ছিল না, তো আমি রেকর্ড করেছিলাম এবং ফর্চুনেটলি খুবই জনপ্রিয় হয়েছে।
1: একদম একদম। আমরা কি এই গানটা শুনবো? তবে এর আগে স্যার আমাদের বেশ কয়েকটা আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে এবং সেখানে বেশ কয়েকটা কমেন্টস চলে এসেছে, আমি কি সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একবার পড়ে দিচ্ছি। এই অনুষ্ঠানটা অনেকেই দেখছেন এই মুহূর্তে ফেসবুক পেজ লাইভ থেকে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, সেখানে সবিতা রায় ম্যাডাম কমেন্ট করেছেন সুন্দর হচ্ছে। শঙ্কর সন্ধ্যা, শঙ্কর সন্ধ্যা আমাদের এ রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী, তিনি মেসেজ করলেন, তিনি কমেন্ট করলেন, বুকের মাঝে বড়ে গোলাম গানটা যদি দুকলি শুনতে পারি।
0: ওটা ফার্স্ট অ্যালবামের গান, ওটা উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবকে ডেডিকেট করে করেছিলাম, পূর্ণেন্দুপত্রী লেখা কবিতায় শুরু করেছিলাম। ও সেইটার বলেছে, থ্যাংক ইউ, আমি শুনব নিশ্চয়ই।
1: একদম, তাহলে আমরা শুনবো। টুশি লোধ বোস লিখছেন অসাধারণ, এবং শুভজিৎ রায় লিখছেন রেসপেক্টেড স্যার, চাঁদ কেন আসে না আমার ঘরে, গানটার দু লাইনের অনুরোধ রইল।
0: আমার একটা ছোট্ট অনুরোধ আছে আপনাদের কাছে, চাঁদ কেন আসে না ছাড়া আমি আরো

0: অনেক ভালো গান গেয়েছি এবং সেগুলো খুব জনপ্রিয়। শুধু এই গানটা ছাড়া আপনারা অন্য কোনো একটু ডিফারেন্ট গান বলুন না প্লিজ, আমার হাত জোর করে অনুরোধ করছি। তাহলে একটু অন্য গান বললে আমার একটু গাইতেও ভালো লাগে। এখন এত কোটিবার গেয়েছি এই গানটা, আমার কাছেও একটু বোরিং হয়ে গেছে এখন।
1: আসলে আমাদের
0: একটু মজা করছি আর কি সবার সাথে।
1: অনেকেরই রিংটোন, এবং আমি দেখা যায় যে কেউ প্রেমে পড়লে এই গানটা সবচেয়ে বেশি শোনে। আচ্ছা, এবার কি আমরা ভুবন মোহিনী দুকলি শুনবো?

0: আমরা যেন এই গানটার মধ্য দিয়ে সেই মাকে, যিনি এই পুরো বিশ্ব সংসারের যিনি জননী, তাকে আমরা অনুধাবন করি এই গানের মধ্য দিয়ে। এই যে রাগাশ্রয়ী গান এবং আধুনিক গান সমস্ত জায়গায় তো আপনার পদচারণা রয়েছে, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল, কখনো রাগাশ্রয়ী এবং আধুনিক গান। তো এই যে রাগাশ্রয়ী গানের কি বিশেষ কোনো প্রেক্ষাপট বা বিশেষ কোনো ভূমিকা রয়েছে যে কোনো গানে?
1: দেখুন, রাগ সঙ্গীতকে যদি আপনি সেই শ্রদ্ধার জায়গায় রাখেন, তাহলে তো রাগ সঙ্গীতের ব্যবহার আপনি যে কোনো ধরনের গানে একটা মাত্রাকে মেপে আপনি করতে পারেন। সেই মাত্রা বোধটা প্রত্যেক শিল্পীর নিজস্ব, যে কতটুকুনি ব্যবহার করব, কতটুকুনি করব না। আর রাগ সঙ্গীতের কোনো গায়কীকে ব্যবহার করা মানেই সেটা খুব ক্লাসিক্যাল গান হয়ে গেল এমনটা নয়। তো সেই মাত্রা বোধটা শিল্পীদের নিজেদের থাকা উচিত, যে আমরা কতটুকুনি ব্যবহার করব, আমরা কতটুকু সেই সম্পর্কে জানি, শিখেছি। সেই ব্যবহারের বুদ্ধিটাই বা ব্যবহারের যে প্রক্রিয়া বা তার উপস্থাপনের যে চেষ্টা, সেটাই হচ্ছে একটা গানকে রাগ সঙ্গীতের বেশ বিশেষ জিনিসটাকে, মানে তার যে নিজস্বতাটাকে একটা গানকে খুব ভালোভাবে সাজিয়ে দিতে পারে। কিন্তু এমনটা নয় যে রাগ সঙ্গীতের ব্যবহার ছাড়াও সব গান হয়, এমন নয়। নানা রকম গানে নানা রকমের এক্সপেরিমেন্ট হয়, নানা ধরনের গানের নানা ধরনের মিউজিকের ইমপ্লিকেশান আপনারা করতেই পারেন। কিন্তু রাগ সঙ্গীত শিখলে, অন্তত ভারতীয় সঙ্গীত যারা করেন বা ভারতীয় যারা গান বাজনা করেন, রাগ সঙ্গীত শেখাটা অসম্ভব দরকারি জিনিস। যার ফলে ভারতীয় সঙ্গীত গাইতে গেলে যে গলার টেক্সচার, গলার সুর, বেসিক তাল লয়ের প্রতি জ্ঞান, সেটা অনেক বেশি দক্ষতা আপনাকে দেবে। তো আমি মনে করি যে আমাদের এখানে, আমি এখন অনেক সময় শুনি যে আমি খুব একটা গান গাই না, আমি গান শিখিনি, কিন্তু আমি গান গাই। অনেকেই আছে এমনি ইন্ডাস্ট্রিতেও আপনি দেখতে পাবেন যে সেরকম কোনো শিক্ষা নেই, সেরকম কোনো শেখেনি, এবং সেটাকে খুব একটা বিরাট ক্রেডিট বলে মনে করে যে না, আমি গান শিখিনি, বাজনা শিখিনি, অথচ আমি বাজাতে পারি বা গাইতে পারি। আমার মনে হয় না সেটা খুব একটা কাজের জিনিস। তার কারণ আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার বা লয়ার, তার যেমন একটা সার্টিফিকেশান থাকে, সার্টিফিকেশান ছাড়া সে তো ডাক্তারি করতে পারবে না। তো গান না শিখে গান গাওয়াটা একটা মনের প্রাণের জায়গা থেকে কেউ গাইলো সেটা অন্য জিনিস, কিন্তু সেটা খুব একটা ক্রেডিট বলে আমি মনে করি না। কারণ যদি একজন, আমার যদি শরীর খারাপ হয়, আমি যদি একজন ডাক্তারের কাছে যাই, আমি কম্পাউন্ডারের কাছে গিয়ে ওষুধ যদি নিয়ে আসি, তাহলে কিন্তু দ্যাট ইজ আ রিস্কি থিং অ্যাকচুয়ালি। তো সেই ওষুধে কাজও হতে পারে, আমার মৃত্যুও হতে পারে। সুতরাং একজন ডাক্তারের যেমন একটা সার্টিফিকেশান লাগে, তেমনি একজন সঙ্গীতকারের বা একজন শিল্পীর একটা প্রসেসের মধ্যেই আসা উচিত, তবে তার কোয়ালিটিটা মেনটেন্ড হবে এবং মানুষও আনন্দ পাবে।
0: গানও তো আমাদের ওষুধ, আমাদের

0: যখন মন খারাপ থাকে তখন গানই তো একমাত্র বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ায়। তো আপনার কি মনে হয় বর্তমানে যে বাংলার গানের জগৎ রয়েছে সেখানে তরুণ প্রজন্মের কেমন সাড়া পাচ্ছেন?
1: তরুণ প্রজন্ম নতুনভাবে খুব ভালোভাবে উঠে আসছে এবং খুবই ভালো তারা কাজ করছে, ভালো লিখছে, ভালো সুরও চেষ্টা করছে, এক একজন এক এক রকমভাবে করছে। আর সেটা ব্যান্ড কালচারেও হতে পারে, বিদেশি গানের একটা প্রভাব আবার ইন্ডিয়ান গানেও আছে। তবে আমি দেখেছি যে বাংলাতে তো অবশ্যই আছে, কিন্তু বাংলা থেকেও মনে হয় যে একটু অন্য ধরনের মিউজিক্যাল এক্সপেরিমেন্ট, সেটা ইনস্ট্রুমেন্টেশন হোক বা গায়কই হোক, সেটা সাউথ ইন্ডিয়া, মহারাষ্ট্র, ইউপি এসব জায়গাতে আরও সিরিয়াস ছেলেমেয়েরা একটু বেশি সিরিয়াস দেখছি। কলকাতাতেও প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা দারুণ কাজ করছে। বেশ কিছুদিন ধরে আমি এই কিছুদিন ধরে লক্ষ্য করছি যে কলকাতাতে খুব ভালো ভালো ইনস্ট্রুমেন্টালিস্ট আসছে দ্যান দ্য ভোকালিস্ট, মানে যারা সিঙ্গিং, যারা সিঙ্গার্স মেল ফিমেল বোথ, তাদের থেকে ইনস্ট্রুমেন্টালিস্ট, যেমন ভালো তবলা প্লেয়ার, ভালো গিটার প্লেয়ার, ভালো বেস বা ভালো কিবোর্ড প্লেয়িং বা ভালো সেতার, সরোদ, বাঁশি, এইরকম প্রচুর ইনস্ট্রুমেন্টালিস্ট খুব ট্যালেন্টেড কলকাতাতেও আসছে আর ন্যাশনালি তো ডেফিনেটলি আসছে, দুর্দান্ত সমস্ত ট্যালেন্টস।
0: তার মানে আপনি নিঃসন্দেহে তাদের উপর ভরসা রাখতে পারেন আগামী
1: প্রজন্মের,
0: যে মানে আগামী দিনে আমরা আরো ভালো ভালো গায়ক গায়িকা এবং সেই সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকেও আমরা পাচ্ছি। তো এবারে আপনি কি কোনো গান শুনবেন, আপনার গাওয়া গান যদি এবারে আমরা প্লে করি?
1: চাঁদের প্রেমে বলে আমি একটা গান করেছিলাম, চাঁদ কেন আসে না সেকেন্ড পার্ট বলতে পারে, চাঁদের প্রেমে আমি চাইবো এই গানটা একটু যদি চালানো হয়, এটা আমার খুব প্রিয় একটা গান।
0: ঠিক এই কথাটাই, যখন আপনার প্রিয় গান যদি বলি সেটা কোনটা?
1: অনেক আছে, আকাশটা যত বড় হোক বলে একটা গান আছে, উড়ি উড়ি মন আছে, কত বলবো, প্রচুর। হ্যাঁ,
0: তাহলে শ্রোতা বন্ধুরা এবারে আমরা একটা গান শুনবো, যিনি আমাদের স্টুডিওতে স্বয়ং বসে আছেন তারই গাওয়া গান চাঁদ। চাঁদ মানেই ভালোবাসার অন্য একটা রূপ। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.4 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, স্টুডিওর ঘড়িতে বিকেল 4:29 রয়েছে, আমি মানালি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন স্বয়ং রাঘব চট্টোপাধ্যায়জি। শুনবো এবারে গান।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বেশ অনেক গুণীজন দেখছেন এবং সেই সঙ্গে কমেন্ট করছেন। আরও একবার কমেন্টগুলো পড়ে দিচ্ছি। আদিত্যনাথ বলছেন, সুন্দর অনুষ্ঠানের জন্য অশেষ ধন্যবাদ স্যার এবং ম্যাডাম। শর্মিষ্ঠা দাস আমাদের এই একজন আর্যে, তিনি লিখছেন, তোমার কথা ভেবে আমার এই গানটার দুকলি যদি শিল্পী শোনা, এটা আমারও ভীষণ প্রিয় গান। পীযূষকান্তি দেব লিখছেন, প্রখ্যাত ব্যক্তির শব্দচয়ন ও অভিব্যক্তি মুগ্ধতায় ভরে উঠল আজকের আসর, সাথে মানালির স্বরের প্রকাশ। সপ্তদীপ ঘোষ বণিক লিখছে, দারুণ। এবং এই অনুষ্ঠানটা প্রায় অনেকেই একসঙ্গে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এই যন্ত্র কত সহজে সবার কাছে পৌঁছে যাচ্ছে শ্রোতা বন্ধুরা। এবং হ্যাঁ, আজ দর্শকদের উদ্দেশ্য বলছি, আজ আকাশবাণীর 90 বছরের জন্মদিন, আর আজ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের একটি বিশেষ পর্ব নিয়ে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর্যে মানালি। হ্যাঁ, এবার যদি গানের কথায় আবার ফিরে আসি, তো সেই গানের যাত্রা, যখন আপনি মন অলরেডি সেই প্রতিষ্ঠিত, সবাই আপনাকে চেনেন, এবং তখন যে সমস্ত গানের মানে গান আপনারা করছেন, তো সেই গানগুলোর মধ্যে বিশেষ কোনটা যেটা সবসময় মনে থাকে, বা ফার্স্ট অ্যালবাম কোনটা?
1: ফার্স্ট অ্যালবাম হচ্ছে 98-এ, অ্যালবামের নাম ছিল ভোরের আলো।
0: ভোরের আলো।
1: এবং তখন কোনো মিউজিক কোম্পানি নতুন কারুর গান রেকর্ডও করতো না, এবং যাদের গান রেকর্ড করতো তখন একটা ওই রিমেকের চল এসেছিল, যে তখন শুধু সব শিল্পীরই রিমেক গান, পুরনো শিল্পীদের গান নতুন করে রেকর্ড করা, সেগুলো জনপ্রিয় হতো। তো আমাদের সব সিনিয়র শিল্পীরাও তাই গাইতেন, সেগুলোই রেকর্ড হতো, এবং কোম্পানিরাও নতুন কোনো গান রেকর্ড করার জন্য খরচ করা বা রিস্ক নিত না। তো সেখানে আমি ফরচুনেট যে আমি আমার নতুন গান নিয়েই প্রথম জীবনে শুরু করেছি, এবং এখনও সেই যাত্রা চলছে। এবং 98-এ প্রথম অ্যালবাম, ওই যে ঘটনাটা বললাম গোল্ডেন ট্যালেন্ট, সেখানের পরে আমার প্রথম অ্যালবাম রেকর্ড হয়। এবং সেই অ্যালবামের দু তিনটে গান অলরেডি বলেছি, তোমার কথা ভেবে কিন্তু প্রথম অ্যালবামের গান, বড়ে গোলাম প্রথম অ্যালবামের গান। তো আমার মনে হয় বেশি কথা না বাড়িয়ে দু লাইন করে শোনাই, তাহলে শ্রোতারা খুশি হবে। একটা
0: অনুরোধ জমে গেছে আমাদের। অম্বালিকা বলছেন, স্যারের কর্মশালায় অংশগ্রহণ করেছি, দারুণ অভিজ্ঞতা, সন্ধ্যায় অনুষ্ঠান উপভোগ করব। একদম, আমরা সবাই মিলে উপভোগ করব আজকে সন্ধ্যার অনুষ্ঠান, এবং এখনো আমরা উপভোগ করছি একসঙ্গে।

বাহ, আসলে এই প্রত্যেকটা গানের পরে আমরা যেন কথা হারিয়ে ফেলছি, আমাদের শুধু অনুভূতিই কাজ করছে, অনুভূতিই জেগে রয়েছে। এবার যদি বলি যে আপনি

0: একেবারে নিজস্ব একটা ব্যক্তিগত সময়, সেটা কিভাবে কাটান?
1: আমি খুব ফ্যামিলিয়ার লোক, মানে আমি ওই জন্য নৈহাটি শহর এখনো ছাড়িনি।
0: আচ্ছা।
1: এবং সেখানে আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আমি রিক্সা করে বাজার যাই, সকালে ওয়াকিং করতে যাই, মাছের দোকানে মাছ কিনি, মুদিখানার দোকানে।
0: সেটাও কি দরদাম করে?
1: না, দরদাম করে সেটা বলতে পারছি না ঠিক। বাবা মার টেক কেয়ার করা, তাদের ওষুধ আনা, তাদের শরীর খারাপ ইত্যাদি সেগুলো নজর করা, সেটা করি। বাড়িতে আমার বউয়েরও কিছু কাজকর্ম থাকে, মেয়েদের সাথে প্রচুর সময় কাটে, একসাথে গান বাজনা করি আমরা, যেহেতু ওরা দুজনেই বম্বেতে একটু একটু কাজ করছে, তো আমরা তিনজনে মিলেও আমাদের একটা নিজস্ব রেকর্ডিং স্টুডিও আছে, সেখানে নানা রকম রেকর্ড করি, নানা রকম এক্সপেরিমেন্ট করি। ভালো ভালো খেতে ভালোবাসি, তাই নানা রকম খাবার দাবারের আয়োজন হয় বাড়িতে, তো এইসব করে কাটে। আর পুরনো স্কুলের বন্ধুদের, আমাদের একটা পুরনো চায়ের দোকানের আড্ডা ছিল, সেটা আজও আছে, এবং সেখানে সব পুরনো বন্ধুর, মানে সব একদম ক্লাস ওয়ান থেকে যেসব বন্ধু তাদের সাথে এখনো পর্যন্ত, যেদিন বাড়ি থাকি এক ঘন্টা আড্ডা মারি তাদের সঙ্গে, একটু চা ডি মজা, যেরকম একটা স্বাভাবিক মানুষ। তো আমার লাইফটা আমি ওইভাবেই এনজয় করতে ভালোবাসি,
0: একেবারে মাটির সঙ্গে চলা মানুষ।
1: হ্যাঁ, বিলাসবহুল জীবন আমার একদম পছন্দ হয় না। যেটুকু স্টেজ বা যেটুকু পারফরমেন্স করতে গিয়ে বা অনুষ্ঠান করতে গিয়ে যেটুকু, আমার বাড়িটাও সেরকম। আমার বাড়িতে ঢুকলে আপনি কোথাও আমার একটা ছবি দেখতে পাবেন না। ইউজুয়ালি যেটা হয় যে কৃতি মানুষেরা বাড়িতে নিজেদেরই অনেক কীর্তি ছবি টাঙিয়ে রাখেন বা সবাইকে দেখাতে ভালোবাসেন, তো সেটা প্রত্যেকের নিজস্ব ইচ্ছে বা চয়েস। আমার ভালো লাগে না যে, আমার মনে হয় যে কেউ বেশি আমাকে নিয়ে কথা বললে বা আমার বেশি নিজের ছবি বা সব কিছু, এটা বোধহয় আমার অহংকারকে বাড়িয়ে দেয়। তাই আমি নিজেকে খুব সাধারণভাবে রাখতে পছন্দ করি এবং জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে চাই।
0: তার মানে বোঝাই গেল তিনি কতটা মাটির সঙ্গে চলেন, এবং তার কথায় কিন্তু একটা জিনিস উঠে আসছিল, খেতে ভালোবাসেন। আর কি খেতে সবচেয়ে ভালোবাসেন আপনি?
1: আমি সব, মানে আমি সর্বভোগ। হ্যাঁ, শুধু ওই চীনে জাপানিদের মতন উচ্ছিংড়ি আরশোলা পো ওইসব খাই না, আদারওয়াইজ সবই খাই। আমার মাছ খুব পছন্দ, আমার নানা রকম মিষ্টি খুব পছন্দ, আর এছাড়া নানা রকম আছে। আমি খুব বাঙালি, মানে আমার বাঙালি ফিলটা অনেক বেশি। আমি খুব বাংলা, বাঙালির খাবার, বাঙালির কালচার ভীষণ পছন্দ করি। মানে বাঙালি বাড়িতে গেলে আমি, কেউ যদি বলে কী খাবেন, আমি বলি ডাঁটা দিয়ে বড়ি দিয়ে পোস্ত বানিয়ে খাওয়ান, বা মোচার ঘণ্ট খাওয়ান, বা মানে একটা ভালো শুক্তো খাওয়ান। হ্যাঁ, মাছ মাংস তো সব জায়গায় দোকানেই পাওয়া যায়, কিন্তু এগুলো তো সব, হ্যাঁ, তো এই সব জিনিস আমি খেতে চাই।
0: মায়ের হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে প্রিয়?
1: মার হাতের অনেক জিনিস আছে। মা ভীষণ ভালো মাছের ঝোল বানান, মার হাতের পোস্ত, আমি ভীষণ পোস্ত, আমার খুব ফেভারিট জিনিস, কারণ আমরা এদেশীয়, তো আমার ভীষণ ভালোবাসি পোস্ত খেতে। পোস্ত যে কোনো আইটেম দিলেই আমি, আমার আর অন্য কিছু লাগবে না।
0: শ্রোতা বন্ধুরা, আরও বেশ কয়েকটা মেসেজ আমরা পেয়ে গেছি। অম্বালিকা ভট্টাচার্য লিখছেন, স্যারকে আমাদের স্টুডিওতে দেখে দারুণ লাগছে। অর্ণব বিশ্বাস লিখছে, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, সুস্মিতা আচার্য অসাধারণ। সেই সঙ্গে রাতুল লোধ লিখছেন, দারুণ লাগছে অনুষ্ঠান। শর্মিষ্ঠা দাস লিখছেন, আহা শুধুই মুগ্ধতা, অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম শিল্পী। শ্যাম ভট্টাচার্য লিখছেন, মানালির কণ্ঠেও তার প্রিয় কবিতাটির দু লাইন হয়ে যাক, অন্য কোনো অনুষ্ঠানে শোনাবো। মৌরিতা রায় লিখছেন, আমাদের এ রাজ্যের একজন শিল্পী, দাদা চাঁদ কেন আসে না গানটি শুনতে চাই। হ্যাঁ মৌরিতা দি, আজ এই গানটা ছাড়া অন্য যে কোনো গানের অনুরোধ করতে,
1: এই গানটা ছাড়া যে কোনো গান,
0: একদম একদম ঠিক ঠিক। আমাদের রাজ্যে এমন একজন গুণী শিল্পীর আগমন, সত্যি আনন্দ হচ্ছে। ত্রিদীপ ধর লিখছেন, খুব খুশি আপনাকে পেয়ে স্যার। মনীষা চক্রবর্তী লিখছেন, ওয়াও সো লাকি টু হ্যাভ দিস লাইভ অন মাই ফিড। রাঘব চ্যাটার্জি স্যার, ওয়েলকাম এগেইন,
1: থ্যাংক ইউ সো মাচ।
0: নবজিৎ চক্রবর্তী লিখছেন, স্যারকে লাইভ দেখার ভাগ্য আমার থেকে অনেক। এবং চাঁদ বণিক লিখছেন, যার গান ছোট থেকে শুনে আসছি সেই গুরুজি, আমাদের ত্রিপুরা আগরতলাতে ওনার গান শুনতে পাবো, খুব ভালো লাগছে দেখে। চাঁদ, তোমার নাম চাঁদ ঠিক আছে, তবে চাঁদ কেন আসে না অন্তত এই অনুষ্ঠানে আজকে নয়, অন্য অনুষ্ঠানে শুনিয়ে দেব, আমি পার্সোনালি শুনিয়ে দেব তোমাকে। তবে চাঁদের প্রেমে গানটা তো অবশ্যই শুনলে, সেই একই ধরনের।

0: গান, যেটা হ্যাঁ অবশ্যই তোমাদের সবার ভালো লাগার। তো এবারে আমরা কি
1: আর সিনেমা গান শুনি, এটা খুব জনপ্রিয় আমার আর শ্রেয়া ঘোষালের গাওয়া ছিল।
0: আচ্ছা।

0: সত্যি কি মিষ্টি গানগুলো, তাই না শ্রোতা বন্ধুরা? আমরা রয়েছি 101.6 মেগাহার্জ এফএম মুদ্রান্ত টিউন করে, আর আমার সঙ্গে আজ রয়েছেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, যার গান থেকে আরো অনেকজন অনুষ্ঠানটা উপভোগ করছেন এবং দেখছেন সঙ্গে। আমি ঠিক স্ক্রল করে যাদের নাম বলছি তাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য, এবং ঠিক একই সঙ্গে একজন শিল্পী যিনি একেবারে মাটির মানুষ এবং সেই ভালো লাগে খেতে, ভালো লাগে রিক্সে করে মাছ কিনতে বাজারে যেতে, তারপর ভালো লাগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা মারতে, তো এই সমস্ত জিনিসগুলোই হয়তো একজন শিল্পীর খুব দরকারি কিছু জিনিস। আপনি কি মনে করেন যে একজন শিল্পীকে খুব ভালো মানুষও হতে হয়?
1: হ্যাঁ, ভেতরে একটা শুদ্ধতা না থাকলে ভালো গান বাজনা করা খুব মুশকিল হয়, বা যদিও কেউ শুরুয়াতটা ভালো হয় তার ভেতরে যদি ভালো শুদ্ধতাটা না থাকে, একটা লেভেলের পরে সে কোথাও গিয়ে আর ঠেকে যাবে বা আটকে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি দেখেওছি, কোনো শিল্পীর নামে কখনো বলা উচিত না তাই বলবো না, কিন্তু ভেতরের একটা শুদ্ধতা নিয়ে চলতে গেলে, চললে সারাটা জীবন একটা ভালো লেভেলের কাজ করা যায়। আর চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না বলে আমি বিশ্বাস করি।
0: একদম। তো এই যে অনেকেই মনে করেন খুব সহজে শিল্পী হয়ে যাব, খুব সহজে সবাই আমাকে চিনবে ভালোবাসবে, এই সুপ্ত ইচ্ছেটা প্রায় অনেকেরই থাকে, কিন্তু সত্যি কি খুব সহজে শিল্পী হওয়া যায়? তাও সঙ্গীত শিল্পী
1: না, কোনো কিছুই সহজ নয়, মানে শিল্পী বলে নয়। কেউ যদি মনে করে যে আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলবো বা আমি ভালো ফটোগ্রাফি করব, সেটাও সহজে কোনো দিনই হয় না। তবে এখন এই টেন্ডেন্সিটা বেড়েছে, তার কারণ হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে সবার হাতে সব কিছু অ্যাক্সেস হয়ে গেছে, যে কোনো পরীক্ষা বা কোনো একটা হার্ডল না পেরিয়ে যে একটা অ্যালবাম করা যায় না, যেটা আমরা করে এসেছি, যে একটা প্রামাণ্য দরকার হতো, একটা সার্টিফিকেশন দরকার হতো, তবে কোম্পানি আমাদের গান রেকর্ড করতো। তার একটা বোর্ড ছিল, তারা ডিসিশন নিতেন যে এই গান এ ভালো গায় বা এ খারাপ গায়, সেটা নেই বলে এখন মোবাইলে যে ইচ্ছে যা খুশি তাই করছে, তো সেটা খুব খারাপ জিনিসও খুব পপুলার হয়ে যাচ্ছে, এবং সেখানে অর্থের একটা যোগাযোগ তৈরি হয়েছে, যার ফলে মানুষ যা ইচ্ছে তাই করাটাকে আরও বেশি সাপোর্ট পেয়ে গেছে, আরও মেন্টালি যে আমিও করি না, আমিও তো পারবো, আমিও যদি আমারটা লেগে যায়, তো এটা তো গান বাজনাটা তো লটারি নয় যে যদি আমারটা লেগে যায়, এটা তো সিস্টেম, এটা তো
0: সাধনা, গান বাজনা হচ্ছে সাধনা। তো যেই সাধনার কথা যদি আসি, তো এই যে সাধনার কথা বললেন, যে রেওয়াজ গানের ক্ষেত্রে, রেওয়াজ যে কোনো কণ্ঠশিল্পীদেরই রেওয়াজ
1: শোনা এবং মানে শেখা এবং শোনা,
0: হ্যাঁ
1: দুটো সাইমাল্টেনিয়াসলি করতে হবে। তবে আমি আমি আমার নিজেকে দিয়ে বলছি যে আমার মনে হয় বড় আরও অন্য শিল্পীরাও গুণী লোকেরা আছেন, তারা নিশ্চয়ই শুনবেন বা আমার সঙ্গে একমত হবেন যে গান শুনতে হবে, সারা পৃথিবীর মিউজিকের থেকে ভালো কিছু শুনতে হবে, তার থেকে কিছু শিখতে হবে, এবং নিজে তার চর্চা, তার রেওয়াজ, তার লাইফে ডিসিপ্লিন, লাইফের ডিসিপ্লিন। রাত্রে একটা পর্যন্ত জেগে মোবাইল ঘাঁটলাম, বেলা 10টা 11টায় ঘুম থেকে উঠলাম, দিস ইজ নট এ ডিসিপ্লিন, এটা তোমার লাইফকে নষ্ট করে দেবে, এবং বিশেষ করে সঙ্গীত শিল্পীদের জন্য তো এটা খুবই ডেঞ্জারাস।
0: তো এই যে আমরা সকালবেলায় ওঠার অভ্যেসটা এবং রেওয়াজ করা, একদম ভোরের বেলা উঠে রেওয়াজ করা, তো সেই সময় আপনি যখন রেওয়াজে বসেন,

0: কোন রাগ আপনি তখন গান?
1: এরকম কোনো ব্যাপার নেই, আর সবসময় যে একদম ভোরবেলা উঠেই করতে হবে এমনটা নয়।
0: আচ্ছা,
1: মানে ভোর 5টায় উঠেই করতে হবে কি 6টায় উঠতে হবে এরকম ব্যাপারটা নয়। সেটা কেউ 7টাতেও উঠতে পারে, 8টাতেও বসতে পারে, কিন্তু তার রেগুলারিটি দরকার, একটা নিয়মানুবর্তিতা দরকার, একটা সিস্টেম দরকার যে আমি এটা রোজ করব। যেমন একজন স্পোর্টসম্যান, সে সকালে উঠেই জিমে চলে যায় বা সে একটা মাঠে গিয়ে ওয়ার্কআউট করে, সেই যে রেগুলারিটিটা সেইটা দরকার, এবং নিয়ম করে এবং কী তার মাস্টারমশাই তাকে কী কী প্র্যাকটিস করতে বলেছেন বা কী করা উচিত সেইগুলো মেনটেন করা, এইটা বড় কথা। কেউ 6টায় না বসে 7টায় বসুক, 8টায় বসুক কি 9টায় বসুক, কিন্তু তাকে রোজ সেই সাবজেক্টটা নিয়ে তাকে সময় দিতে হবে।
0: তাহলে অধ্যাবসায়ই একমাত্র প্রথম এবং শেষ কথা। তার মতন গুণী শিল্পীও কিন্তু এ কথা বলছেন। আপনারা যারা শুনছেন, যারা গানকে ভালোবাসেন বা গানকে নিয়ে এগিয়ে যেতে চান, তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথা। বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ কমেন্ট ইতিমধ্যে চলে এসছে। সপ্তর্ষি ভট্টাচার্য লিখছেন, দারুণ লাগছে স্যার, আজকে লাইভ দেখবো, সবাই খুব এক্সাইটেড আজকে আপনাকে দেখার জন্য সরাসরি। পাপড়ি ভট্টাচার্য লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান। অলোকা ভট্টাচার্য লিখছে, চালাকির দ্বারা মহৎ কার্য সম্পন্ন হয় না, ধ্রুব সত্য। নিতাই পদদাস লিখছেন, দারুণ
1: আজকের অনুষ্ঠানটা, একটু ডিফারেন্টও, তার কারণ আমাকে এখানে আরেকজন খুব নামে এখানকার খুবই ভালো একজন মিউজিশিয়ান ধনঞ্জয়, অনেকেই চেনেন তাকে, আর সমীরণ দা আছেন এখানে, যে একটা বিখ্যাত পাবলিশিং ত্রিপুরা দর্পণ, তো এনারাই আয়োজন করেছেন। আমার এখানে কয়েকটি নজরুলগীতিই গাইব, এবং এই আমার নিজস্ব যারা মিউজিশিয়ানস ব্যান্ড সেটা কিন্তু তারা কিন্তু কেউ আসেননি, তার কারণ এদের এখানে এই ওয়ার্কশপের জন্য এসছি এবং তার সঙ্গে কয়েকটি গান শোনানো, তাই আমার ভালো লাগে। আমি আগেও গিয়েছি এখানে, বেশ কিছু দারুণ দারুণ মিউজিশিয়ান আছেন, তারাও আমার সঙ্গে আগেও বাজিয়েছেন, তো এর আজকের অনুষ্ঠানটা সেরকম একটা অনুষ্ঠান যে এখানকার শিল্পীরা আমার সঙ্গে বাজাচ্ছেন,
0: এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি।
1: আমারও ভালো লেগেছে সেটা,
0: যারা বাজাচ্ছেন আজ সন্ধ্যায় নিশ্চয়ই দেখব, তাদের কাছেও একটা বিশাল প্রাপ্তি। তো ত্রিপুরায় এসেছেন প্রথমবার নয় নিশ্চয়ই, তো ত্রিপুরাকে কেমন লাগে আপনার কাছে?
1: ত্রিপুরা আমার খুবই প্রিয় একটা জায়গার মধ্যে পড়ে, এত রিল্যাক্সড একটা শহর আগরতলা, এবং আমি উদয়পুর গেছি, হাইলাকান্দি গেছি, তারপরে আরও অনেক, যেখানে ত্রিপুরেশ্বরী টেম্পল প্লাস আর একটা জায়গায়, আরও অনেকগুলো জায়গায় গেছি, ধর্মনগর গেছি, বিভিন্ন জায়গাতে আমি অনুষ্ঠান করেছি, এবং দারুণ রেসপন্স। আর সবচেয়ে বড় কথা, মানে মানুষ এখানে নতুন গান শোনে, নতুন ধরনের শিল্পীদের পছন্দ করে, তাদের সাপোর্ট করে, এটা আমার কাছে খুব মানে খুবই এনকারেজিং।
0: শ্রোতা বন্ধুরা, এবারে এই গানটা কি আমরা শুনতে পারি? আপনি যদি বলেন তাহলে।
1: হ্যাঁ, একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো রয়েছে,
0: একদম তাই,
1: ঝিরিঝিরি হোক,
0: ঝিরিঝিরি হোক তাহলে আজকের এই বিকেল বেলায়।

0: তো এই গানটা আপনার দেখেই বোঝা যাচ্ছে একেবারে জীবনের গানের জগতে শুরুতে যখন হয়েছিল। আচ্ছা, 2024 আপনার গানের 25 বছর পূর্তির অনুষ্ঠান একটা হয়েছিল, তো এই যে 25 বছর এবং 25+2 এই যে যাত্রাটা, এই যাত্রার পথে আপনার এমন কোনো স্মৃতি যা কখনো ভুলতে পারবেন না?
1: অনেক রকম স্মৃতি আছে আমার জীবনের আনন্দ ঘন মুহূর্ত, যেগুলো প্রথম বম্বে ইন্ডাস্ট্রিতে

0: চান্স পাওয়া। আর প্রথম প্রথম বিদেশি অনুষ্ঠান আমেরিকা, বহু বছর প্রতি বছর বা এক বছর অন্তরই যাই, এবছরও আমার অনুষ্ঠান আছে। প্রথম যখন বিদেশ যাই, ইউএসএ যাই বা ক্যানাডা যাই বা অন্য কোনো দেশে যাই, সেগুলো আমার কাছে বিরাট বিরাট বিরাট পাওয়া। আর এরকম নানা রকম ঘটনা, আমার অ্যাকচুয়ালি মেমোরিটা খুব মানে অতটা স্ট্রং থাকে না, এত রকম ঘটনা বিভিন্ন সময় ঘটেছে, সব আমার মনে থাকে, আমাকে লিখে রাখতে হবে, একটা বই লেখার ইচ্ছেও আছে।
1: দেখি একদম একটা বায়োগ্রাফি, তো অটোবায়োগ্রাফি যদি হয় আমাদের জন্য খুব ভালো হয়।
0: হ্যাঁ, আমার ছোট্ট জীবন নিয়ে, ছোট্ট কাজ নিয়ে, আমি আমি যেটুকু কাজ করেছি জীবনে সঙ্গীতের ছাত্র হিসেবে, তার একটা ছোট আখ্যান লিখে রাখার ইচ্ছা আছে।
1: একদম। আচ্ছা, যখন আপনার গুরু আপনার গানের প্রশংসা করেন তখন কেমন লাগে?
0: হ্যাঁ, সেটা তো একটা বিরাট বড় সার্টিফিকেশন, এবং আমি যাকে দেখে আমার ভোকাল মিউজিক শুরু, আমি একদম মানে বাচ্চাবেলার কথা বলছি, আমি মোহাম্মদ রফি, মান্না দে, এদের দেখে ভাবতাম এরকম গাইতে হবে। হ্যাঁ, পরবর্তীকালে আমি গুরুজির গান যখন শুনেছি, ওনার খেয়াল ঠুমরি, ওনার রাগাশ্রয়ী বাংলা গান আমাকে এত উদ্বুদ্ধ করেছে, তখন উনি যখন বলেন যে হ্যাঁ তোর একটা নিজস্বতা আছে, তুই একটা নিজের মতন করে গান করিস, এটা বিরাট আশীর্বাদ আমার মনে হয়। এগুলো আমার জীবনের একটা বড় ইন্সপিরেশান নেক্সট স্টেপে যাওয়ার জন্য।
1: গানের ক্ষেত্রে নিজস্বতা কতটা প্রয়োজন?
0: অ্যাবসলিউটলি প্রয়োজন। ওই জন্য আমি সবসময় বলি যে কোনো শিল্পীর গান ভালো লাগলে তার গান গাইলে গাও, আমরাও গাই। আমার কখনো মনে হলো একটু মান্নাদের গান গাইলাম, কি একটু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান দু লাইন গাইলাম, সেটা হতেই পারে, কিন্তু কখনো সেই শিল্পীর গলা বা তার ম্যানারিজমকে কপি করো না।
1: ঠিক,
0: তুমি তোমার নিজের মতো করে গাও, নিজের গলা দিয়ে গাও, কারণ প্রত্যেকের নিজস্ব গলার একটা আলাদা আওয়াজ আছে, সেই আওয়াজটাকে কাজে লাগাও।
1: একদম। অনুষ্ঠানের প্রায় শেষে আমরা পৌঁছে গেছি, এবার কি শোনাবেন আমাদের?
0: কি গান দিয়ে শেষ হবে?
1: এবং বার্তা আছে, আমরা শুনবো, জানবো।
0: আর কোনো গানের রিকোয়েস্ট ছিল তাহলে আমি তার মধ্যে থেকে শুনিয়ে শেষ করবো, না তো আমি আমার মতন করে গাইবো।
1: ভরিয়া পড়ান শুনিতেছি গান।
0: ঠিক আছে, তাহলে কাজী সাহেবের অনুষ্ঠানের জন্যই এসেছি, তো কাজী নজরুল ইসলামের গান দিয়েই শেষ করি।
1: একদম।

0: বাহ, অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
1: থ্যাংক ইউ,
0: আমাদের সঙ্গে ছিলেন। এবং তাও আজ আমাদের একটি বিশেষ দিনে আপনি
1: বিশেষ দিনে
0: সঙ্গে ছিলেন,
1: এটা আমার বিশেষ, এটা আমার কাছেও বিরাট প্রাপ্তি যে এত বছর আসছি, এমন দিনে একটা অনুষ্ঠানে এলাম যে, এবং এমন দিনে আগরতলা রেডিও স্টেশন আমাকে আহ্বান জানালেন যে সেটা আপনাদের 90তম জন্মদিন, কিছু কথা কিছু আলোচনা হলো, গান হলো। আমার খুব প্রিয় জায়গা, আবারও বলছি, ত্রিপুরা আগরতলা আমার অত্যন্ত ভালোবাসার একটা জায়গা, যখনই ডাক পাই আমি এক ছুটে চলে আসার চেষ্টা করি।
0: অনেক অনেক অনেক ধন্যবাদ, প্রণাম নেবেন, এবং আগামী প্রজন্মের শিল্পীরা যারা এই রাজ্যের এগিয়ে যেতে চায়,
1: খুব ভালো করছে, দারুণ করবে, এবং নতুন গান, নিজস্ব গান, নিজস্ব গলায় নিজের মতন করে গান নিয়ে এগিয়ে চলতে চেষ্টা করুন আপনারা। থ্যাংক ইউ,
0: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুদের এবং দর্শকদের যারা এতক্ষণ অনুষ্ঠানটা দেখছিলেন। আজ আকাশবাণীর 90তম জন্মদিবস, এবং সেই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সঙ্গীত শিল্পী, প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, আর সঙ্গে আমি আর যে মানালি রয়েছি আপনাদের সঙ্গে।
1: Done.

শ্রোতা বন্ধুরা, এবারে দিল্লি কেন্দ্র থেকে একটি বিশেষ অনুষ্ঠান, ডিফেন্স ইনভেস্টাইন সেরিমনি। এই অনুষ্ঠানটি আপনারা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রাষ্ট্রপতি ভবনের একটি বিশেষ অনুষ্ঠান, ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি। সেটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হলো, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আপনাদের। স্টুডিওর ঘড়িতে সন্ধ্যে 6:20:16। আমরা একটা গান শুনব গৃহপ্রবেশ মুভি থেকে, যেখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরকার।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। গানটি শুনছিলেন সেখানে সুরকার কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমরা যখন কোনো গান শুনি সাধারণত গায়ককেই মনে রাখি, কিন্তু সে গানের আবহ, অনুভূতি, হৃদয়ের স্পন্দন তৈরি করে কিন্তু একজন সুরকার। ইন্দ্রদীপ দাশগুপ্ত তাদের মধ্যেই এমন একজন যার গান শুনে প্রতিনিয়ত মনে হয় আরও একটু ভালো থাকবো প্রতিদিন। সেই ভালো থাকার ইচ্ছেটা যেন আরও জেগে ওঠে। তাই শ্রোতা বন্ধুরা, ঠিক এর আগের গানটাও শুনছিলেন গৃহপ্রবেশ ছায়াছবি থেকে, এবারেও গৃহপ্রবেশ থেকেই আরও একখানা গান অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। তবে হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের মতন আমাকে এখানেই বিদায় দিন। আপনাদের আরও এক প্রিয় আর্যে বন্ধু অঙ্কুরিতা কিন্তু চলে এসছে স্টুডিওতে সন্ধ্যে 6:30 থেকে রাত 11:00 পর্যন্ত। অঙ্কুরিতার সঙ্গে থাকবেন আপনারা নানান অনুষ্ঠান নিয়ে, থাকবে হৃদয়ের সুর, গান অন্তহীন, গীতি আকাশ এবং আজ রাতে। তো অঙ্কুরিতার সঙ্গে সবাই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় দিন। সবাই ভালো থাকুন, খুব অনেক অনেক সুস্থ থাকুন। যা গরম পড়েছে সেখানে কিন্তু সবাইকেই বেশি করে জল খেতে হবে, আর সেই সিজনাল ফ্রুট খেতে হবে। আর হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আবারও খুব শিগগিরই কথায় কথায় দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের মতন আপনাদের বন্ধু আরজে মানালিকে এখানেই বিদায় দিন। তবে হ্যাঁ বিদায় নিচ্ছি তবে গান শুনিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ত।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়,
2: আরবিআই কথা বলে
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুভ সন্ধ্যা সবাইকে। এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই একদম ফাটাফাটি আছেন। আকাশ জুড়ে মেঘ থাকুক বা কড়া রোদ, মনের ভেতর যেন সব সময় একটা বসন্তের হাওয়া খেলে যায়। আর সেই হাওয়া যদি হয় আমাদের মাটির সুরের হাওয়া, তাহলে তো কথাই নেই। আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী, হৃদয়ের সুর। আচ্ছা শ্রোতা বন্ধুরা, দোহার শব্দটার মানে কি জানেন? দোহার মানে হলো যিনি মূল গায়নের দোহার কি করেন, অর্থাৎ যিনি সুরটাকে ধরে রাখেন, সুরটাকে মিলিয়ে নেন। আজ আমাদের পুরো অনুষ্ঠানটাই উৎসর্গ করা এমন একদল মানুষকে, যারা বাংলার মাটির গন্ধ, পদ্মা মেঘনা গঙ্গার ওপারের আর এপারের লোকগানকে শহরের বড় বড় কনসার্ট হলে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা কথা বলবো দোহার ব্যান্ড এবং লোকসঙ্গীতের এক জাদুকর প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্যকে নিয়ে। চলুন, আড্ডা তো জমবে, কিন্তু তার আগে দোহারের গলায় মাটির সেই খাঁটি সুবাস মাখা প্রথম গানটা শুনে নেওয়া যাক, মন ভালো করা সেই সুর। চলুন শুনে নেওয়া যাক।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী হৃদয়ের সুর পর্বে। 1999 সালের 7ই আগস্ট উত্তর পূর্ব ভারতের লোকগান, বিশেষ করে সিলেট, আসাম এবং কাছাড় অঞ্চলের গানগুলোকে এক সুতো বাঁধতে পথ চলা শুরু করেছিল দোহার। কালিকাপ্রসাদ ভট্টাচার্য এবং রাজীব দাসের হাত ধরে শুরু হওয়া এই দলটা শুধু একটা ব্যান্ড ছিল না, এটা ছিল একটা আন্দোলন। শহুরে গিটার আর ড্রামসের ভিড়ে তারা তুলে আনলেন দোতারা, ডুগডুগি, ধামাইল আর খমক। তারা আমাদের শেখালেন যে লোকগান মানে শুধু পুরনো দিনের গান নয়, লোকগান মানে জীবনের কথা, যাপনের কথা। আচ্ছা, আপনাদের দোহারের সবচেয়ে প্রিয় গান কোনটি? চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আপনার পছন্দের দোহারের গান। শুনবো আরও একটি দোহারের গান, যেই গানগুলো শুনলে পা আর এক জায়গায় স্থির থাকে না। চলুন শুনে নেওয়া যাক।

মিষ্টি মধুর কিছু গানের পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হৃদয়ের সুর পর্বে। শ্রোতা বন্ধুরা, দোহারের কথা বলতে গেলে একজনের কথা না বললে এই গল্পটা অধুরা থেকে যায়। তিনি হলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। 2017 সালের সেই কালো দিনটা আমাদের কাছ থেকে কালিকা প্রসাদ ভট্টাচার্যকে কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া সুর সেটা কি মোছা যায়? একদমই না। কালিকা প্রসাদ ভট্টাচার্য বলতেন, লোকগান হলো মাটির ভেজা গন্ধের মতো, যা কখনো পুরনো হয় না। আজ কালিকা প্রসাদ ভট্টাচার্য সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু রাজীব দাস এবং দোহারের বাকি সদস্যরা যেভাবে তাদের সেই মশালটাকে জ্বালিয়ে রেখেছেন তা সত্যি কুর্নিশ করার মতো। দোহার আজও মঞ্চে উঠলে হাজার হাজার মানুষ একসাথে গেয়ে ওঠে, এটাই তো মাটির গানের টান। চলুন কালিকা প্রসাদ ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে এবং দোহারের সেই চিরন্তন শক্তির উদ্দেশ্যে শোনা যাক পরের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী হৃদয়ের সুর পর্বে। এই পর্বে আরও একটি মিষ্টি গান আপনাদের জন্যে।

গান শুনতে শুনতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। সময় যেন ডানায় ভর করে উড়ে যায়, বিশেষ করে যখন সাথে থাকে দোহারের মতো মাটির সুর। শ্রোতা বন্ধুরা, যাওয়ার আগে শুধু এটুকুই বলবো, নিজেদের শিকড়কে ভুলবেন না। শহরের কংক্রিটের ভিড়েও মাঝে মধ্যে মনের জানালাটা খোলা রাখবেন, যাতে মাটির গানের এই হাওয়াটা ভেতরে ঢুকতে পারে। দোহার আমাদের হৃদয়ে ছিল, আছে এবং থাকবে। তাহলে শ্রোতা বন্ধু, আজকের এই হৃদয় সুর পর্বটি এখানেই শেষ করছি, এবং যাওয়ার আগে দোহারের সেই বিখ্যাত এনার্জিতে ভরপুর গানটা না শুনলে আজকের এই হৃদয় সুর পর্বটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জে FM উচ্চতা।

চলে এলাম পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব সেরা কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সেরা কথা পর্বে। আজকের এই পর্বে আপনাদেরকে যার কথা বা বাণী আপনাদেরকে শোনাব, তিনি হলেন জগদীশচন্দ্র বসু।

জগদীশচন্দ্র বসু বলেছেন, শান্তির কোনো জাতির পৈতৃক অথবা চির সম্পত্তি নহে, বল দ্বারা, শক্তি দ্বারা, জীবন দ্বারা শান্তি আহরণ করিতে এবং রক্ষা করিতে হয়। বলযুক্ত হও, শক্তিমান হও এবং তোমাদের শক্তি দেশের সেবা এবং দুর্বলের সেবায় নিয়োজিত হোক। জগদীশচন্দ্র বসুর কথায়, যদি আমরা কেবলমাত্র অতীতের স্মৃতি লইয়া বসিয়া থাকি, তবে নিষ্ক্রিয়তার ফলেই আমাদিগকে ধরণীর পৃষ্ঠ হইতে লুপ্ত হইতে হবে। যিনি ধূলিকণার পরমাণুর মধ্যে বিশাল ব্রহ্মাণ্ডের রহস্য নিহিত করিয়াছেন, তিনিই আমাদিগের মধ্যে

হইতে জ্ঞানের পিপাসা দিয়া রাখিয়াছেন। জগদীশচন্দ্র বসু বলেছেন, আত্মসম্মান বোধ সম্পন্ন প্রত্যেক দেশের মতো আমাদের কর্তব্য উচ্চ শিক্ষার জন্য বিদেশির মুখাপেক্ষী না হওয়া। তিনি বলেছেন, সমুদ্রে পতিত হইয়াও বাড়ি বিন্দুগণের বিশ্রাম নাই, সূর্যের তেজে উত্তপ্ত হইয়া ঊর্ধ্বে উড্ডীন হইতেছে, ইহারাই একদিন অসনীয় ঝঞ্ঝা বলে পর্বত শিখরাভিমুখে ধাবিত হইয়া বিপুল জটাজালের মধ্যে আশ্রয় লইবে, আবার কালক্রমে বিশ্রামান্তে পর্বত পৃষ্ঠ তুহিনাকারে পতিত হইবে। এই গতির বিরাম নাই, শেষ নাই।

শুনতে সেরা কথা পর্বে। আজকে এই পর্বে আমরা কথা বলছি জগদীশচন্দ্র বসুর বাণী নিয়ে। তিনি বলেছেন, আমাদের যুবকেরা অনেক সময় অল্পেই নিরাশ হইয়া পড়ে, সামান্য আঘাতেই নুইয়া পড়ে, সহজেই সিদ্ধি লাভ করিতে চায়। কিন্তু জগতে যে সব মহৎ কার্য হইয়াছে, বৃহৎ আবিষ্কার হইয়াছে, তাহার মূলে কত ত্যাগ, কত সাধনা, কত সুদীর্ঘকালের অধ্যাবসায়, কত চিন্তা ও উদ্বেগপূর্ণ বিনিদ্র রচনী নিহিত হইয়াছে। জগদীশচন্দ্র বসু বলেছেন, যদি কেহ কোনো বৃহৎ কার্যে জীবন উৎসর্গ করিতে উন্মুখ হন, তিনি যেন ফলাফলে নিরপেক্ষ হইয়া থাকেন। যদি অসীম ধৈর্য থাকে, কেবল তাহা হইলেই বিশ্বাস নয়নে কোনোদিন দেখিতে পাইবেন। বারংবার পরাজিত হইয়াও যে পারুণ মুখ হয় নাই, সেই একদিন বিজয়ী হইবে। আমার যখন শিক্ষারম্ভ হয়, তখন সৌভাগ্যক্রমে আমার পিতা আমাকে কোনো ইংরাজি বিদ্যালয়ে না পাঠাইয়া বাংলা পাঠশালায় পাঠাইয়াছিলেন। তথায় কৃষক পুত্ররা ছিল আমাদের সহপাঠী, তাদের নিকট হইতে আমি শ্রমের প্রকৃত মর্যাদা উপলব্ধি করিতে পারিয়াছিলাম। শ্রোতা বন্ধু, আজকে জগদীশচন্দ্র বসুর এই উক্তিটি দিয়েই আমাদের সেরা কথা পর্ব শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরই ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সারা দেশে 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200-র বেশি। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয়েছে রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
1: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology-oriented businesses, R&D and innovation oriented businesses.
0: প্রকল্পের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভাবিয়ার অধীনে শিল্প পার্কগুলিকে আঞ্চলিক প্রয়োজনীয়তা এবং শিল্পের চাহিদা মতো

0: করে তোলা হবে। উল্লেখ্য, ছ বছরে 100টি বিশ্বমানের শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ভাবিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 33,660 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। এর অধীনে যোগ্য উপভোক্তারা প্রতি বছর হাসপাতালে চিকিৎসার জন্য পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। দিন ধরে রাজ্যবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
1: मैं डबल इंजन की सरकार की दृष्टि से आपको बताना चाहता हूं। अब देखिए, आयुष्मान आरोग्य मंदिर को हम पैसा देना चाहते थे। हमने कई बार सुवेंदु जी को कहा कि आप ही ममता जी को समझाओ, भाई हमारा लोगो तो लगाओ, आयुष्मान का कम्युनिटी हेल्थ ऑफिसर तो लगाओ, आशा वर्कर तो बैठाओ, हम आपको पैसा देना चाहते हैं। अब फिर से मैं कहूंगा नहीं, लेकिन हो बे ना, यही उन्होंने कहा। आज देखिए अंतर क्या आया, मई महीने में सरकार बनी और आपको 527 करोड़ रुपए नेशनल हेल्थ मिशन के तहत हमने पहला किस्त आपको रिलीज कर दिया।
0: অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে। বাংলার বাইরে থাকলেও রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পাবেন।
2: NHM के अंदर इस साल पश्चिम बंगाल सरकार को पूरा मदद करने के लिए भारत सरकार आगे आया और 527 करोड़ उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया, 1,43,00,000 फैमिली बेनिफिटेड होगा। जमीन में काम को किस तरीके से उतरना चाहिए, मोदी जी का नेतृत्व ভারত সরকার এক সব কাম কর রা হয়।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। নতুন দিল্লিতে আজ বিকেলে INDIA জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, NCP SP-র নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
3: সবিনে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হ্যাঁ, ইনকে লিয়ে ইন মুদ্দো পর হম ডটকে কাম করেঙ্গে, লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
0: আগামী আগস্টে হায়দ্রাবাদে INDIA জোটের পরবর্তী বৈঠক বসবে। এদিকে ওই বৈঠকের বিষয়ে বিজেপির দাবি, INDIA জোট ইতিমধ্যেই জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের জবাব তলব করেছে। আগামী 12 জুন মামলাটির পরবর্তী শুনানি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, LPG এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG-র পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির

0: আগের তুলনায় 60% বেশি।
1: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়া শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 থেকে সে দেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুডজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেববর্মা তিনি ককতমা ববাক রকমখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি ক্রেজা রকনি হামক্রায় হাপাংনি বিশি চিনি হিম্মানী শাখাও মকল কাইখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কতালো বার্চুয়ালতে সিপাহী জলা হাংকনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুমনি পোর্ট টাংসেপ রেকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট জল ক্লায়েনতে কতাল তংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরওয়ান হুবা হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ ছাকা হাস্তিনি সিমিত আবশ্যক জরা খক চি স্নি রেজাক রাংনি অর্গানিক মৈখদং ফাতার হাস্তেওতে হাক্তর ফালজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রেরকনি অরণি ক্রিকেট বাতালি মুংনি তিনি কাইব্রে থমু অংখা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি কৃজা রকনি হামক্রাই হাপাংনি বিশি চীনের হিম্মানি শাখাও মকল কাইখা হদালামনি বিশংতি ব শাখা ভারত কবাংমা সেলাইজাকমা নুকমা তেই আবরকনি ইয়া ফাঙ্গতঙ্গ কৃজা রকনি হামক্রাইতে উকলগ ক্লাইজাক লুকুপসং ব শাখা হাপাং চয়াবৈ অন্তদয় বাই খা বা চামং মানখা তে উকলগ ক্লাইজাক লুকু রকনি হামক্রাইনি কক তুমা কাহাম তুনি রৈনানো অংখা হাপাংনি নাহারমো মন্ত্রীবক্রক শাখা জনধন একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্বচ্ছ ভারত পিএম আবাস যোজনা জল জীবন মিশন তে আয়ুষ্মান ভারত হাই বেবাক চেতন লুকু রকনি বরম তে শেপসাপ শৈকে মান্ডনা বাগে খ্লাইজাখা বদেব শাখা ক্রিজা রকনি লাংমানি হামক্রাই খ্লাই নানি নাং শেপ কাইশা নাংমানি সামং খ্লাইকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তে ডিজিটাল প্ল্যাটফর্মনি বিশিংতে চুবাচু সিধা সিধি লুকু রকনি থানি সগিকা ব শাখা ও চেতন নাহারমা এরেং থাংলিয়া মন্ত্রীবর্গ শাখা গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন্তে বিকশিত ভারত ইমাংমুখ থাং খ্লাইনা বখাক কাইশা কথাজাক জবা ও সগিখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কতালো বার্চুয়ালতে সিপাহী জলা হাংকনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট জল ক্লায়েনতে কতাল তংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরওয়ান ব আবাই বাকসা হাক্তনিতে ব কাই চিব্রে হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম জল ক্লায়েন আবনকারী ব মেঘালয়নি

রিজনাল ইউনিট নিয়ে রুতুক মানমানি ব্রেজি চুকু শেরনিবক বাঙ্ক মেথামফেটামিন্ট তেই ব্রেজি গ্রাম হিউইন রুতুক মানমানো তুই ন ও মামলা খ্লাইজাখা চেরি নাইনি মথানি বখাতে ও গদালজাক মামলা ও হায়ং আরি ফেকজাক নাই মানে আয়াং উয়াং রহরমা বাই বাকসা রাংপুষা আয়াং উয়াং রহরমা বাই গদালজাক টঙ্গি মানো ইয়াং ও সিপাহী জলানি কোকতুমা থুমনে অভিজিৎ বর্তন শাখা তিনি ফুংনি সিমি সুনামুরা বখাস্তিনি আরি আমচায় কুলুবাড়িনি কাজী টিলা আমচাইনি কেন্দ্রনি আদা নাইম থাঙ্ক বাহিনী নতুয়ে খুমতাম নগর রুতুকনা থাঙ্কা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবার ইউডিনি বদল কাইসা তপশিলী বসং হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকুতি হাঙ্কুরনি ফটিগ্রাই নজরুল কলাক্ষেত্র কাহাম রং শ্রৃঙ্গাই রগ্ন বরমিয়াফর মুংনি পান্ডানো চেঙ্গি রেখা পান্ডাও মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক আম যোগমুঙ্গ ফার্স্ট সেকেন্ড মানে রগ্ন বেবাগে খরক দোকরা চিব্রি শ্রৃঙ্গাই রগ্ন বরমিয়াফার জাখা আর মানজাখা উনকুতি জেলা পরিষদ নিকাশকু অমলেন্দু দাস উমর চাকরা ফ্রিঙ্গাই নীলকান্ত সিংহতেই যদুলাল রায় আকর্ষণ খোয়াইহাঙ্কর পরিষদ হাবানক তিনি স্বচ্ছ ভারত অভিযান সামংবুদান কাইসা অংখা আর মানচাকা খোয়াই জেলা পরিষদ নি আদংজক অর্পণা সিংহারায় কাসকয়াক চৌ সতেন্দ্র চন্দ্র দাস দে ও সামংবুদাঙ্গ নারোয়াইরক ফাংচারা কাইলাইখ্যা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই লাইমুংনি তিনি কাইব্রি থুংমুং অংখা নরসিংগড় টি আইটি থুংখলা ও তরুণ সংঘ কোচিং সেন্টার থামরা চার্চিসা রান বাই রয়্যাল কোচিং সেন্টার ন এমবিবি স্টেডিয়াম ও কর্নেল কোচিং সেন্টার কাইডক উইকেট বাই চলমান সংঘ ন তালতলা থুংখলা ও কসমোপলিটন ক্লাব থামরা বাজিচুকু রান বাই জিবি প্লে সেন্টার ন তে নরসিংগড় নি পিটিএ থুংখলা ও ব্লাড মাউট ক্লাব ব্রিরা নৈচিবা রান বাই স্পলিঙ্গ ক্লাব ন মেচেন খা বুসকাং দাম নৈচিব্রি ও হাস্তিনী বেবা হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতে ওয়াইমানোহিনী হজাক মুংরেখা নবার তৈবার নাইখুং সালনি সাকানি তুমারি তঙ্গানো থামচিবা ডিগ্রি তে খামানি নেচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি সালনি সাকানি তুমারি তংমানি থামচিবা দশমিক বা ডিগ্রি তে খামানি নেচিদক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কক্তমা পাই থাক কক্তমা বুবাগ্রক দেওয়াশা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি করিজা রোগনি হামক্রায় হাফাংনি বিশি চিনি হিমানি কক সাকাও মকল কাইখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিনে কেতাল বার চলতে সিপাহী জলা হাঙ্কুনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট তাংসেব রুকজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট চল ক্লায়ান তে কতাল টংথাই কমপ্লেক্স নকু চেঙ্গি রুয়ার হুবা হামক্রাই মন্ত্রী রতন লালনা ছাকা হাস্তিনী সীমিত আবশ্যক জরা খক চিসনি রুকজাক রাঙ্গি অর্গানিক মুখ্যতং ফাতার হাস্তে তে হাকতর ফালজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রি রকনি অরুণী ক্রিকেট বাতে মুনি তিনি কাইব্রি থিমুং অংখা কক্তমা তিনি নিবাগে অরুণ পাইখ্যা উলনি কক্তমা আওয়াই ইংগানে খনাফুং দামসিনী সতী ব্রিচিওয়া

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে

0: ১৭ কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের ১২ বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপিশু কর্মসূচিতে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সমীপিশু হচ্ছে জনসেবার এক নির্ভরযোগ্য সেতুবন্ধন। জনগণের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনকে আরও জনমুখী করে তুলতে এই কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। আজকের পর্বে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সমস্যার কথা সম্পর্কে অবগত হন এবং তা দ্রুত নিরসনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গসহ মিজোরাম, মায়ানমার এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী চারটি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা ৪৯ কেজির বেশি মেথামফেটামিন এবং ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী সংস্থার মতে, এই চক্রটি আন্তঃসীমান্ত মাদক পাচারের পাশাপাশি অর্থ পাচারের সঙ্গেও জড়িত থাকতে পারে। এদিকে আমাদের সিপাহীজলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, আজ সকাল থেকে সোনামুড়া মহকুমার সীমান্ত গ্রাম কলুবাড়ির কাঁচিটিলা এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে তিনটি বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির একটি প্রতিনিধি দল। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক, অর্থ পাচার, চোরাচালান, আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি অভিযোগ রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের জৈব কৃষি পণ্যের চাহিদা বিদেশে বাড়ছে। রাজ্য থেকে এখনও পর্যন্ত ১৭ কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্যে এবং বিদেশে বিক্রি করা হয়েছে। আজ আগরতলার অরুন্ধতী নগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন, বিপণন ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা জানান। তিনি জানান, ১০০০ কুইন আনারস দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সভায় কৃষিমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের জৈব চাষাবাদে যুক্ত কৃষক এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত। তিনি বলেন, বর্তমানে কৃষি দপ্তর কালীঘাসা, হরিনারায়ণ, সুগন্ধি লেবু, কুইন এবং কিউ আনারস, বার্ডস আই চিলি, আদা, তিল সহ বিভিন্ন জৈব ফসলের উপর গুরুত্ব দিচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল ২টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত ৩রা মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। বিষয়টি বর্তমানে সিবিআই এর তদন্তে রয়েছে এবং পুনঃপরীক্ষা নেওয়া হবে আগামী ২১ জুন। আজ আকাশবাণীর ৯০তম প্রতিষ্ঠা দিবস। ১৯৩৬ সালের এই দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, যা পরবর্তীতে ১৯৫৬ সালে আকাশবাণী নামে পরিচিতি পায়। একটি প্রতিবেদন।
1: স্বাধীনতার পর থেকে আকাশবাণী দেশের তথ্য ও সংস্কৃতির এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দ্রুত প্রসার লাভ করে। বর্তমানে দেশের ৫৯১টি বেতার কেন্দ্রের মাধ্যমে ২৩টি ভাষা এবং ১৪৬টি উপভাষার অনুষ্ঠান সম্প্রচারিত হয়, যা ভারতের প্রায় ৯৮% মানুষের কাছে পৌঁছে যায়। শুধু দেশেই নয়, আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বিশ্বের ১০০টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে, প্রবাসীদের সঙ্গে গড়ে তুলছে এক দৃঢ় সম্পর্ক। বহুজন হিতায়, বহুজন সুখায় এই আদর্শকে সামনে রেখে আকাশবাণী আজও নিরলস কাজ করে চলেছে, প্রতিদিন ২৪ ঘন্টা মানুষের কাছে খবর, তথ্য ও মতামত পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আকাশবাণী দেশের কণ্ঠ, মানুষের ভরসা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খোয়াই জেলা পরিষদ কার্যালয়ে আজ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায়, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। এই কর্মসূচিতে অতিথিগণ বৃক্ষরোপণ করেন।

আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের ১২ বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারত অনেক রূপান্তরের সাক্ষী হয়েছে এবং এই পরিবর্তনগুলির মূলে রয়েছে গরিব কল্যাণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি বলেন, সরকার সর্বদা অন্ত্যোদয় দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং দশকের পর দশক ধরে পিছিয়ে থাকা জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই ছিল সরকারের প্রচেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, জনধন অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জলজীবন মিশন এবং আয়ুষ্মান ভারতের মতো প্রতিটি উদ্যোগই জনগণের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, দরিদ্রদের উন্নত জীবনমান নিশ্চিত করতে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগগুলো অপচয় কমিয়েছে, কার্যকারিতা বাড়িয়েছে এবং প্রশাসনের প্রতি আস্থা জোরদার করেছে। প্রধানমন্ত্রী বলেন, গরিব কল্যাণ যাত্রা ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের দিকে একটি সম্মিলিত আন্দোলনে পরিণত হয়েছে। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায়ের নজরুল কলা কেন্দ্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মোট ৬১৪ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, প্রবীণ শিক্ষাব্রতী নীলকান্ত সিংহ এবং যদুলাল রায় প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও ১৪টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৭ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ে নতুন আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস নেতা তন্ময় চক্রবর্তী জানান, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুৎ পরিষেবায় বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন দাবিতে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি সংগঠিত করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলি হল, রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করা, প্রতিটি ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার বিষয়ক গাইড পেপার বা পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করা, দীর্ঘদিন ধরে কম্পিউটার শিক্ষা প্রদানের সঙ্গে যুক্ত প্রশিক্ষকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ ৪টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার ৩৮১ রানে রয়্যাল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়ামে কর্নেল কোচিং সেন্টার ৬ উইকেটে চলমান সংঘকে, তালতোলা মাঠে কসমোপলিটন ক্লাব ৩৫৯ রানে জিবি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব ৪২৫ রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য থেকে ইতিমধ্যে ১৭ কোটি টাকার জৈব কৃষি পণ্য বহিরাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দরিদ্রদের কল্যাণে সরকারের ১২ বছরের যাত্রার উপর আলোকপাত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন এবং নতুন আবাস

কমপ্লেক্সের উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

চলে এলাম শ্রোতা বন্ধুরা আমাদের পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব গান অন্তহীন। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে গান অন্তহীন পর্বে। এই পর্বে বাংলা ছায়াছবির কিছু মিষ্টি মধুর গান আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে শোনাবো এবং কিছু গল্প আড্ডা গসিপ তো থাকছেই তার সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এবারের পর্ব গান অন্তহীন একটি সুন্দর গান দিয়ে।

কিশোরী গানটির মধ্যে বাংলার মাটির টান এবং ফোকের একটা দারুণ মিশ্রণ আছে। গানের কথা এবং সুর এতটাই সহজ সরল যে প্রথমবার শুনলেই মনে হয় এটা যেন অনেক দিনের চেনা কোনো সুর। এই নস্টালজিয়া তাই শ্রোতাদের খুব দ্রুত আকর্ষিত করেছে। গানটিতে দেবের পারফরম্যান্স দারুণ স্ক্রিন প্রেজেন্স তৈরি করেছে বলুন। তার নাচের মুদ্রা এবং এনার্জি গানটিকে স্ক্রিনে একটা উৎসবের ভাব এনে দিয়েছে। জনগণের মধ্যে এই গানের হুক স্টেপটি কিন্তু খুবভাবে পরিচিত। গানের

মিউজিক অ্যারেঞ্জমেন্টে যেমন অপরিচিত মাটির বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে, তেমনি এর গায়কীয় খুব জোরালো। গানের বিট এতটাই ক্যাচি যে শোনার মাত্রায় পা দুলবে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী গান অন্তহীন পর্বে। এই পর্বে কিছু মিষ্টি মধুর বাংলা ছায়াছবির গান, তার পাশাপাশি সেই গান রিলেটেড কিছু গসিপ থাকবে আপনাদের জন্য। তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী। আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

কি, আবারও একটু নস্টালজিক ফিল দিয়ে দিলাম তো, চলে গেলেন তো আবার সেই ছোটবেলার স্কুল লাইফে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী, গান অন্তহীন পর্বে। 2015 সালে রোম্যান্টিক ড্রামা সিনেমা শুধু তোমারই জন্যের এই টাইটেল ট্র্যাকটি বাংলা সিনেমার অন্যতম সেরা আর মেলোডিয়াস একটি গান বলা যেতে পারে। রাজ চক্রবর্তী বা বীরসা দাশগুপ্তের ছবিতে মিউজিকের কিন্তু একটা আলাদা জাদু থাকে, বলুন। গানটির আসল প্রাণ যেটা হলো সেটা হচ্ছে এর গায়িকী। অরিজিৎ সিং এর ইমোশনাল আর গদগদ কণ্ঠের সাথে শ্রেয়া ঘোষালের মিষ্টি মেলোডি যখন একসাথে মিশে, তখন তা শ্রোতাদের মনের গভীরে ছুঁয়ে যায়। বিশেষ করে গানের শুরুতে অরিজিতের সেই খালি গলার টান আর পরে শ্রেয়া ঘোষালের প্রবেশ এই গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। এই গানের লিরিক্সের কথা যদি বলি, গানটির কথাগুলো কিন্তু ভীষণ সহজ, আবার ভীষণ গভীরও। ভালোবাসার মানুষের জন্য সব কিছু হতে পারার যে আকুলতা, তা দারুণভাবে ফুটে উঠেছে। যেমন, হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে।

0: আরও যদি বলি, শুধু তুমি যাও যদি সাজাবো আবার নদী, এই লাইনগুলো একটা তীব্র আত্মত্যাগ ও নিখাদ ভালোবাসার কথা বলে। ভালোবাসার মানুষের জন্য নিজের বদনাম বা ডাকনাম হতেও যে আপত্তি নেই, সেই অনুভূতিটাই গানের মূল ইউএসপি। ইন্দ্রদীপ দাশগুপ্ত ভীষণ শান্ত এবং মেলোডিয়াস একটা আবহ তৈরি করেছেন এই গানটিতে। ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন এবং একোস্টিক গিটারের ব্যবহার গানটির রোম্যান্টিক এবং কিছুটা ইমোশনাল মেজাজকে নিখুঁতভাবে ধরে রেখেছে। খুব বেশি তারুণ্যের চটক না রেখে সুরটাকে ক্লাসিক ও স্লো রেখেছে, যা মনটাকে সত্যি শান্ত করে দেয়। শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন গান অন্তহীন পর্বে, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জি অঙ্কুরিতা। চলুন এই পর্বে আরও একটি নস্টালজিক ফিল দিতে আপনাদের জন্য একটি গান।
1: আচ্ছা,

এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা LPMS চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের আস্থা অর্জন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচিতে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের জৈব কৃষি পণ্যের চাহিদা বিদেশে বাড়ছে। রাজ্য থেকে এ পর্যন্ত 17 কোটি টাকার জৈব কৃষি পণ্য বহির্রাজ্য এবং বিদেশে বিক্রি করা হয়েছে। আজ আগরতলার অরুন্ধতিনগর স্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন, বিপণন ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা জানান। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট UG 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2:15 পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে নেওয়া হবে। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ 9 জেলার ফটিক রায়ের নজরুল কলা কেন্দ্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মোট 614 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের 9 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আমাদের এবারের পর্ব গীতে আকাশ। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে গীতে আকাশ পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো আপনাদের সঙ্গে একেবারে রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আজকে সোমবার এবং আমাদের স্টুডিওর বাতাস এই মুহূর্তে একটু অন্যরকম। আজ বাতাসে ভাসছে এক অদ্যম প্রেম, এক তীব্র বিদ্রোহ আর এক পরম আধ্যাত্মিকতা। হ্যাঁ, আজ আমরা মেতে উঠব আমাদের সবার প্রিয় বাঙালির প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে আজকের এই গীতি আকাশ পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা শুনব তার কালজয়ী কিছু গান আর জানব সেই গানগুলোর পেছনের কিছু না বলা গল্প। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী।

সমাজ শিকল পূজার ভাষান বেদী ওরে ও তরুণীশান ওরে ও তরুণীশান রাজা তোর তোলায় বিশান ধ্বংস নিশান রুক প্রাচীর প্রাচীর বেদী তারা রইল হো কপাট তারা রইল হো কপাট ভেঙে ফেল কর রেল পাট।

জমাট শিকল পূজার ভাসানো বেদী, ওরে ও তরুণীশান, ওরে ও তরুণীশান, ভাজা তোর কোলায় বিশান ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল কপাট, তারা রইল কপাট, তারা রইল কপাট, তারা রইল।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে গীতি আকাশ পর্বে। শ্রোতা বন্ধুরা, নজরুলের গান মানেই তো শুধু প্রেম নয়, নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে এক বজ্র কণ্ঠ। কি অসামান্য তেজ! কিন্তু আপনারা কি জানেন, এই মানুষটাই আবার যখন প্রেমের গান লেখেন তখন তিনি একেবারে অন্যরকম। নজরুল ইসলাম তার জীবনে যেমন ঝড়ঝাপটা দেখেছেন, তেমনি ভালোবেসেছেন উজাড় করে। তার বিরহের গানগুলো শুনলে মনে হয় এ যেন আমাদেরই মনের গোপন কোনো কথা। তেমনই একটি গান যা শুনলে চোখের কোণটা কেমন যেন ভিজে ওঠে। চলুন শুনে আসি গানখানি।

শ্রোতা বন্ধুরা, নজরুল ইসলাম কিন্তু শুধু বাংলা গানকে সমৃদ্ধ করেননি, তিনি বাংলায় গজল গানের জোয়ার এনেছিলেন। পারস্যের সেই মিষ্টি সুরকে তিনি যেভাবে বাংলা ভাষার সাথে মিশিয়ে দিলেন তা সত্যিই জাদুকরী। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে গীতি আকাশ পর্বে। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই চিরন্তন সুরে।

সত্যি মনটা জাস্ট জুড়িয়ে গেল। আচ্ছা, আপনারা কি জানেন নজরুলের গানের ভাণ্ডার কতটা বৈচিত্র্যময়? তিনি যেমন লিখেছেন শ্যামাসঙ্গীত, কীর্তন, তেমনি আবার লিখেছেন চমৎকার সব গজল। ধর্মের ভেদাভেদ ভুলে তিনি সুরের এক অনন্য সেতু তৈরি করেছিলেন। শুনব তার তেমনই একটি অসাধারণ ভক্তিগীতি। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে গীতি আকাশ পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, সময়ের চাকা তো আর থেমে থাকে না, দেখতে দেখতে আমাদের এই আজকের বিশেষ আয়োজনের একেবারে শেষে চলে এসেছি। কাজী নজরুল ইসলাম তার সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন, আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের সংগ্রামে। এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আপনাদের জন্য রেখে যাচ্ছি নজরুল ইসলামেরই আরও একটি মিষ্টি গান। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চতা।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আপনাদের পছন্দের পর্ব, আজ রাতে পর্ব। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো একেবারে আপনাদের সঙ্গে রাত 11টা পর্যন্ত। আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি, বলুন তো আমাদের চারপাশে এমন একটা জিনিস আছে যা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায় কিন্তু কোনো অক্সিজেন দেয় না, উল্টো মানুষের মনে দম বন্ধ করা আতঙ্ক তৈরি করে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি গুজব বা রিউমার নিয়ে। আজকে আমাদের আজ রাতে পর্বের আয়োজন গুজব নিয়ে। পুরোটা সময় জুড়ে থাকবো আমি, আর সাথে থাকবে কিছু বাস্তব কথা। কোথাও যাবেন না, শুনতে থাকুন এবং টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত। শুনবো আপনাদের অভিমত, আপনাদের অভিজ্ঞতা। আপনারাও কি কোনোদিন গুজবের শিকার হয়েছেন, বা আপনাদের চোখের সামনে এরকম কোনো ঘটনা কি ঘটেছে যে চোখের সামনে আপনি দেখছেন যে এই ব্যক্তিটা গুজবের শিকার হচ্ছে বা রিউমারের শিকার হচ্ছে? সেই অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার আপনাদের জানাই আছে, তবু আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার 0381226253 এই নম্বরে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। আজকের আজ রাতে পর্বের আয়োজন গুজব, শুনবো আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত। তবে অনুরোধ করব, কোনো রাজনৈতিক বিষয়, কোনো ব্যক্তির নাম বা কোনো প্রশাসনিক বিষয় নিয়ে আমরা কথা বলবো না, কারোর নাম না নিয়ে, কোনো প্রতিষ্ঠানের নাম না দিয়ে জাস্ট অভিজ্ঞতাটা শেয়ার করব। এই অনুরোধ রইল, ফোন করুন 0381226253 এই নম্বরে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের আয়োজন গুজব। শুনবো আপনাদের অভিজ্ঞতা। আপনাদের যদি কোনো অভিমত, আপনাদের ব্যক্তিগত মতামত থাকে, তাহলে অবশ্যই এই বিষয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। দুঃখিত, নিতে পারলাম না শ্রোতা বন্ধু। আমাদের ফোন লাইনের পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আপনাদের মনের কথা শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। শ্রোতা বন্ধু, প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটাই সহজ করেছে, তার কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রযুক্তির হাত ধরেই এক শ্রেণীর মানুষ আজকাল খুব সস্তা একটা বিনোদন খুঁজে নিয়েছে, সেটা হলো গুজব ছড়ানো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন গুজব কেন ছড়ায়? একটা ছোট্ট উদাহরণ দিই। পাড়ার মোড়ে একজন হয়তো বলল, আজ আকাশে কেমন যেন মেঘ করেছে, সূর্যটা ঠিক মতো ওঠেনি। দ্বিতীয় জন সেটা শুনে পাশের জনকে বলল, আরে শুনেছেন, সূর্য নাকি আজ ওঠেইনি, অন্ধকার হয়ে আছে সব। আর তৃতীয় জন ফেসবুকে পোস্ট দিয়ে দিল, কিয়ামত বা পৃথিবীর ধ্বংস ঘনিয়ে এসেছে, আজ আর সূর্য উঠবেই না। হাসছেন।

0: তো। বাস্তবে গুজবের প্রভাব কিন্তু মোটেও হাসির নয়, এটা একটা ছোট্ট মিথ্যা, একটা কাটা ছেঁড়া করা ছবি আর একটা ফেক ভিডিও নিমেষের মধ্যে আমাদের সমাজে দাঙ্গা লাগিয়ে দিতে পারে, কেড়ে নিতে পারে নিরপরাধ মানুষের জীবন। এই নিয়েই আজকে কথা বলবো আজ রাতে পর্বে গুজব নিয়ে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার,
0: অম্বিকা দি?
1: হ্যাঁ
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, সত্যি খুব সুন্দর বিষয় গুজব। দেখুন আমরা সত্যি মাঝে মাঝে কিন্তু এই গুজবের শিকার হই, কারণ এই কারণে কিছুদিন আগে চৈত্র মাসের সেল চলছিল, তো সেই সময় দেখছিলাম একটা দোকানে সব বলাবলি করছে যে এই দোকানটায় ১০০ টাকায় চারটে করে ব্লাউজ দিচ্ছে, এরকম আরো অনেক জিনিসের নাম করলো, এরকম কম দামে দিচ্ছে। তো সেই রকম শুনে অনেক মানুষের দেখছি হুড়োহুড়ি ভিড়, সবাইকে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, কি এত কেন মানুষ যাওয়া আসা করছে, এত কেন ভিড়, কি ব্যাপার? তো তখন বলছে এরকম ব্যাপার। তো আমি নিজে দেখলাম যে দেখি তো ব্যাপারটা সত্যি না মিথ্যা। তো সেই দোকানে আপনি যেহেতু প্রতিষ্ঠানের নাম করতে বারণ করেছেন, তাই কোনো প্রতিষ্ঠান বা কোনো দোকানের নাম করছি না। তো সেখানে গিয়ে আমি নিজে জিনিসটা যাচাই করার জন্য যখন গেলাম, হ্যাঁ, তখন বলছি কি দাদা আপনাদের এখানে শুনছি নাকি এই জিনিসটা এই দামে এরকম পাওয়া যাচ্ছে, বলছে না, কে বললো? না অনেকজন নিয়ে গেছে বলছে, বলছে না ফালতু কথা। তাহলেই দেখুন আমরা কিভাবে মানে গুজবের শিকার হই, তো আমিও হয়েছি বা এরকম আমাদের আশেপাশের অনেক মানুষকেও দেখি এরকম ধরনের গুজবের শিকার হতে। তো আমরা আমার মানে তখন মানে সেই মুহূর্তে হয়তো আমাদের মনে হয় যে না, সবাই যখন বলছে তখন একবার সবাই যদি কেউ কোনো জিনিস পায় সেটা তো কেউ ছাড়বে না। ধরুন তো এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। দেখুন একটু আগে যেই ছোট্ট উদাহরণটা দিলাম, একজন বলেছে সূর্য উঠবে না, আজকে দিনটা কেমন মেঘ করেছে, আরেকজন বলেছে যে আজকে সূর্য উঠবেই না, আর আরেকজন পুরো ফেসবুকে পোস্ট করে দিয়েছে। এই গুজবের শিকার আমরা প্রতিনিয়ত হচ্ছি, হয়েই যাচ্ছি। আজকে এই আজ রাতে পর্বে শুনব এই বিষয়ে আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা, কিছু বাস্তব কথা নিয়ে আমরা আলোচনা করব, যাতে পরবর্তী সময়ে আমরা আরও অনেক বেশি সচেতন হতে পারি। নমস্কার, কে রয়েছেন? নিতে পারলাম না ফোনটা। আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে শ্রোতা বন্ধুরা, যদি কোনো কারণে ফোনে রিচ করতে অসুবিধা হয় আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের মনের কথা জানাতে পারেন।

0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো, কে রয়েছেন?
1: জয়নগর থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: বলুন।
1: অক্ষরিতা ম্যাডাম না?
0: হ্যাঁ বলুন।
1: গুজব মানুষকে বিপদে পরিচালিত করে, গুজবে কান দেওয়াটা আমার মতে একেবারেই ঠিক না, কিন্তু আমরা বুঝি না বলে গুজবের পিছনে ছুটি। করোনার সময় মাইক দিয়ে বলে গেছে, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না বলে, কিন্তু উল্টা পাল্টা সরকার থেকেই বলছে। কিন্তু গুজবের পিছনে ধাওয়া করলে ম্যাডাম নিজের বুদ্ধি বিবেচনা সব বিসর্জন হয়ে যায়। আসলে ব্যাপারটা যাচাই করাটাই হলো গুজবকে মানে হটিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা জানা। হ্যাঁ, গুজব মানুষকে একেবারেই নাজেহাল করে তোলে, মানে গুজবে কান ধরাটাও ঠিক না, গুজবে গুজব ছড়ানোটাও ঠিক না। এইটুকু বললাম ম্যাডাম, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন।
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ আমি শুনেছি, শুনতে পেরেছি।
1: এইটুকুই বললাম,
0: ভালো
1: থাকবেন। হ্যাঁ
0: ভালো থাকবেন। দেখুন শ্রোতা বন্ধু।

0: প্রশ্নটা যেটা সেটা হচ্ছে আমরা কি করে বুঝবো কোনটা সত্যি আর কোনটা রিউমার্স অর্থাৎ গুজব। আমরা তো আর গোয়েন্দা নই, গোয়েন্দা হওয়ার দরকারও নেই। শুধুমাত্র একজন একটা জিনিস বলল আর হুট করে আমরা ওইখানে চলে গেলাম বা একটা কিছু করে ফেললাম, তার আগে যদি একটু যাচাই করে নিতে পারি তাহলে হয়তো সেইভাবে গুজবের ফাঁদে আমাদের পড়তে হবে না। এই যেমন অনেক জায়গায় লেখা থাকে গুজবে কান দেবেন না, সেটা ঠিক, গুজবে কান দেওয়াও ঠিক নয়, গুজব ছড়ানোও ঠিক নয়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? বলুন।
1: আমাদের পাশাপাশি সবাই চলে যাচ্ছে ব্যাটকার সঙ্গে ব্যাটকার, আমার ভাইয়ের বউ এসে বললো কি বুদ্ধি ব্যাটকারের সঙ্গে ব্যাটকার দি, আমি আনবো, আগে ওরা আনুক না দেখে নাও না, ওই দেখো সবাই যাচ্ছে আমিও যাচ্ছি, ঠিক আছে যাও, গিয়ে দেখলো কি কিছু না শুধু ফল শুদ্ধ মিথ্যা আরেকবার বাসা গিয়ে দেখেন মোবাইলে ফেসবুকে দিয়েছে লোক লোকের নাম ইয়ে করবো না, একটা লোক মারা গেছে, ভালো তো লোকের নাম বলেছে মিথ্যা মারা গেছে, সবাই তো আমরা মিথ্যা মারা গেছে মিথ্যা মারা গেছে সবাই বলে এর থেকে বলছে এর থেকে বলছে, পরে খবর নিয়ে দেখি লোকটা মারা গেছে না, মারা গেছে যদিও কিন্তু আরো এক মাস পর লোকটা মারা গেছে, এক মাস আগে সরে গেছে লোকটা মারা গেছে, চিন্তা করুন এরকম গুজে বসে আমরা মানে গুজে বসে গেছি আমরা হাত থেকে সব শুরু হচ্ছে
0: একদম,
1: নিজে একটু যাচাই করে নিতে হবে আর গুজে বসে কেন না, কিন্তু আমরা সেটা বুঝি না, সবাইকে এটাই বলে রোজ সবাই জিনিসটা বুঝে জন্য সবাই আমরা পিছনে দেখি
0: একদম,
1: এটুকু বললাম, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, ধন্যবাদ। এটাই, প্রথমে আমরা গুজবের ফাঁদে পড়ে যাই, তারপর চেষ্টা করি যাচাই করে একটু যেচে পরখে তারপর স্টেপ নেওয়ার। আর এই যে সেল নিয়ে কথাটা, সেটা তো শ্রোতা বন্ধু আমাদের জীবনে প্রতিনিয়ত হচ্ছে, শুধু সেলসের ব্যাপার না। একজন বলল যে আমি একটা মলে গেলাম, সেখানে দেখলাম 300 টাকার বাজার করলে 100 টাকার জিনিসপত্র ফ্রি পাওয়া যায়, অথচ সে কি কিনলো, সে আদৌ কত দিয়ে কিনলো, তার বিল পেপার কিছুই আমরা চেক করলাম না, আমরাও পেছন পেছন দৌড়লাম, কিছুই হলো না, শুধু শুধু গেলাম এবং ঘুরে ফিরে চলে আসলাম। এই রকমের গুজবের শিকার তো আমরা প্রতিনিয়ত হচ্ছি। তবে মারাত্মক যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং এই গুজবের ফাঁদে মানুষ পাও দিচ্ছে, সেটা হচ্ছে মারাত্মক। এই নিয়েই কথা বলবো আমাদের আজকের আজ রাতে পর্বের আয়োজন গুজব নিয়ে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুন নগর থেকে।
0: বলুন।
2: বিষয়টা অত্যন্ত একটা মারাত্মক বিষয় গুজব। এটা এটা আমার জীবনে বহু দেখেছি, গুজবে গুজবের নির্ভর করে কারোর উপর হামলা করে দেওয়া এবং গুজবের উপরে নির্ভর করে মানুষকে আঘাত করা, গুজব বিভিন্ন ঘটনা। আপনি এখন এখন যে সোশ্যাল মিডিয়া, এখানে দেখবেন প্রত্যেকদিন অমুক একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, দেখবেন এটা মিথ্যে, সরকার এই বলেছে সেই বলেছে অমুক বলেছে, দেখা গেল এটা এটা সব পিআইবি বললো না এটা সঠিক নয়। তো এই জিনিসগুলি আসলে কি করে চলবেন? এই যে আমরা দেখি একটা হঠাৎ করে একজন বলছে আরে ওইখানে তো আগুন লেগে গেছে, অথচ ঘটনাটা এরকম নয়, রাস্তার সেই ডাস্টবিনের মধ্যে তো আগুন লেগে গেছে, লেগেছে বাস বাস গ্রাম আগুন লেগে গেছে। তো এরকম ভাবে মানুষ না বুঝে না শুনে চটপাট অনেক কথা বলে দেয়, অমুকে এই কাজটা করে ফেলেছে আর পাঁচজন করেছি আমার জীবনে দেখেছি, আমি আমার পাড়াতেই দেখেছি, ওই তো এই কাজটা করেছে, বাস পাঁচজনে এসে তাকে হামলা করে বসে, এরপরে দেখা গেলো না এই পাঁচজন যারা করলো তারাই অপরাধী হয়ে গেল, কারণ ঘটনাটা ছিল সম্পূর্ণ ভুয়ো।

0: স্বপ্নগুলি হরে আমার সেই তো আমরা রাস্তাঘাটে দেখি। তো এইগুলি থেকে কিভাবে যে মুক্তি আমরা পাবো সেটা আমাদের সেই 1980 সালের সেই জুনের দাঙ্গা থেকে গুজব থেকে শুরু করে এখন পর্যন্ত সেই গুজবের মধ্যে, এটা গুজব ছাড়া আমরা থাকতেই পারছি না মনে হয়।
1: একদম, এখন তো আরো বেড়ে গেছে,
0: মারাত্মক অবস্থা হয়ে গেছে। তখন তো সেই 80 সালে 81 বিদায় এসে সেই সময় তো আর আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না।
1: একদম একদম।
0: কিন্তু আজকের দিনে তো সহজ, এক সেকেন্ডে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়।
1: একদম।
0: তো এই ঘটনাগুলি না বুঝলি, এখন এই বয়সে এসে এখন চিন্তা করে দেখি আর কি, যে আসলে তো বিষয়টা যে অঙ্কুরিত আজকে রাখলো, বিষয়টা তো আসলে মারাত্মক বিষয় এটা। কিন্তু ভাবলে এই যে অম্বিকা দি বললেন না যে এটা এই যে আমরা দেখি এরকম, আমি একটা আস্তবন বাজারে দাঁড়িয়েছিলাম, একজন এসে বলছে ওইখানে তো আম বিক্রি হচ্ছে 3 কেজি 100 টাকা, আরে 3 কেজি 100 টাকা, আরো 5 জন গেল গিয়ে ঘুরে ঘুরে দেখ, আরে গিয়ে মিথ্যা কথা বলে দিচ্ছে বদল। তো এরকম মিথ্যা কথা সাজ পোশাক পোশাক পরা সেই ভদ্রলোকরাও মিথ্যা কথা বলে। সমস্যা কি একরকম, গুজবটা এরকম ভাবে হয় কি করে মানুষের, মানে একটু ভাবে না যে এটার এফেক্টটা কি হবে। এগুলি তো দেখি, বুঝতে পেরেছেন? তো এই জন্য বললাম যে আসলে একটু বলি, আজকে যখন আপনারা এই গুজবের কথাই বললেন, বহু ঘটনা আছে আমার, এখন বললে আপনাদের সেই বহু সময় লাগবে, তাই সংক্ষেপে আমি এইটুকু আপনাকে শেয়ার করলাম আর কি। এটাতে কেউ কান দেবেন না, আমরা বলি ঠিকই, কিন্তু কান দেয় না এর মানুষ সংখ্যাটাই কম।
1: একদম সেটাই,
0: বুঝলেন? কান দেয় না গুজবে এটা মানুষ সংখ্যাটা কম, কান দেয়টাই বেশি, মূল্যায়ন করতে চেষ্টা করে না। দেখবেন আপনার কাছ থেকে শুনে, আপনি বললেন না যে সূর্য উঠবে না মেঘ করেছে, ওই এরকম আমরা ওই স্কুল কলেজের সময় আমরা একটা কি বলি, 100 জন যদি দাঁড় করিয়ে যদি লাইন করে যদি প্রথম একজনকে কানে কানে একটা কথা বলে দেন যে তুমি কানে কানে প্রত্যেকে একজন একজন করে বলবে, দেখবেন প্রথমজন যা বলছে লাস্টের জন গিয়ে দেখবেন যে এই শব্দটি নাই, চলে যাবে, মূল্যায়নের ব্যাপার নাই। তো মানুষ এরকমই করে। যাই হোক, ধন্যবাদ,
1: ধন্যবাদ,
0: নমস্কার,
1: নমস্কার, ভালো বলুন, শুভরাত্রি। সেটাই আমরা বলি না বলি না বলেও কিন্তু গুজবে কানটা দিয়ে দিই। নমস্কার, কে রয়েছেন?
2: ম্যাম নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি রামনগর থেকে, ম্যাম রাজু।
1: রাজু, টাইটেলটা কি?
2: রাজু লোধ।
1: রাজু লোধ। বলুন।
2: এটা ভালোই ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা। এই গুজবে ম্যাম আমার জানা মতো অনেকই তো কিন্তু একজন লোক মারা গেছিল এই গুজবে। অনেক বছর আগে আপনার খেয়াল আছে নি, ওই ছেলে বেলা কবে স্ট্রোক হয়েছিল কিডনি ফিলিয়ার এলাকা, আমাদের এলাকার এই একজন ব্যবসা করতে বাইরে চাই আর কি।
1: আচ্ছা।
2: মারা গেছে, মহাশয় ব্যবসা করতো।
1: আচ্ছা।
2: এই ছেলে ধরা হয়ে এসে গা দুই ভাই গেছে এক বাইরে জায়গার মধ্যে বেড়ালে। এক ভাই কোনো রকমে বাচ্চা চাইছে আর কি।
1: যাচাই করে না গেলে প্রাণহানি পর্যন্ত হতে পারে, এবং সেটা হচ্ছে। একদম সেই।
2: ভালো থাকবেন ম্যাম।
1: ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের গুজব নিয়ে কোনো অভিজ্ঞতা, কোনো অভিমত থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা প্রতিনিয়ত গুজবের শিকার হচ্ছি, হয়তো ছোটোখাটো বিষয়েই হোক, কিন্তু হচ্ছি, প্রতিনিয়তই হচ্ছি। আমাদের সতর্কতা বাড়ানো উচিত, আরেকটু বেশি সচেতন হওয়া উচিত, কারণ সোশ্যাল মিডিয়ায় এখন এক সেকেন্ডও লাগে না একটা খবর ছড়িয়ে পড়তে, এবং সেটা কোনখান থেকে কত দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই কারণে একটু সচেতন হয়ে, একটু যাচাই করে তারপর আমাদের কোনো কথা বলা উচিত, কোনো স্টেপ নেওয়া উচিত, কোনো কাজ করা উচিত। শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা, এবং আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব। এই বিষয় আপনারা কথা বলতে ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?

0: হ্যালো,
1: হ্যালো, গুজব নিয়ে বলছেন না দিদি? এটা খুব ভালো কথা বলছেন, বুঝছেন তো?
0: কে বলছেন?
1: কিছু লোক আছেন একটু বুঝিনি, বুঝছেন তো? এরা কারো ভালো দেখতে পারে, নিজের সুখে থাকতে চায় না, অন্য কারো সুখে থাকতে চায় না।
0: শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারা ফোন করছেন আপনাদের নামটা একটু বলুন, কারণ আমাদের নিয়ম আপনাদের জানাই আছে, যারা সকালে ফোন করবেন তারা কিন্তু রাতের বেলা অনুষ্ঠান শুনবেন, অন্যদেরকে কথা বলার সুযোগ দেবেন। তাই ফোন করে অনুরোধ, দয়া করে আপনাদের নাম খানিয়ে প্রথমে বলে নেবেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: হ্যালো ম্যাম, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি ডুপলি থেকে দুলাল দাস কইতেছি।
0: বলুন দুলাল বাবু, কি অভিজ্ঞতা রয়েছে আপনার গুজব নিয়ে?
2: গুজবে সঠিক ব্যাপার আমরা না জেনে গুজবে কান দেওয়াটা ঠিক না। আজকে থেকে মনে করেন, ম্যাডাম, কত বছর আগে একবার আমরা একটা গুজব ছড়িয়েছিল যে লবণের দাম বেড়ে যাবে। মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে লবণ মানুষের কিনা কেনাকাটি গ্রহস্থীরা গরস্টক করছে। পরের দিন শোনা গেছে যে লবণ কমিয়ে হয়েছে, লবণ ঠিকই হয়েছে, অনেকেই কিনা অনেকে গরস্টক করছে। এইসব ব্যাপারে সঠিক আমরা না জেনে গুজব কান দেওয়াটা ঠিক না।
0: সেটাই, কান দেওয়া ঠিক না, কিন্তু পরক্ষণে আমরা বিশ্বাসও করে ফেলি এবং গুজবে কান দিয়েও দিই, সেটা তো হচ্ছে আমাদের সঙ্গে। সেটাই, ভালো থাকবেন শ্রোতা বন্ধু, নমস্কার। দেখুন শ্রোতা বন্ধু, এবার কি করে বুঝবো যে এই যে কথাটা বলছে সেটা আদৌ সত্যি না গুজব? আমরা তো কেউ গোয়েন্দা নই, কিন্তু গোয়েন্দা হওয়ার দরকারও নেই। কিছু নিয়ম কানুন আর কি, একটু সচেতনতা অবলম্বন করলে, একটু সতর্ক হয়ে থাকলে আমরা নিজেকে এবং সমাজকে বাঁচাতে পারব। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হুটপাট আমাদের সোশ্যাল মিডিয়ায় ফোন খুললে, ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি, যাই খুলি, হুটপাট একটা খবর চলে আসে। তারপর কি করি, যদি ইন্টারেস্টিং হয় সেই খবরটাতে ক্লিক করি, এবং সব থেকে বেশি যেটা করি, কোনো চাঞ্চল্যকর খবর বা চটকদার পোস্ট দেখলে সবার আগে শেয়ার বা ফরওয়ার্ড বাটনে ক্লিক করি। এক সেকেন্ড সময়ও নেই না, একবার নিজে দেখার চেষ্টা করি না, আদৌ আমি যে পাঠাচ্ছি মানুষকে, আমি যে শেয়ার করছি সেই কথাটা কি আদৌ সত্যি? ওই যে একটা কথা বলে না, যে কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে, চিলে কান নিয়েছে শুনে চিলের পেছনে না ছুটে আগে নিজের কানে হাত দিয়ে দেখা উচিত কানটা জায়গায় আছে কিনা। এই সতর্কতাটা, এইটুকু যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে এবং সমাজকে গুজবের হাত থেকে বাঁচাতে পারি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? বলুন।
3: তাদের কাজ হচ্ছে গুজব ছড়ানো, আর ওই গুজবের গতিটা আলোর গতির থেকেও বেশি, এত তাড়াতাড়ি প্রসারিত হয়। দেখবেন, দেখা যাচ্ছে যে একজনকে জিজ্ঞাসা করা চাই, দুগুলো শুনলি, অমুক বলছিল, আমি আবার তার কাছে গেলাম, হ্যাঁ রে তুই তো শুনলি, আরে ও বলছিল, আদৌ ব্যাপারটা ফলস। তার কাজ হচ্ছে পুরো এক ব্যক্তি সমাজে গুজবটা রটিয়ে দেয়, এখানে জাস্ট ছড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে গতিবিদটা বেড়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ এগুলো খুব ইন্টারেস্ট পায়, কোনো খারাপ মন্তব্য, হ্যাঁ আদৌ বিষয়টা সেরকম কিছু না, সেটাকে রং চড়িয়ে কি করে গুজবটা ছড়িয়ে দিল, সমাজে ছেড়ে দিল, বা চলতে লাগলো। এগুলো কিন্তু উৎপত্তি হচ্ছে এক শ্রেণীর মানুষের মধ্যে, এগুলো প্রযোজ্য, তারা এগুলো এই কাজগুলো করে। হ্যাঁ, শ্রোতা বন্ধু বলবো, গুজব কান দেবেন না, যাচাই করে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো থাকবে। একটু বললাম দিদি, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, সেটাই। একটা মানুষ কিছু একটা খবর দিল, খবরটা কোথা থেকে এলো, কোনো নির্ভরযোগ্য পত্রিকা বা টিভি চ্যানেলে কি এটা দেখিয়েছে, নাকি কোনো বেনামি ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছে,

0: উৎস না জেনেই আমরা মানুষকে বলতে থাকি, আমরা শেয়ার করতে থাকি। আমার নিজের এক্সপিরিয়েন্স করা ঘটনা একটা বলি, সবসময় কি হয়, ফেসবুক যখন আমি স্ক্রোল করি তখন আমি একটা নিউজ পাই, সেটা যে কোনো বিষয়েই হোক, তখন আমি যখন সেটা আমার বাবাকে বা আমার দিদিকে জানাই তখন ওরা বলে আচ্ছা তাই নাকি, কই কোথাও তো দেখলাম না, কোনো নিউজ চ্যানেলে নেই, কোনো নিউজ পেপারে নেই, এটা কি আদৌ সত্য নাকি এআই? তখন হঠাৎ করে বলে ফেলি, না না সব কিছু কি এআই নাকি, সব কিছু কি ফেক নাকি, কিছুটা সত্যতা আছে। পরে যাচাই করে দেখি আসলেই কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই, কোনো মূল্যই নেই, একেবারে মূল্যহীন একটা কথা। এই বিষয়ে কেউ কিছু জানে না, কোনো মানে অথেন্টিক একেবারেই না, সেটাই হয় এবং এটাই হচ্ছে প্রতিনিয়ত। সোশ্যাল মিডিয়ার এফেক্টটাই আমরা বেশি করে পাচ্ছি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি,
1: আমি রীনা পাল বলছি আগরতলা থেকে।
0: রীনা পাল?
1: হ্যালো
0: শ্রোতা বন্ধু, আমি অনুরোধ করব, আপনি যে ফোন করেছেন, আপনি হয়তো আজকে সকালেও ফোন করেছেন, দয়া করে যারা সকালে ফোন করবেন তারা রাতে ফোন করবেন না, আপনারা অনুষ্ঠান শুনুন। আমাদের নিয়মটা আপনাদের তো জানাই আছে, যারা সকালবেলা বলছি তোমায় পর্বে ফোন করেন তারা রাতে ফোন করবেন না, এই একটা অনুরোধ আমার রইল। আশা করব আপনারা সেই অনুরোধটা রাখবেন, পরবর্তী কোনো অনুষ্ঠানে অবশ্যই আপনার কথা শুনব। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব। গুজবে একেবারেই কান দেবেন না, সেটা একটা স্লোগান অহরহ আমরা শুনি, আবার সেই গুজবের ফাঁদে আমরাই পড়ছি। এই নিয়েই আজকে কিছু আলোচনা আমরা এই পর্বে করব। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত আমার সঙ্গে শেয়ার করুন। ফোন লাইন খোলা রয়েছে, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, দুঃখিত ফোনটা নিতে পারলাম না, হয়তো নেটওয়ার্ক ইস্যু রয়েছে। যিনি ফোন করেছেন অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অভিমত শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: গণেশের দুধ খাওয়া সম্পর্কে বলুন।
0: হ্যালো শ্রোতা বন্ধু, অনুরোধ করব যারা অনুষ্ঠান শুনছেন আপনারা প্রসঙ্গে থাকবেন, প্রসঙ্গেই কথা বলবেন। চলে আসছি আবারও এই পর্বে এই বিষয় নিয়ে কথা বলতে, তবে একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব। গুজব আসলে কি? সহজ কথায় যদি বলি, কোনো সত্যতা বা প্রমাণ ছাড়াই কোনো খবর সমাজে ছড়িয়ে পড়ে এবং সেটাই মানুষ বিশ্বাস করতে শুরু করে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। একটা শেয়ার বাটনে ক্লিক করার আগে আমরা অনেকেই ভাবি না যে খবরটা সত্যি নাকি মিথ্যা। একটা ছোট্ট গুজব কিন্তু সমাজ বা রাষ্ট্রে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে, মানুষের জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। তাই গুজব হতে সাবধান। নিতে পারলাম না ফোনটা, অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: হ্যালো ম্যাডাম,
0: কে রয়েছেন, আপনার নামটা বলুন।
1: আমার নাম নীলমণি, ব্রহ্মা, গোলাঘাট থেকে।
0: বলুন, আপনি কোনো গুজবের শিকার হয়েছেন?

0: হয়েছে হয়েছে গুজব গুজব ওই আপনার আশিসবাসী দাঙ্গা সময় গুজব হয়েছিল গুজব আইয়ে আইয়ে আইয়ে ও মানুষ বলেছে আইয়ে আইয়ে কি আগে আরো তো আসলে বিয়ে বছর লোকের কিছু আইনি আইয়ে করে আইনি মানুষের আইয়ে
1: তার
0: জন্য বিশ্বাস করা একটা

0: তা ঠিক না, তারপর একদিন সত্যি সত্যি চলে এসেছে, তখন আর তাকে কেউ বাঁচাতে পারেনি, সেটাই
1: দেখা গেল। আসলে যখন বাগিয়ে বাগাই তখন কেউ তার কথা বিশ্বাস করলো না, সে এমনি সে তাপাশা করা, এবং কিন্তু যেদিন যে বাগালো তাকে কেউ গেল না, তারপরে সেই ধরেছে মারা গেল যে গুজব করে দিয়েছে। সুতরাং গুজব করা একটা মানবিক অন্যায়।
0: একদম, ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক সময় কি হয়, হেডলাইন দেখে আমরা একেবারে এক্সাইটেড হয়ে যাই, অনেক সময় ভেতরের খবর এক থাকে, আর মানুষকে আকর্ষণ করতে হেডলাইন দেওয়া হয়, বা যেটা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বলি থাম্বনেইল। থাম্বনেইল দেখেই আমরা এক্সাইটেড হয়ে যাই, ভেতরে কিন্তু অন্য খবর দেওয়া, সেটাই। পুরোপুরি খবরটি না জেনে না বুঝে একটা জাস্ট একটা থাম্বনেইল বানিয়ে দেয়, এবং সেটা দিয়েই মানুষকে আকর্ষণ করে এই লাইক ভিউজ এই সমস্ত ব্যাপারের কাছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
2: হ্যালো,
0: বলুন কে রয়েছেন? হ্যালো, বলুন আপনার কি অভিজ্ঞতা রয়েছে?
2: অনেকে বিশ্বাস করে না, এমন আর কি গুজব পিল্লা দিব, মার্কিন দূরে আইন নেবে চলে 50 টাকা কেজি।
0: একদম, ভালো থাকবেন শ্রোতা বন্ধু, ধন্যবাদ। আজকাল প্রযুক্তির সাহায্যে কোনো ছবি হোক বা ভিডিও হোক, সেটা এডিট করে গুজব ছড়ানো খুবই সহজ। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় কাজ করে না, সেটা আপনাদের জানার জন্য আমি একটু বলে দিই। গুগলে রিভার্স ইমেজ সার্চ করেও কিন্তু ছবিটির আসল উৎস আমরা বের করতে পারি, সব কিছু জানি, মোবাইলের সমস্ত সেটিংস আমাদের জানা আছে, কিন্তু তবু আমরা গুজবে পা দিই, তবু আমরা এই ছোটোখাটো জিনিসগুলো করে সত্যটা যাচাই করার চেষ্টা করি না। একটা জিনিস ভাবি না যে খবরটা যদি সত্যি হতো তাহলে অবশ্যই আমাদের রাজ্যের বা দেশের সব নিউজ চ্যানেলে, নামি দামি নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে আসতো। কোথাও এই খবরটা নেই, এর মানে কিন্তু আমাদের বুঝতেই হবে ডাল মে কুছ কালা জরুর হ্যায়। কিন্তু আমরা বুঝি কতজন বলুন, আমি নিজেও মাঝে মাঝেই ফাঁদে জড়িয়ে পড়ি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছি ম্যাডাম।

0: বলুন কি অভিজ্ঞতা আপনার?
1: হ্যাঁ, নো রিউমার নো হিটস বলে একটা প্রবাদ আছে যে গুজব রটাবে না, গুজবে কান দিও না। কিন্তু এই আমাদের মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ তো মধ্যেই আমাদেরকে থাকতে হয়, ভালো মন্দ মিশিয়ে। এক ধরনের কিছু মানুষ আছে তারা এই গুজব রটিয়ে তারা নিজেদেরকে আত্মতুষ্টিতে ভোগেন খুব তারা, এবং অপরে যে সর্বনাশ করে নিজে যে মজা পায় এই মজাটা আমার হয় স্বাভাবিক নয়, তারা অস্বাভাবিক তাদের। তো এরকম অনেক মানুষের আমি সর্বনাশ দেখেছি এই রিউমার রটিয়ে মজা পেয়ে অন্য জনের অনেক সর্বনাশ হয়েছে আমাদের এখানে, আমার জীবনে আমার দেখা। তো আমাদের সেই সময় এই গুজবটাকে খান দিয়ে দিই, সেটাকে ভেরিফাই করার মতো হয়তো আমাদের ব্রেন কাজ করে না বা সময়ও থাকে না, আমরাও ছুটি অনেক সময়। কিন্তু দেখা গেছে অনেক সময় এই গুজব কোথায় যাচ্ছ, ওখানে কি হয়েছে বলছে শুনলাম, তো তুমি শুনলে ভালো করে না, সবাই যাচ্ছে আমি যাচ্ছি, এই ধরনের মানসিকতা থেকে আমাদের দূরে থাকতে হবে। একটু মাথা শান্ত ঠান্ডা করে, মন ঠান্ডা করে একটুকু যদি আমরা যাচাই করে যদি ব্যাপারটা এক্সপেরিমেন্ট করি, তাহলে বোধ হয় রিউমার থেকে বা গুজব থেকে বাঁচা যাবে এবং সর্বনাশটা হবে না, নিজেরও বা অপরের অনেকেরই সর্বনাশ। আমাদের একজন এখানে এই গুজব রুটি অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গেছে, সেই আবার চাকাতে ঢুকে গেছিল একটা লরির চাকাতে, সেই ছোটা দেখে। কিন্তু আদৌ সেই ঘটনা ঘটে না, সেখানে সে বহাল তো বিয়েতে যার কথা বলেছে সে বহাল তো বিয়েতে বেঁচে রয়েছে আর অন্যজন মারা গেছে। এটা আজকে খুব প্রাসঙ্গিক একটা বিষয় বলেছিলেন, আমি খুব শুনে আমার মানে বলতে ইচ্ছা হলো যে এখান থেকে যেন আমরা দূরে থাকি, যেন আমরা একটু সচেতন ভাবে আমরা যেন কানে না ভরি এইসব কথা, যাচাই একটু করি। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। আপনার একটু অসচেতনতা একটা বড় বিপদের কারণ হতে পারে, তাই আমাদের উচিত সত্যটাকে যাচাই করা, নিজেকে যাচাই করা, নিজেও সচেতনতা অবলম্বন করা উচিত নিজেদেরকেও, এবং অন্যকেও সচেতন করা উচিত, যে সচেতন না তাকে সচেতন করা উচিত। সবসময় আমাদের মনে রাখা উচিত সত্যের শক্তি সবসময় মিথ্যার চেয়ে অনেকটাই বেশি। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকের এই পর্বে আমরা কথা বলছি গুজব নিয়ে, রিউমার্স নিয়ে। এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত, আপনাদের মতামত জানতে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা, থাকবো এই পর্বে একেবারে 11টা পর্যন্ত। আপনাদের নানা রকমের অভিমত মতামত শুনবো, নিজেরাও চেষ্টা করব সচেতন হওয়ার এবং সমাজকেও সচেতন করার চেষ্টা করব। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আগরতলা থেকে তপন দাস
0: বলুন।
2: দেখুন, আমার জীবনে গুজব একটাই দেখেছি যেটা আমাদের প্রচুর ক্ষতি হয়েছে।
0: আচ্ছা,
2: একটি রায়ট এই গুজবে আমাদের বাস থেকে শুরু করে অনেক কিছু ক্ষতি হয়েছে। শুধু একটা শব্দ, আইয়েরে আইয়েরে আইয়েরে, প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল না। কাজেই এই ধরনের গুজবকে বোঝানোর মতন শক্তি তখন থাকে না। আর ছোটখাটো মিথ্যা কথা এগুলি কোনো এমন ইয়ে না, তবে মানুষ মিথ্যা প্রচার করাটাই অন্যায় আমি মনে করি।
0: একদম,
2: আর ভয়াবহ একটি গুজব, এটাই আমার অভিজ্ঞতা জীবনে। নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব নিয়ে। আবারও ফিরে আসব এই বিষয়ে কথা বলতে আপনাদের সঙ্গে, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত জানতে, তবে একটি গানের পর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব। শ্রোতা বন্ধু, একটা মিথ্যা শেয়ার করার আগে ভাবুন, আপনি কোনো অপরাধের অংশীদার হচ্ছেন না তো। গুজব কিন্তু ছড়ায় বাতাসের বেগে, কিন্তু সত্য সেটা টিকে থাকে যুগের পর যুগ। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, শুভ সন্ধ্যা ম্যাডাম, আজকের আজ রাতের বিষয় গুজব। গুজবে কান দেওয়া এবং নিজেকে বোকা বানানো একই কথা। আজকাল গুজব ছড়ানো একদম সহজ। এআই এর যুগে গুজব সহজে ছড়ানো যায়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় হেডলাইন বা সামনের ছবির সাথে মূল বিষয়ের কোনো সম্পর্ক থাকে না, তবে গুজব ছড়িয়ে অনেকে আনন্দ পায়। এই ছিল বলার। নমস্কার, সমীরণ সরকার, বাম।

0: কাটিয়া। খুব সুন্দর লিখেছেন, ওই যে একেবারে অনুষ্ঠান শুরুতেই আমি বলেছিলাম গুজব ছড়ায় যে তার এক শ্রেণীর মানুষ রয়েছে, মজা পায়, শুনেছে একটা সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে বলতে ওরা পছন্দ করে। শ্রোতা বন্ধু, আজকে এই ব্যাপার, এই বিষয় নিয়ে আপনারা কথা বলুন, জানবো আপনাদের অভিমত, আপনাদের মতামত এবং আপনাদের অভিজ্ঞতা। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি লঙ্কা মোড়ের থেকে বলছি। আপনি ম্যাডাম ভালো আছেন তো?
0: আমি ভালো আছি, আপনার নামটা বলুন।
1: সাধারণ সরকার।
0: বুঝতে পারিনি।
1: সাধারণ সরকার
0: বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি বলছি গুজবে আপনার গোয়ার নষ্ট করে। ধরুন আমি কাজ করলাম ডেলি 500 টাকা, পাশের বাড়ি কাজ করলো ডেলি আপনার 500 টাকা থেকে করব 1000 টাকা, ডেলি আজকে করবো পরশু দিন করবো, আমি তার 1000 টাকা রুজি করছি 500 টাকা কেজি বলছি। আসবে লগের বাড়ি তারা করব দেব ডেলি 1500-2000 টাকা রুজি করে, আদর থেকে নিও কিছুই না। বুঝলেন ম্যাডাম?
0: বুঝতে পারলাম।
1: নমস্কার,
0: ভালো থাকবেন। দেখুন, এক একজন এক এক রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তাহলে ভাবুন গুজব কতভাবে, কত রকমভাবে মানুষ ছড়াতে পারে। শ্রোতা বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: আমি রায়কানে জিতেন্দ্র আবদার বর্মা।
0: বলুন
2: ম্যাডাম,
0: আপনার কি অভিজ্ঞতা রয়েছে গুজব নিয়ে, বলুন, শেয়ার করুন আমাদের সঙ্গে।
2: মানুষের যদি যে ভালো করে যদি কাজ করলে তো অন্য মানুষের গুজব করলে পরিবার সংসার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ,
0: বুঝতে পারছি না, আপনি একটু জোরে বলুন।
2: মনে করো আমি, মনে করো আমরা সংসার যে পরিবার চালাই, মানে অন্য মানুষ আয়া মানে কথা কলে তা মা আমরা ঘরে পরে লুরে কথা কলে এই যে পরিবার নষ্ট হয়ে যায়।
0: আচ্ছা,
2: এরপরে কিন্তু এখন কি অবস্থা চলে মানুষের, আমি তো গরিব মানুষ, কষ্ট করে খাই, সবাই তো নষ্ট করে গ্রামের মানুষ, কিন্তু আমরা থেকে তো ও উপরে তো ভগবান আছে,
0: ধন্যবাদ শ্রোতা বন্ধু, ভালো থাকবেন। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটাকে বলি, এই এআই দিয়ে অনেক ডিপ ফেক ভিডিও, ফটো এরকম অনেক বানানো হচ্ছে। এখন বলতে গেলে প্রযুক্তি যেমন এগিয়েছে, গুজববাজদের প্রযুক্তিও উন্নতি হয়েছে, তাই এখন শুধু চোখে দেখলেই বিশ্বাস করা যাবে না, সেটা অডিও হোক বা ভিডিও হোক, আগে সেটা যাচাই করতে হবে। শ্রোতা বন্ধু, আমাদের উচিত সোশ্যাল মিডিয়া বা যে কোনোখানের ভালো দিকটা, প্রযুক্তির ভালো দিকটা আমাদের গ্রহণ করা উচিত, বরং গুজবের ফাঁদে পা না দিয়ে সত্যটাকে যাচাই করা উচিত। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে। দিদি
0: বলুন।
3: দেখুন, গুজব হচ্ছে এমন একটা, সব থেকে বেশি আমাদের মনে রাসায়নিক বিক্রিয়া যা আমাদের মনকে একেবারে শেষ করে দেয়। কারণ সত্যকে অনেক সময় প্রতিষ্ঠাকে অনেক সময় বিশ্ব

0: সমস্ত অনুভবের ঠিকানা থেকে একেবারে ব্ল্যাক চ্যাট করে নিয়ে যায়। এরকম গুজব কিন্তু আমাদের মনে অনেকভাবে বিভিন্নভাবে আসে, তার সত্যতাকে বিচার করার জন্য মনের সৌরশক্তির প্রকৃতপক্ষে স্ফুরণটাই হবে সব থেকে আসল নিদর্শনের একমাত্র মানে শ্রেষ্ঠ এবং ধবল পর্যায়। এরকম গুজবের ক্ষেত্রে নানা রকম হয়তো শুনলাম যে এখানে আমার জীবনে কত বলবো, এখানে মানে বলে বুঝাতে পারবো না, কিছুদিন আগেই একটা গুজব শুনলাম যে অমুক রাস্তায় অমুক জন আসছে, কিছু বড় শুনলাম যে না না ওটা মানুষটা ভালো, কিন্তু তাকে না আসে যে তাকে দেখা গেলো সে চোর বলে তাকে ধরে একেবারে সাংঘাতিক অবস্থা। তারপর তো আমরা সেখানে গেলাম, আমাদের সামাজিক দায়বোধ তো অনেক কাছ থেকে আমার নিতে হয়। তারপর দেখলাম গুজব নেই আদরে পাগল, তাহলে দেখুন এই গুজব ওটা একে যেও আসে দেখেই মনে হচ্ছে পাগল, তা পাগল সেজে নাকি অনেকেই নাকি চোর আসছে। তবে হ্যাঁ, তার সত্যটা বিচার করতে হবে আমাদের, ভুয়ো নীতি আর ভুয়ো ব্যাপারটাকে নিয়ে আমাদের কিন্তু খুব বেশি, মানুষ সব থেকে শ্রেষ্ঠ জীব, সুতরাং আমাদের উচিত এই ব্যাপারটাকে সত্যরে যাচাই করা, আর এর জন্য জ্ঞান বুদ্ধি এবং চেতনাকে সঠিক জায়গায় রাখতে হবে। নমস্কার, নেবেন ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, খুব সুন্দর বললেন, একেবারেই তাই। দেখুন শ্রোতা বন্ধু, এই প্রযুক্তির এই যুগে তথ্য যেমন আমাদের একেবারে হাতের মুঠোয়, ঠিক তেমনই একটা মিথ্যা বা ভুল তথ্য আগুনের মতো ছড়িয়ে পড়েছে, যেটা এখন মিল্টন বাবু বললেন যে আমাদের জ্ঞান চেতনা বুদ্ধির সব কিছু বিকাশ করা দরকার, তার ফলেই আমরা যাচাই করতে পারবো, কোনো ফাঁদে পা দেওয়ার আগে সেই ব্যাপারে ভালোভাবে জেনে শুনে যাচাই করে তারপর এগিয়ে যেতে পারবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।
2: হ্যালো, নমস্কার ম্যাডাম।
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি অমিত ভদ্র বলছিলাম, গান্ধীগ্রাম থেকে, অনেকদিন পরে ফোনটা করলাম।
1: বলুন, ভালো আছেন?
2: হ্যাঁ, আমি আছি ভালো, আপনারা সবাই সুস্থ তো?
1: এই
2: সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই যে গুজব ব্যাপারটা, আমার মনে হয় সবচেয়ে বড় দোষ হলো আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না, যে পাঁচটা ইন্দ্রিয় তার মধ্যে দ্বিতীয় ইন্দ্রিয়ের দোষ কর্ণের।
1: একদম।
2: আপনি বললেন যে একটা ব্যাপার, আমি বুঝলাম আর একটা ব্যাপার, তো তিলকে তাল বানালাম। আর দ্বিতীয় দোষটা হলো বুঝার দোষ, বলে আপনি আমাকে একটা কথা বললেন, আমি বুঝি আর না বুঝি সেটা বুঝে যতটুকুই বুঝতে পারলাম, যদি কারোর কাছে গিয়ে বলতে পারি যে আমি একজন শ্রোতা, তো তিলকে তাল বানানো আমাদের যেমন অভ্যাস, তার জন্য হচ্ছে কি আজকে এই যে কোনো ব্যাপারই জান, এই যে বললেন একটু আগে যে সোশ্যাল মিডিয়া, এখন যে কোনো জিনিসের দিক তো দুটো, একজন বলছে ভালো আর একজন বলছে খারাপ, কি বলবো আর, এতটুকুই বললাম।
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
2: ধন্যবাদ আপনার, আপনারাও ভালো থাকেন। নমস্কার।
1: নমস্কার। সেটাই, দিক তো দুটোই রয়েছে, কিন্তু এই উভয় দিকটাকেই আমাদেরকেই যাচাই করতে হবে। আর এখন তো সেই আবার একই কথা বলছি আমি, যেটা ফ্যাক্ট, একদম প্র্যাকটিক্যালি সব থেকে বেশি ভুয়ো খবর আমরা যার মাধ্যমে পাই, সোশ্যাল মিডিয়া। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ, একটা শেয়ার বাটনে ক্লিক করার আগে আমরা কেউই ভাবি না এই খবরটা আদৌ সত্যি নাকি মিথ্যা, ইভেন শেয়ার করার আগেও আমরা নিজেরাই বোকা হয়ে যাই অনেক সময়। থাম্বনেইলে কী দেখলাম আর ভেতরে ঢুকে কী দেখলাম, আমরা নিজেরাই প্রতিনিয়ত বোকা হয়ে যাচ্ছি একটা ছোট্ট গুজব। সমাজ বা রাষ্ট্রে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: জুলাইবাড়ি থেকে সুমন মোহর বলছি।
1: বলুন।
3: দেখুন, গুজব মানুষের কিন্তু বল বিঘ্নতি সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে, এমনকি সমাজে অশান্তিও তৈরি করতে পারে। আর কখনো কখনো গুজব বড় বড় দুর্ঘটনা করতে পারে, তাই গুজব থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে। কোনো খবর শুনলে তা বিশ্বাস না করে আগে যাচাই করা উচিত আমাদের, সত্য তথ্য জানার চেষ্টা করা এবং অযথা গুজব ছড়ানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এতটুকু বললাম ম্যাডাম,
1: ধন্যবাদ, ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধু, আমাদের এই যে আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব, এই বিষয় নিয়ে, এই একটা বিষয় নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই বিষয়টা অনেক বেশি প্রভাব ফেলছে। আমি আজ সকালের আমার একটা ঘটনা বলি। ফেসবুক স্ক্রোল করতে করতে একটা খবর দেখলাম, একটু পরেই, হয়তো মানে সেকেন্ড সময় নিয়েছিল, একটু পরেই বুঝলাম ওটা একেবারে সম্পূর্ণ ভুয়ো, একেবারেই গুজব, পরোক্ষণে। এরকম কিন্তু আমাদের সঙ্গে ঘটছে, এবং এই ছোট ছোট ভুল থেকে বড় আকারের ঘটনাও কিন্তু ঘটছে, প্রাণহানি ঘটছে, বড় দুর্ঘটনা ঘটছে, কেউ ফেঁসে যাচ্ছে, এরকম অনেক হচ্ছে। তাই আজকের এই বিষয়টা রাখার উদ্দেশ্য একটাই, যাতে আমরা এই বাস্তব কথাগুলো নিয়ে নিজেদের মধ্যে চর্চায় থাকি, আলোচনায় থাকি। প্রতিনিয়ত আমরা গুজবে আমরা পা দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের ব্রেইনকে আরও বেশি অ্যাক্টিভ করতে হবে, যাতে গুজব আমাদের ব্রেইনের থেকে তাড়াতাড়ি না এগোতে পারে, সেটা আমাদের চেষ্টা রাখতে হবে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি বনমালীপুর থেকে অজিতেশ বোস বলছিলাম।
0: বলুন।
1: আজকে তো গুজব নিয়ে বলছেন, তাই তো?
0: হ্যাঁ।
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, আচ্ছা, বলছিলাম যে দেখুন, গুজবটাকে যারা ছড়ায় তারা তো খুব স্বাভাবিক বলে তো মনে হয় না আমাদের। সে শিক্ষিত হতে পারে, সর্বশিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে। যারা এরকম বিকৃত মানসিকতা নিয়ে চলে তাদের মধ্য দিয়ে এটা ছড়ায় বেশি, বা ছড়িয়ে তারা তৃপ্তি পান। এখন এটা একটা অংশ তৃপ্তিও পান, আবার আরেকটা অংশের কোনো সংকীর্ণ স্বার্থও থাকতে পারে। এই বিভিন্ন কারণে বাতাসে এভাবে ছড়িয়ে দেওয়া হয়। আর এখন তো আপনি বলছিলেন যে প্রযুক্তির যুগ, এটা ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়ে গেছে। তো আমি মনে করি যে এগুলো সম্পর্কে ছোটদের মরাল লেসনটাকে আরেকটু আপডেট করা দরকার। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি তখন আমাদের মানে বাধ্যতামূলকভাবে ঘরে থাকতো একটা বই, সেটা হলো বাল্য শিক্ষা। এখানে বড় হওয়ার অনেক সূত্র এখানে দেওয়া থাকতো, অনেক টিপস দেওয়া থাকতো। তো এখনকার যে লেসন, মরাল লেসন দেওয়া হচ্ছে বা নীতিমূলক শিক্ষার যে বইটা, ওটা অনেকটা সেকেন্ডারি পর্যায়ে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাস্ট একটা সাবজেক্ট দিতে হয়, দেওয়া হবে, কিন্তু সিরিয়াস বিষয়টা ভাবা দরকার। কারণ হচ্ছে এই মরাল লেসনের মধ্যে এগুলো একটু দিয়ে দেওয়া দরকার এখন। যেমন ছোটদের ছোট থেকেই শেখানো দরকার যে এরকম একজন একটা কিছু বলল, হুট করে বিশ্বাস করে নেওয়া বা পদক্ষেপ নেওয়া এটা উচিত নয়। গুজব এমন একটা জিনিস, এটা শুনলে কান দিতে নেই, ভেরিফাই করা দরকার। এটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের শিশু শিক্ষায় মরাল লেসনটাকে একটু গুরুত্ব বাড়িয়ে এটাকে একটু আপডেট করা দরকার। যাই হোক, এটা অন্য বিষয়ে। আর একটা ঘটনার কথা বলি, ঘটনাটা হলো এই যে, যেমন আমাদের এখন বর্ষাকাল আসছে, কোন একটা বর্ষার কালে আমাদের বাড়ির খুব কাছাকাছি নদী,
0: আচ্ছা,
1: নদীর পাড়ের কাছাকাছি, হঠাৎ করে সন্ধ্যেবেলায় একটা গুজব রটে গেল যে নদীর পাড় ভেঙে গেছে, শহর ডুবে যাবে। ব্যাস, দেখা গেল এক বাড়িতে একজন মানুষ হাইপার টেনশনে এমন অবস্থা হয়েছে যে তাকে মানে হসপিটালে নিতে হয়েছে ইমার্জেন্সি ভিত্তিতে।

0: অবস্থা মানুষ ভালো মানুষ, কিন্তু যেই শুনলো যে সর্বনাশ, এই রাতের বেলায় যদি জল ঢুকে যায় আর আমরা একদম কাছাকাছি নদীর পাড়ে, তাহলে তো মহাবিপদ। আসলে আমরা মানুষরা সাধারণত আবেগে বা আশঙ্কায় থাকি। আবেগ এবং আশঙ্কা এই দুটো মিলিয়ে গুজবটাকে গুরুত্ব দিয়ে ফেলি আমরা, যে কারণে এইরকম বিভ্রান্তিগুলো হয়, বিপদগুলো হয়ে থাকে। যাই হোক, ওই মানুষটার ভালোয় ভালোয় সুস্থ হয়ে এসছেন, কিন্তু কাছে গিয়ে দেখা গেল যে আসলে ঘটনা একদম সত্যি নয়। কারণ আমরা জানি যে নদীর যদি এইরকম অবস্থা হয়, তাহলে সরকারি ভাবেই তো
1: মানে
0: একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ না হবে, তাই না?
1: একদম।
0: তো এটাও তো আমাদের বোঝা দরকার। আসলে ওই যে বললাম, মানুষ তো আমরা অনেক সময় আবেগে ভাসি অথবা অনেক সময় আশঙ্কায় ভুগি, ফলে এগুলোকে গুরুত্ব দিয়ে ফেলি আমরা অনেক সময়। গুরুত্ব দিতে গিয়ে আমরা মানসিক ভাবে বিধ্বস্ত হতে পারি, বিভ্রান্ত হতে পারি, বিপদে পড়তে পারি। তো এইটা এইটুকুই বললাম। আর ওই যেটা একটু বেশি বললাম, গুরুত্ব দিয়ে বলছি, সেটা হচ্ছে আমাদের মরাল লেসনটাকে শিশু শিক্ষায় আরেকটু আপডেট করে যদি দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি রেডিওতে বলছি কথাটা, আর অনেকেই শুনছেন, এই জন্যই বললাম কোথায় বললে কাজ হবে, কিভাবে কাজ হবে আমি অতটা বুঝতে পারি না, এই জন্যে আমি বলছি যে আমাদের ছোটদের পরিবার থেকেই শুরু হোক বাল্য শিক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা এবং শিশু শিক্ষার লেসনে এগুলোকে নিয়ে আসা। আমরা গুজবে কান দেব না, গুজব ছড়াবো না, আমরা সকলের ভালো চাই, সমাজের শুভ চাই। নমস্কার।
1: নমস্কার। খুব সুন্দর বললেন অজিতেশ বাবু, একটা সুন্দর প্রস্তাবও রেখেছেন। আশা করছি আমাদের এই মাধ্যমে, আমাদের এই FM উজ্জয়ন্তের মাধ্যমে এই প্রস্তাব মানুষের কাছে পৌঁছবে এবং একটা পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি গুজব নিয়ে, রিউমার নিয়ে। আবারও ফিরে আসবো এই বিষয়ে কথা বলতে, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা জানতে, তবে একটি সুন্দর গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় গুজব। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি সন্দেবনাথ বলছি, চন্দ্রপুর পাদের সঙ্গে।
0: বলুন
1: ম্যাডাম, আজকে যে সুন্দর একটা টপিক আনছেন এই গুজব নিয়ে। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: ম্যাডাম ভালো আছেন তো?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আছি ম্যাডাম।
0: বলুন কি অভিজ্ঞতা আপনার?
1: হ্যাঁ, ছোটবেলায় দেখেছি ম্যাডাম যে আশির দাঙ্গার সময় আইয়েরে আইয়ে এক শ্রোতা বন্ধুরা এই কথাটা শুনলাম, আমি একটু এফএমটা খুলছি তখন এসে এই কথাটা, এই জিনিসটা খুব ভয়ঙ্কর ছিল তখন, ছোট ছিলাম তো তখন। এরপরে দিয়ে শুনুন, আর বর্তমানে যে একটা গুজব ছড়াচ্ছে বিভিন্ন বিশেষ করে এআই দিয়ে, এটা আমি মনে করি খুব পরবর্তী যে যুবকরা বা যুবতীরা আছে খুব ইডিউকেট এফেক্ট করবো ফেক নিউজ বা গুজব এই জিনিসটা।
0: এখন তো হচ্ছে, এফেক্ট তো হচ্ছে।
1: হ্যাঁ
0: হচ্ছে।
1: আরেকটা কথা বলবো যে এই যে সবাই যেন সরকারের যেন এটার মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করে যে এই গুজবটা যেন না ছড়ায়। যেমন ধরেন এআই দিয়ে এই অনুকূল ঠাকুরের একটা গুজব, এইগুলি যেন না করা হয়। কারণ দেখুন ম্যাডাম, এই এআই দিয়ে কিন্তু অনেক কিছু মানুষের উপকার হচ্ছে, ভালো ভালো জিনিস। হ্যাঁ, এআই দিয়ে আপনি যদি শরীরের ইয়ে করেন, টুটকা করলেন অনেক কিছুতে, কিন্তু কতগুলি ডাক্তার ঠিক দিক দিচ্ছে, কিন্তু এই ফেক নিউজটা যাতে না হয় এটা সরকারের প্রতি ইয়ে করুন যেন কড়াভাবে হস্তক্ষেপ করে, এটাই আমি চাই ম্যাডাম।
0: একদমই,
1: এটা হলে খুব ভালো হয়।
0: সেটাই আমরা সবাই এটাই চাই, চেষ্টা আমাদের সেটাই থাকবে।
1: এই এই যে আমি মনে করি যারা গুজব ছড়া তারা আনন্দ পায় ঠিক আছে, কিন্তু ম্যাডাম দেখুন এরা কিন্তু মনে শান্তি পায় না, সাময়িক একটু আনন্দ পায় কিন্তু পরে দিয়ে এদিকে কিন্তু কষ্ট পেতে হয়। আমি যার জন্য কষ্ট দিলাম একটা গুজব দিয়া, এটা খুব আমার কাছে একটা বিরক্তি মনে করি।
0: সেটাই।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: এই যে এই যে আমি মনে করি সরকার যদি এইভাবে যদি গুজব তারে যদি পরাবর্তন ভাবে দমন করে, এবং এমনকি তার কিছু যদি যুবক তারা কত

0: ব্যবসায়ী ইয়ে করে তুলে মনে করুন গুজব দা ইয়ে করলে তুলে আপনি সমাজের মধ্যে একটা ভালো জিনিস সবাই গুজব ছড়াইতে একটা চিন্তা করবেন এটাই আমি মনে করি।
1: ভালো লাগলো কথা বলে শ্রোতা বন্ধু, ধন্যবাদ। সেটাই, আপনাদের মতামত, আপনাদের প্রস্তাব আমাদের এই FM উজ্জয়ন্তের মাধ্যমে আপনারা জানাতে পারেন, সবাই শুনছে এবং কোনো না কোনো সলিউশন সবাই বের করার অবশ্যই চেষ্টা করবে। একটা প্রবাদ আছে, মিথ্যা বাতাসের আগে ছোটে, গুজবও ঠিক তাই, সত্য ঘটনার অতিরূপ হিসেবে শুরু হয়। ওই রূপকথার সেই গল্পের মতো, যেখানে কোনো এক অদ্ভুত শব্দকে কেন্দ্র করে পুরো রাজ্য রটে যায় যে ভয়ঙ্কর কোনো দানব এসেছে, শেষ পর্যন্ত যার কোনো ভিত্তিই থাকে না। এবং এই ব্যাপারে কিন্তু আজকে অনেক শ্রোতারা এই কথাটা বলেছেন যে আসছে আসছে, কী আসছে তার কোনো ভিত্তি নেই। এই গুজবের সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় ঈশপের সেই রাখাল বালকের গল্প থেকে, যে মিথ্যা নেকড়ে আসছে বলে চিৎকার করত, বারবার এই গুজবে বিভ্রান্ত হওয়ার পর যেদিন সত্যি নেকড়ে এলো সেদিন কেউ তাকে সাহায্য করতে আসেনি। অর্থাৎ অতিরিক্ত গুজব সত্যের প্রতি মানুষের আস্থাই নষ্ট করে দেয়। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতে পর্বে আমরা কথা বলছিলাম গুজব নিয়ে। আপনাদের অনেকের মতামত, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত শুনলাম। গুজবের পাখা আছে এই কথাটা তো আমরা মানি, রিউমার্স হ্যাভ উইংস। তাহলে শ্রোতা বন্ধুরা, এই প্রবাদটি মাথায় রেখে আমাদের সর্বদা দায়িত্বশীল আচরণ করতে হবে। যে কোনো চাঞ্চল্যকর তথ্য পাওয়ার এক মুহূর্ত থামুন, নিজেকে একটু সময় দিন, সত্যটা জানার চেষ্টা করুন, তবেই সেই তথ্যটি গ্রহণ বা বর্জন করুন। আপনাদের কাছে এই অনুরোধ নিয়ে আমার আজকের এই আজ রাতে পর্ব শেষ করছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হবে আপনাদের সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। আবারও আপনাদের সঙ্গে কথোপকথন হবে, তবে যেতে যেতে আপনাদের জন্য একটি মিষ্টি গান শুনিয়ে যাচ্ছি।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। সকাল 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। স্থানীয় সংবাদ শুনবেন সকাল 7:35। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 শুনবেন তোমায় গান শোনাব। সকাল 9:12 শুনবেন বলছি তোমায়, সঙ্গে থাকবেন আর জে অম্বালিকা। সকাল 10:00 শুনবেন তুমি অনন্যা। বেলা 2:30 শুনবেন চিরায়ত গল্প পাঠের আসর, হৃদ মাঝারে শুনবেন বেলা 3:00। বেলা 4:00 শুনবেন ফেলে আসা দিনের গান, সঙ্গে থাকবে আর জে অনিন্দিতা। বিকেল 5:00 শুনবেন ঝুমে সাথ সাথ। সন্ধ্যে 6:30 শুনবেন ছন্দে গানে। রাত 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য। রাত 8:45 সমাচার সন্ধ্যা। রাত 9:00 শুনবেন নিউজ হেডলাইন্স। রাত 9:02 শুনবেন প্রণমী তোমারে। এবং রাত 9:30 শুনবেন আজ রাতে, সাথে থাকবেন আর জে অর্ণব। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনবেন রাত 11:00। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5